সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন AIR অ্যাপে। আজ বুধবার 13ই জ্যৈষ্ঠ 1948, শকাব্দ 3রা জুন 2026 খ্রিস্টাব্দ, 19ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 59 মিনিট 9 সেকেন্ড। আমাদের আজকে

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়া ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ 3রা জুন, আজ থেকে আগামী 5 দিন পরিষ্কার আকাশ থাকবার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে খুব প্রয়োজন না থাকায় সেচ দেওয়ার পরামর্শ, সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে এবং জল নিকাশি ব্যবস্থা তৈরি করুন। বোরো ধানের ক্ষেত্রে বলা হয়েছে যে যেসব বোরো ধান 80% পেকে গিয়েছে তারা ধান কাটা শুরু করতে পারেন এবং জমিতে অতিরিক্ত জল বের করে দিতে পারেন এবং পরবর্তীতে ধান কেটে সুরক্ষিত জায়গায় মজুত করুন। মুগ ডালের গাছের ক্ষেত্রে বলা হয়েছে চোষক পোকার হাত থেকে মুগ গাছকে রক্ষা করবার জন্য কীটনাশক প্রয়োগ করুন এবং সন্ধ্যার দিকে তা স্প্রে করুন। এই সময় নীল শুয়োপোকার বারবারন্ত হতে পারে, তাই কীটনাশক প্রয়োগ করুন। এছাড়া টমেটো গাছের ক্ষেত্রে বলা হয়েছে জমিতে সঠিক জল নিকাশি বজায় রাখুন এবং মালচিং করুন। পশুপালন এবং পোলট্রি পালনের ক্ষেত্রে বলা হয়েছে বর্তমানে বৃষ্টিপাতের কারণে এবং উচ্চ আর্দ্রতার কারণে রোগ সংক্রমণের প্রতিরোধ করতে পোলট্রি শেডের লিটার ঘন ঘন পরিবর্তন করা জরুরি এবং বর্তমান গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে যাতে কোনো ধরনের ছত্রাক না জন্মায় সেজন্য পোলট্রির খাবার সংরক্ষণ করা উচিত। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন ধান চাষে পামরি পোকা ও পাতামরা পোকার আক্রমণ ও প্রতিকার, এ নিয়ে বলবেন দীপ সিনহা।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: ধান চাষে পামরি পোকা ও পাতামোড়া পোকার আক্রমণ ও প্রতিকার, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: পামরি পোকা দেখতে অনেকটা কালো রঙের হয়, ওর গায়ে কাটা দাগ থাকে আর সামনের দিকে দুটো সুরের মতন থাকে। পামরি পোকা যখন গাছকে আক্রমণ করে, মেনলি এরা পাতাকেই আক্রমণ করে, পাতার যে দৈর্ঘ্য বরাবর সমান্তরালভাবে এরা রস চুষে খেতে থাকে, তাহলে পাতাটা দেখতে অনেকটা লম্বা লম্বা সাদা দাগ দেখতে পাওয়া যায়, একদম ডিসকালারেশন হয়ে যায় পাতার। সেক্ষেত্রে যখন এরকম লম্বা লম্বা সাদা দাগ বাড়তে থাকে, পরে পাতা শুকিয়ে যায় এবং গাছটি মরে যায়। তো প্রথমেই যখন এরকম লম্বা লম্বা সাদা দাগ দেখতে পারবেন আপনারা মাঠে ধান গাছের পাতায়, তখন বুঝে যাবেন যে সেখানে পামরি পোকার আক্রমণ রয়েছে। পামরি পোকা মূলত আপনারা সহজ

0: একটা নিয়ন্ত্রণ করতে পারেন। নারকেলের বা পাটের যে দড়ি রয়েছে সেটাকে কেরোসিন তেলে ভিজিয়ে দুপাশ ধরে ধান গাছের উপর দিয়ে টানতে হবে, তাহলে যেগুলো পোকা রয়েছে সেই পোকাগুলো গাছ থেকে জলের মধ্যে পড়ে মরে যায়। এইভাবে যদি নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় পরবর্তীকালে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে আপনারা অ্যাসিফেট ট্যাঙ্কিতে 15 ml অথবা সাইফারমেথ্রিন সঙ্গে ক্লোরোপাইরিফস এই টাইপের ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে। পাতামোড়া পোকা আপনারা বুঝবেন কিভাবে? অ্যাকচুয়ালি এই পোকাটা নিজের লালার মাধ্যমে পাতার যে দুটো কিনারা রয়েছে সেটাকে জুড়ে দেয়, পাতাটা অনেকটা নলের মতন দেখতে হয়ে যায়। ওই নলের মতন অংশটার ভেতরে যে কীটটা থাকে সেটা ওই সবুজ অংশগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। যখন আপনারা এরকম নলের মতন দেখতে পারবেন যে পাতা গুটিয়ে যাচ্ছে ওপর দিকে অনেকটা নৌকার মতন, তখন বুঝে যাবেন যে পাতামোড়া পোকার আক্রমণ হয়েছে। পাতামোড়া পোকা আপনাদের কন্ট্রোল করতে হলে ওই প্রোফেনক্স সাইফারমেথ্রিন অথবা অ্যাসিফেট এই জাতীয় ওষুধ ট্যাঙ্কিতে 15-20 ml মিশিয়ে প্রয়োগ করতে হবে। ধান গাছের মূলত 2-3 রকমেরই ওষুধ হয় যা দিয়ে আপনারা সমস্ত ধরনের পোকাই নিয়ন্ত্রণ করতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আজ শুনলেন পামরি পোকা ও পাতামরা পোকার আক্রমণ ও প্রতিকার, এ নিয়ে বললেন দীপ সিনহা। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার 2-1 স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন অপুষ্টিজনিত সমস্যা ও হোমিওপ্যাথি, এ নিয়ে বলবেন ডক্টর অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।
3: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্য অনুষ্ঠানে অপুষ্টিজনিত সমস্যা ও হোমিওপ্যাথি এ সম্পর্কে বলছেন ডাক্তার অর্পণ কুমার সরকার।
5: আজকে রাস্তাঘাটে দেখা যায় অপুষ্টিজনিত শিশুদের দল, দিন আনা দিন খাওয়া লোকদের মধ্যে এই রোগটা খুব বেশি দেখা যায়। এই রোগের দায়ী আমাদের খাদ্যাভ্যাস, খাদ্যের অভাব। অপুষ্টিজনিত কারণে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, একটা শিশু জন্ম হওয়ার পর দেখা দিচ্ছে রিকেট। এই রিকেট ভয়ানক রোগ যা শিশুকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব এনে দিতে পারে। এই রিকেটের জন্য প্রয়োজন প্রথম থেকেই তার উচিত চিকিৎসা করা, বিশেষ করে কড লিভার অয়েল হোমিওপ্যাথিকে যা অলিয়াম জ্যাকোরিস, এই অলিয়াম জ্যাকোরিস পর্যাপ্ত পরিমাণে শিশুকে দিতে হবে। লক্ষণ মিলিয়ে দিতে হবে ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাদ্য, মোটামুটি ভাইটালিটিকে ঠিকমতো রাখতে গেলে যা যা দরকার সবই দিতে হবে, সঙ্গে পর্যাপ্ত শাকসবজি। যে শিশু মাতৃস্তন্যপান করছে সে তার মার কাছ থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারে, যার জন্য মাকে প্রয়োজনীয় ভাইটালিটি অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলোর ব্যাপারে খুব নজর রাখতে হবে। এই অপুষ্টিজনিত সমস্যা আরেকটা দেখা যায়, মার গর্ভপাতের ঘটনাগুলো হামেশাই ঘটে যাচ্ছে। কিন্তু কেন? একটু অনুসন্ধান করে দেখা যাবে যে এই বাচ্চা পেটে আসার পর মাদের যে পুষ্টি দরকার সেই পুষ্টি তারা ঠিকমতো পাচ্ছেন না। অনেকে অজ্ঞতার কারণে নিয়মিত চিকিৎসালয়গুলোতে যোগাযোগ করতে পারছেন না, বা প্রয়োজনীয় খাদ্যগুণ যে শাকসবজিগুলোর মধ্যে আছে সেগুলো সঠিকভাবে নিচ্ছেন না, ফলে অপুষ্টিজনিত কারণে তিনি দুর্বল হয়ে পড়ছেন, বাচ্চা প্রসব করার মতো ক্ষমতা তার থাকছে না, ফলে মৃত সন্তান জন্ম দিচ্ছেন। এর জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। যেমন আমি আয়রনের ব্যাপারে হিমোগ্লোবিন নামে একটি মেডিসিন বলে কথা বলবো, যা পর্যাপ্তভাবে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে, দিয়ে মাকে সুস্থ সবল রাখতে পারে। অ্যাভেনা নামের ওষুধটি প্রচন্ড খিদে বাড়িয়ে দিয়ে মাকে সুস্থ সবল

0: রাখতে পারেন। আলফা আলফা ওষুধটি তার নার্ভের তথা অন্যান্য যে দুর্বলতা মাথা ঘোরা এগুলো কমিয়ে দিতে পারে। ইপিকাক নামের ওষুধটি তার বমি ভাবটাকেও কমিয়ে আনতে পারে, তার ওজন বাড়িয়ে দিতে পারে, এমন ওষুধ রয়েছে হাইডাস্টিস ক্যাল। এছাড়া পালসেটিলা কলোফাইলাম নামের ওষুধগুলি মার কোনো অপারেশন ছাড়াই সুপ্রসব হওয়ার পথে সাহায্য করে। আর আমাদের এই অপুষ্টিজনিত কারণের জন্য হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আছে, যেমন রক্তাল্পতায় হিমোগ্লোবিন, লেসিরিন প্রভৃতি ওষুধগুলো লক্ষণ মিলিয়ে খেলে খুব উপকার হবে। তেমনই শরীর দুর্বল, মাথা ঘোরা, বদহজম প্রভৃতি রোগগুলোতে আপনার কার্বোভেস, নাক্সভূম, আলফালফা মাদার টিংচার, অ্যাভেনা মাদার টিংচার, এসাফোটিডা প্রভৃতি ওষুধগুলো লক্ষণ মিলিয়ে খেলে খুব উপকার হবে। আর সবচেয়ে বড় কথা বলবো যে স্যালাড খাওয়ার খুব অভ্যেসটা আমাদের করতে হবে। স্যালাডে নিতে হবে বিটা ক্যারোটিন যুক্ত শাকসবজি, যেমন গাজর, বিট প্রভৃতি। নিতে হবে শর্করা জাতীয় খাদ্য, নিতে হবে প্রচুর পরিমাণে মিনারেলস জাতীয় খাদ্য, কমাতে হবে ফ্যাট জাতীয় খাদ্য, ছাড়তে হবে ফাস্টফুড, চিরতরে নির্মূল করতে হবে এই অপুষ্টিজনিত সমস্যাকে, যার জন্য হোমিওপ্যাথির যে ওষুধগুলো কথা বললাম সেগুলো সযত্নে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করলে বিশেষ উপকার হবে। এবং হোমিওপ্যাথির যে উপাদানগুলো রয়েছে তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানাতে হবে, অপুষ্টি দূর করতে হবে সুন্দর সুপুষ্ট সমাজ ব্যবস্থা, যেখানে কেউ অপুষ্টিতে ভুগবে না, কেউ অপুষ্টিতে মারা যাবে না, কোনো মা অপুষ্টিতে তার সন্তানকে হারিয়ে ফেলবেন না, গড়িতে হবে সুন্দর সবুজ তরতাজা সমাজ।
1: অপুষ্টিজনিত সমস্যা ও হোমিওপ্যাথি এ সম্পর্কে এতক্ষণ শুনলেন, বললেন ডাক্তার অর্পণ কুমার সরকার। আরোগ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন পুতুল দেব অধিকারীর কণ্ঠে ভাওয়াইয়া।

ভাওয়াইয়া শুনলেন পুতুলদেব অধিকারীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী নীলিমা সেন।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান নীলিমা সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 10:10। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে এখন সময় সকাল 7টা। শুরু হচ্ছে প্রত্যুষা।

সুপ্রভাত। আমাদের জীবনে মা বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি। মা বাবা না থাকলে পৃথিবীর আলো দেখা হতো না, এই সুন্দর প্রকৃতির সাথে পরিচয় ঘটত না, এত সুন্দর একটা জীবন পেতাম না। সন্তানের কাছে বাবা মাই পরম গুরু। এই পৃথিবীটাকে তাঁরাই তো চিনতে শিখিয়েছেন। মায়ের আদর, যত্ন আর স্নেহের আঁচল সব বিপদ আপদ থেকে রক্ষা করে যায় স্বার্থহীনভাবে। মা তো উজাড় করে শুধু দিয়ে যান, বিনিময়ে মা ডাকটা ছাড়া আর কিছুই চান না কোনো দিন। আমরা কখনো কখনো তাতেও কার্পণ্য দেখাই অভিমান হলে। ছোট থেকে বড় হওয়া তো ওই ভরসার হাত দুটি ধরেই। মন খারাপের দিনে মায়ের হাতটা কপাল স্পর্শ করলে সকল জ্বালা জুড়িয়ে যায় এক নিমেষে। ছোট ছোট সম্পর্কের বাঁধন, সঠিক চরিত্র গঠন, ভালো মন্দের বোধ বুদ্ধি সম্পর্কে সচেতন করে তোলেন আমাদের মা বাবা। আমাদের বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় স্তম্ভ। আমাদের শিক্ষা দীক্ষা, ভালো মন্দ দেখার ভার যে তার কাঁধেই। আমাদের সুখে রাখতে, ভালো রাখতে, মাথার ঘাম পায়ে ফেলে জীবন যুদ্ধ চালিয়ে যায় হাসি মুখে। যত বড় ঝড়ঝাপটা আসুক না কেন, শক্ত খুঁটি হয়ে আগলে রাখেন সন্তানদের, এতটুকু আঁচ আসতে দেন না তাদের সন্তানদের ওপর। কত তা নৈতিক শিক্ষা দিয়ে সুন্দর জীবনের পথ প্রশস্ত করতে সদা সচেষ্ট থাকেন আমাদের বাবা। বাবা মায়ের মতো করে আমাদের ভালো আর কেই বা চাইতে পারে? আচ্ছা, মা বাবার যে এই ঋণ, এ কি কোনোদিন শোধ করা যায়? জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। জুন মাসে প্রত্যুষার বিষয় নিয়ে এবারে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। লিখছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি থেকে। নতুন আলোর দিশা প্রত্যুষা। ছোট থেকেই মা বাবাকে দেখেছি আমাদের দুই ভাইকে একটু ভালো খেতে পড়তে ও ভালো লেখাপড়া শেখানোর আশায় রাত দিন পরিশ্রম করতে। মা খুব ভোরে বেরিয়ে যেতেন কাজে, কনকনে ঠান্ডায় বা ঘন বর্ষায়। বাবাকে দেখেছি মাঠের সমস্ত কাজ সেরে আবার বাড়ির সমস্ত কাজ করতে। এর জন্য প্রতিবেশীরা বাবাকে টিপ্পনিও কাটত কত, বলতো বাবা নাকি মেয়েদের কাজ করে। বাবা ওসব কথায় কান না দিয়ে আমাদের শেখাত বাড়ির সমস্ত কাজ, রান্না করা থেকে শুরু করে নেতা দেওয়া, থালা ধোয়া, তুলসী তলায় প্রদীপ দেখিয়ে শঙ্খ বাজানো, সমস্তটাই। একদিনের ঘটনা, সেবার দাদু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, মা ভাইকে নিয়ে সেখানে রয়েছে কদিন থেকেই। কিছুদিন পর আমার পরীক্ষা, তাই আমি মায়ের সঙ্গে যেতে পারিনি। তখন স্কুল থেকে টিফিনে বাড়িতে খেতে আসার চল ছিল। সেই সময় মাঠেও খুব চাপের কাজ ছিল বাবার। আমি বাড়িতে স্কুল থেকে খেতে এসেছি, এমন সময় বাবাকে দেখলাম হাঁড়ি থেকে ফ্যান ভাত কিছুটা তুলে তাতে চিনি ও নারকেল কোড়া মিশিয়ে আমায় মালা ঘুনশি পরিয়ে খেতে দিল। সেবার আমি অবাক হয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন আজ। বাবা এত ব্যস্ততার ফাঁকেও ঠিক আমার জন্মদিনের কথা মনে রেখেছিল, সেটা ভাবতেই পারিনি আমি। মা বাবার ঋণ সত্যি হয়তো কখনো শোধ হয় না। বন্ধু প্রত্যুষা, তোমার এই মাসের বিষয়ে মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই প্রশ্নের উত্তরের আগে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, বাবা মা কি কখনো সন্তানদের ঋণী করতে পারে? এখন আমি বাবা হয়েছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি আমার মনে হয় বাবা মা কখনোই সন্তানদের ঋণী করে না। কারণ আমি আমার সন্তানদের ভালো স্কুলে ভালো টিউটরের কাছে পড়াতে পারি না, তবুও ওরা আশানুরূপ ফল করে পরীক্ষায়। এখনো ওরা সপ্তাহে দুদিন গান শিখতে যায় 10 কিলোমিটার সাইকেল চড়ে। আমি কি ওদের ঋণী করব? উল্টে ওদের কাছে আমি যে ঋণী। লিখেছেন
অভিজিৎ মণ্ডল, শশাপতা, খানাকুল, হুগলি থেকে।

মা বাবার ঋণকে শোধ করা যায়। জুন মাসের এই বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মমতা চক্রবর্তী উত্তর রায়কতপাড়া জলপাইগুড়ি থেকে। লিখছেন প্রিয় প্রত্যুষা, তুমি জুন মাসের বিষয় দিয়েছ, মা বাবার ঋণ কি শোধ করা যায়? না প্রত্যুষা, একেবারেই নয়। ঋণ শব্দটার মধ্যে ঢুকিয়ে রয়েছে বাবা মা এবং সন্তানের মধ্যে নিবিড়তম সম্পর্ক। বাবা মা নিজেদের দুঃখ কষ্ট আর্থিক পরিস্থিতি ব্যর্থতায় জীবনকে বাজি রেখে সন্তানদের প্রতিপালন করা এক নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় বহন করেন। বুকের সুধা দিয়ে যে মা তার সন্তানকে বাঁচিয়ে রাখেন, দুর্ঘটনার কবল থেকে আগলে রাখেন, কষ্টের উদ্বেগ প্রকাশ করেন, শত কষ্টের মধ্যেও যার দুর্বার মানসিক শান্তি প্রয়োগ করেন, যার কাছে থাকলে আমাদের নিরাপদ আশ্রয় বলে মনে হয়, তারা হলেন আমাদের বাবা মা। বাবা মা ঋণ কখনো শোধ করা যায় না। তাদের লালন পালনে, শিক্ষায়, আচার ব্যবহারের মাধ্যমে আমরা বড় হয়েছি। তাদের অপত্য স্নেহে ভেসে গিয়েছি প্রকৃতির কোলে। আশা, ভরসা, আকাঙ্ক্ষা, নিরাপদ আশ্রয়ে, মাতৃস্নেহেই শৈশব কাটিয়েছি। বাবা মা হলেন সন্তানের আদর্শ চাবিকাঠি। আমাদের ভালো রাখা, বিপদের দিনে পাশে থাকা এবং ভালো বোঝাপড়ার মাধ্যমে বাবা মার স্থান সবার ঊর্ধ্বে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই সর্বদেবতা, পিতার আদর্শে আমরা অনুপ্রাণিত। আর মাতা হলেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী। আমাদের কাছে বাবা ও মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমাদের উচিত ঋণ শোধ করা নয়, বরং বাবা মার প্রতি আদর্শ মনোভাব, অবিচল ভক্তি, ভালোবাসা, বিশ্বস্ততা এবং অর্পিত দায়িত্বতে দায়বদ্ধতা থাকা প্রয়োজন। তাঁদের প্রতি আনুগত্য, বাবা মার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা সন্তানদের প্রধান কর্তব্য। বাবা মাকে ভালো রাখা যায়, কিন্তু তাদের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। নমস্কার আন্তি, মমতা চক্রবর্তী উত্তর রায়কতপাড়া জলপাইগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা। লিখছেন কমল ঘোষ মালঞ্চ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রত্যুষা, মা বাবার ঋণ শোধ করার স্পর্ধা বামন হয়ে চাঁদকে ছুঁতে যাওয়ার মতো ব্যাপার। আলো, বাতাস, মাটি, সবুজ উদ্ভিদ আর মা বাবার পুঞ্জিত প্রেমের ফলেই জীবনের সূচনা এবং বৃদ্ধি ও বিকাশ। শুধু মা বাবা কেন, এই পৃথিবীর ঋণ শোধের কথা ভাবাই পাগলামি। তবে কিনা মা বাবার ঋণের কথা ভাবলে প্রেম বড় হতো, স্বার্থপরতা নড়পড়ে হতো, মোহ, ভোগবিলাসিতা, কামনা আর পাশবিক গুণাবলী আমাদের সেই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়, দৃষ্টিকে ঝাপসা করে দেয়। ধুলো ময়লা ঢাকা মনে মা বাবার অবদানের ছবি ফুটে ওঠে না। আর দশটা প্রাণীর মতো মানুষ জন্মেই মানুষ হয় না, মনুষ্যত্ব অর্জনের জন্য শিক্ষা নামক সোনার কাঠের স্পর্শ প্রয়োজন। প্রাণদায়ী প্রকৃতি আর মা বাবা খেরো খাতায় খরচ লিখে রাখেন না। মা বাবা ঋণের কথা ভাবতে গেলে যে বিবেক লাগে, যে বোধ লাগে, অনুভব করার হৃদয় লাগে, শুদ্ধ বুদ্ধ মুক্ত মন লাগে, তাকে তো আমরাই অর্থাৎ অভিভাবকেরাই গলা টিপে মেরে ফেলেছি। সন্তানের বুদ্ধিটাকে ধারালো করার জন্য ঝাঁপিয়ে পড়ি, বুক পকেটটা ভারী করার জন্য মরিয়া হয়ে উঠি, কিন্তু বুক আর মনের বিকাশের কথা ভাবি কই? মা বাবার ঋণের কথা মনেই আসে না। উপরন্তু আঘাতের পর আঘাত হানি। মা বাবার ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না, শোধ করতে হয় প্রেম দিয়ে। প্রসারিত মন আর প্রশস্ত হৃদয় ছাড়া কি প্রেম সম্ভব? সেটাই যখন নেই, মা বাবার ঋণ শোধ করব কিভাবে? শুভেচ্ছান্তে কমল ঘোষ মালঞ্চ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর।

মা বাবার ঋণ কি শোধ করা যায়? জুন মাসের এই বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। মা বাবার ঋণ কোনো দিন সম্পূর্ণভাবে শোধ করা যায় না। পৃথিবীর আলো দেখার মুহূর্ত থেকে একজন সন্তানকে মানুষ করে তোলার পেছনে মা বাবা তাদের সমস্ত ভালোবাসা, ত্যাগ ও পরিশ্রম উজাড় করে দেন। মা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, আর বাবা নিজের কষ্ট ভুলে সন্তানের ভবিষ্যৎ গড়তে দিন রাত পরিশ্রম করেন। তাঁদের এই নিঃস্বার্থ ভালোবাসার মূল্য কোনো অর্থ বা উপহার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। সন্তান যখন অসুস্থ হয় তখন মা বাবার চোখে ঘুম থাকে না, সন্তানের সামান্য কষ্টেও তারা ব্যথিত হন। জীবনের প্রতিটি ধাপে তারা ছায়ার মতো পাশে থাকেন, সাহস ও প্রেরণা দেন। তাই মা বাবার ঋণ শোধ করার একমাত্র উপায় হল তাঁদের সম্মান করা, ভালোবাসা এবং বৃদ্ধ বয়সে তাঁদের পাশে থাকা। আজকের ব্যস্ত জীবনে অনেকেই মা বাবাকে অবহেলা করেন, যা অত্যন্ত দুঃখজনক। মনে রাখতে হবে, মা বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাঁদের মুখের হাসি সন্তানের প্রকৃত সাফল্য। তাই আমাদের উচিত সব সময় তাঁদের খোঁজ নেওয়া, শ্রদ্ধা করা এবং তাঁদের সুখে দুঃখে পাশে থাকা। কারণ মা বাবার আশীর্বাদ ও ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। লিখেছেন প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। এবারের ভাবনা এসেছে কোচবিহার থেকে। লিখছেন দীপেশ চন্দ্র চন্দ, এক নম্বর কালীঘাট রোড, কোচবিহার। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, সকালের শুভেচ্ছা জানিয়ে এ মাসের তোমার বাস্তববাদী বিখ্যাত মন্তব্যকে সমর্থন জানিয়ে কয়েকটি কথা লিখছি। মা শব্দের মধ্যে আছে গভীর ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ ও নিঃস্বার্থ স্নেহ। বহুবিধ কষ্টের মধ্যে শান্তির আর এক নাম মা, এক নিরাপদের আশ্রয়। প্রেরণা আসে বাবার সান্ত্বনায়। এই দুয়ের মধ্যেই মহাশক্তির জাগরণ আর ভয়হীন জীবনের যাত্রা। ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে মা তাঁর সন্তানকে তিলে তিলে স্নেহ মমতায়, আর বাবার নিঃস্বার্থ ত্যাগের ফসল সন্তানকে একটু একটু করে বড় করে তোলে। সৃষ্টিকর্তার বড় উপহার হল বাবা, আর মা হল বাবার উপহারের রক্ষিণী। উভয়ই নিঃস্বার্থের সঙ্গী। মা বাবার মধ্যে সন্তানরা উপহার পায় নিরাপদ একটি মন, যেখানে সন্তানরা ভয়ে নয়, বিশ্বাস নিয়ে কথা বলতে পারে, এবং এখান থেকেই সন্তানের শুভ চেতনার জন্ম নেয়, যা ফেরত দেবার না আছে উপায়, না আছে কারোর সামর্থ্য। সন্তান জন্মের পর মা বাবা হল সন্তানের নিত্য ভালো ও সঠিক সঙ্গী। বছরের পর বছর মা বাবা নিদ্রাহীন অবস্থায় কাটিয়েছেন শুধু সন্তানকে বাঁচানোর জন্য। ধৈর্য, স্নেহ, মমতায় সন্তানকে যথার্থ সঙ্গী দিয়ে হাঁটা, খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা, বিভিন্ন আবদার মিটিয়ে তিল তিল করে বড় করে তোলে বহু আশায়। মা বাবার কষ্ট, ধৈর্য, সাধনা ও শ্রমের ফলশ্রুতি হিসেবে সন্তানের সুন্দর জীবন গড়ে ওঠে। এমন ত্যাগের পরিশোধ করার ক্ষমতা কারোর নেই। জন্মের পর একটি শিশু যাকে আপন করে পায় তিনি হলেন মা, যাকে একান্ত করে পায় তিনি হলেন বাবা। উইলিয়াম পেন বলেছেন, ঈশ্বরের পরেই মা বাবার স্থান। মাতার লালন আর পিতার পালনের মধ্য দিয়ে সন্তানের জীবন বেড়ে ওঠে। মা বাবার এই কষ্টের প্রতিদান সন্তানরা কি দিয়ে শোধ করবে? নবী হযরত মুহাম্মদ বলেছেন, কোনো সন্তানের পক্ষে সম্ভব নয় মা বাবার ঋণ শোধ করার। এ থেকেই সৃষ্টি হলো সেই গান, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোষ বানাইয়া দিলেও শোধ হবে না। শৈশব কাটে মাতৃকেন্দ্রিকতায়, তারপর ধীরে ধীরে বাবা সন্তানের কাছে হয়ে ওঠে এক নীরব নিবিড় ছায়া।

যেখানে থাকবে শুধুই বাবা মার প্রতি ভক্তি ও শ্রদ্ধা। মা হলো সন্তানের প্রথম শিক্ষা, গুরু মা, আর পিতা হলেন সন্তানের কাছে শ্রেষ্ঠ পুরুষ আর ফিলোসফার অ্যান্ড গাইড। কাজেই আমি বলবো, দৃঢ়তার সঙ্গে মা বাবার ঋণ ইহজন্মে শোধ হবার নয়। তোমার এই আপ্তবাক্যের জন্য ধন্যবাদ জানাই। ভালো থেকো প্রত্যুষা, শুভেচ্ছান্তে দীপেশ চন্দ্র চন্দ, 1 নম্বর কালীঘাট রোড, কোচবিহার। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, হঠাৎই বজ্রপাতের আওয়াজে ভয়ে বলে উঠি, ও মা গো, বাবা গো, ও বাবা গো। স্বতঃস্ফূর্তভাবেই এই ধ্বনি কণ্ঠে এসে যায়। মা বাবার নিঃস্বার্থ নিঃস্বর্ত উজাড় করা আত্মিক টানেই সন্তানের অনুভূতি, উপলব্ধির এই স্বগত উচ্চারণ। জন্মদাত্রী মাই যে আমাদের প্রথম আলো, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই মা বাবার কাছে শপথ নিয়ে কত সংগ্রামী জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জয়ী হয়েছে। উদাহরণ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তির কথা জানি। উচিত জীবিত থাকাকালীন যতটা সম্ভব মা বাবার সেবা করা। মা বাবা যে আমাদের জীবনের জ্যান্ত দেবদেবী, মারা যাওয়ার পর এই মা বাবার সেবার নামে বিলাসবহুল লজে দামি খাবার খাওয়ানো কোনো সেবাকর্ম নয়। এখন দেখা যায় একটু সুখের আশায় বউয়ের কথায় ছেলের ক্যারিয়ারের কথা ভেবে বাবা মাকে নির্দ্বিধায় দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, তাদের সন্তানেরা কি বড় হয়ে তাদের বাবা মাকে শ্রদ্ধা করবে বলে মনে হয়? নিজের মাকে যদি সত্যি শ্রদ্ধা করি, আমি অন্যের মা বাবাদেরও অশ্রদ্ধা করতে পারবো না। এটাই তো জীবনের শিক্ষা। বাবা মাকে কতটা অনুকরণ করেছি বা অনুসরণ করলাম, তাতেই সব ছেলে মানুষ মানুষ হয়ে ওঠে, সব অন্যায় দূর হয়ে যায়, সবাই সুখে শান্তিতে বসবাস করে। ওই যে বেজে উঠল মঙ্গল ধ্বনি, যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। গুরুজনেরা বলে, আগে মাকে প্রণাম করে পরে বাবাকে প্রণাম করিও। এখানে মাই বড়। সন্তান এই ঋণ শোধ করার জন্য অর্থের মানদণ্ডতে যদি বিচার করে সে মূর্খ। যারা এই পৃথিবীর আলো দেখালো, মানুষ করল, তাদের ঋণ কি কখনো শোধ হয়? মনে পড়ে সেই লোকসঙ্গীত, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। লিখেছেন সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। রবি জন্ম মাসে প্রত্যুষার বিষয় ভাবনা ছিল রবি কিরণে। বিষয়টিকে নিয়ে আপনাদের শ্রদ্ধার্ঘে, আপনাদের মতামতে সমৃদ্ধ হয়ে উঠেছিল প্রত্যুষার অঙ্গন। তবে তার মধ্যে থেকেও যাকে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত করা হয়েছে, আজ তাঁর নাম ঘোষণার দিন। রবি কিরণে মে মাসের এই বিষয় ভাবনায় শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বেলবাড়ি পোস্ট অফিসের ওয়ার্ড নম্বর 2 কাদিহাট গ্রামের যাদবচন্দ্র রায়। যাদববাবু, আগামী 5ই জুন বেলা 12টার মধ্যে আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসবার জন্য। মে মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট ওয়ার্ড নম্বর 2 পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:45 রয়েছে নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:00 আধুনিক গান অন্তরা চৌধুরীর কণ্ঠে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী তনিমা ঠাকুর রাগ গুণকেলি। সকাল 10:00 সীমান্ত কথা। 10:20 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT আজ শুনবেন পর্ব নম্বর 1298। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় 10ম শ্রেণীর অঙ্ক। এ বিষয়ে পাঠদান করবেন বাল্মীকি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিনাকি বাগচি। বেলা 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে শুনবেন মায়ের হাসি শিশুর ভবিষ্যৎ। এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর সমুজিৎ চট্টোপাধ্যায়। 1:50 রয়েছে আদি সুরে সাঁওতালি গান। 3টে গান পরম্পরা অনুষ্ঠানটিতে শুনবেন খেয়াল শিল্পী বেদুষী ধন্দতাই কুলকার্ণী এবং পরবর্তীতে শুনবেন শিল্পী মিতালী বন্দ্যোপাধ্যায় ভৌমিকের কণ্ঠে। 3:30 যুব অনুষ্ঠানে আজ রয়েছে সুরে ছন্দে। 4টি গ্রামেগঞ্জে অনুষ্ঠানটিতে শুনবেন আমন ধানের প্রস্তুতি। বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন রজত চট্টোপাধ্যায়। 4:30 ক্রীড়াঙ্গনে আজ শুনবেন বেজে গেল ওয়ার্ল্ড কাপ 2026-এর ঘণ্টা। বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ফুটবল বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার ভাস্বর ঘোষ। সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 বিচিত্র অনুষ্ঠানে শুনবেন মায়ের আশীর্বাদ। পরিবেশনায় দ্য নাম নিউ বেনাপানি অপেরা। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 বিজ্ঞান ঘরে বাইরে। 8:30 আধুনিক গান পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। 9:15 শুনবেন গজল শিল্পী পঙ্কজ উদাস। 9:30 রয়েছে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 10:30 মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজের আজকের অনুষ্ঠান সূচি। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:30 হামিয়ারাই পিয়ারকে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 1:00 সুরেলা সফর, 2:30 সদাবাহার নগমি, 5:00 ছায়া গীত, সন্ধ্যে 6:05 গানের ভেলা, 7:00 জয়মালা, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, রাত 10:00 ছায়া গীত, রাত 10:00 শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, আজ 23 জুন 2026। আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে বাবা লোকনাথ মন্দির দাগাপুর ব্রহ্মকুমারীর 136তম তিরোধান দিবস উপলক্ষে আজ 10:30 থেকে পুজো আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন সম্পর্কে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চারদিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তের শপথবাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চারদিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রী মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments.

0: segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
1: Central Board of Secondary Education, CBSE's on চৌহান কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজিএর সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস চার দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন।
1: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রকল্পের সূচনার পর নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও একরামুল বাগানির নাম রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে তৈরি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে জড়ো হয়ে অভিযুক্তরা ওই দিন রাস্তা অবরোধের পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে। ঘটনার প্রায় 2 মাসের মাথায় চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা। বিধানসভায় বিরোধী দলনেতা

0: নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগে তদন্তে দলের 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়, সুভাষিস দাস ও বাহারুল ইসলামের হস্তাক্ষরের নমুনা নেবেন আধিকারিকরা। সিআইডির ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট বিধায়কদের সইয়ে অসঙ্গতির অভিযোগে তদন্ত করছে। উল্লেখ্য, পরিষদীয় দলের রেজলিউশনে থাকা স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার সচিবালয়ের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। এদিকে সিপিআইএম থেকে বহিষ্কার হওয়ার পরেও ঋতব্রতকে দলে নেওয়ায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
1: আমরা তো দাঁড়িয়েছিলাম বটেই, নীতি নৈতিকতার প্রশ্নে কখনো আমরা কম্প্রোমাইজ করিনি। আমাদের একজন রাজ্যসভার সদস্য নৈতিকতার প্রশ্নে আমরা তাকে বহিষ্কার করি, সচেতন ভাবে বহিষ্কার করি। তার পার্টিটা মানুষের জন্য, নীতি নৈতিকতাকে বাদ দিয়ে রাজনীতি কখনো হওয়া উচিত নয় এই ভেবে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মানুষ কার্যত তাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই, যা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
2: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একসময় ভয় ও প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলকে ভেঙে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল তৃণমূল কংগ্রেস, আজ নিজেই তারা সেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে।
3: এই পশ্চিমবঙ্গের তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছে। তারা মনে করছেন, দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, করে কমে খেতে গেলে চলো বিজেপিকে ধরি।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের শঙ্কা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, স্টেডিয়ামে ভাঙচুরও করা হয়। ঘটনার পরই অনুষ্ঠানের আয়োজক স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত। স্বতন্ত্র অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার এফআই করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিকে গ্রেপ্তারির আশঙ্কায় ইতোমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অরূপ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ গতকাল তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্র সংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনও পর্যন্ত ছাত্র সংসদ তহবিলের টাকায় কোথায় কিভাবে খরচ হয়েছে তার অডিট রিপোর্ট এক মাসের মধ্যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে। 3 দিনের ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে 2 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান 50-এর গোপাল চক্রবর্তী। পরদিনই কৈখালী এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী 45-বছরের গৌরবিহারী জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত

0: পাঁচ জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গতকালও প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের চারটি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। ঘড়িতে এখন সময় সকাল 8:31, আর শুরু করছি আজকের সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে জেনে

0: শ্রোতা বন্ধুরা, হ্যালো আকাশবাণীর আজকের অনুষ্ঠানে আমরা এমন এক সঙ্গীকে নিয়ে আজ কথা বলবো যার সাথে আপনারা এবং আমরা সকলেই সেই শৈশব থেকেই পরিচিত, যে আমাদের শৈশবের স্মৃতি, আমাদের যৌবনেরও গতি এবং সুস্থ জীবনের এক প্রতীক, কি বলুন তো। হ্যাঁ, আজ যে সঙ্গীকে নিয়ে কথা বলবো তার আজ বিশেষ দিন, 3রা জুন বিশ্ব সাইকেল দিবস। আর এই সুস্থ জীবনের প্রতীক যে বললাম সাইকেল, এর সাথে আমরা সকলেই কম বেশি শৈশব থেকেই পরিচিত। যতই প্রযুক্তি উন্নতি করুক আর যতই নানান ধরনের আরও উন্নততর যানবাহন আসুক, সাইকেল কিন্তু তার ঐতিহ্যকে বজায় রেখেছে। সে নিজেই একটি ঐতিহ্য। ছোটবেলায় সেই সাইকেলের সামনে ঘণ্টা ঝুড়ি আর ঘণ্টা বাজিয়ে যাওয়া এবং তারপর ধূপধাপ করে পড়ে যাওয়া এবং তারপর যে ছড়ে যাওয়ার ক্ষত, এই সব স্মৃতি কমবেশি আমাদের সকলের জীবনেই রয়েছে। তো শুনব আজকের সকালের হ্যালো আকাশবাণীর এই আড্ডায়। আমি বৈশালী রয়েছি আপনাদের সাথে, শুনব আপনাদের সাইকেল নিয়ে অভিজ্ঞতা এবং সাইকেল বিশ্ব সাইকেল দিবসে আজকে আপনার আবেগ ও বার্তা। আমাদের এই হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে জুড়তে ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যেই শ্রোতাবন্ধু রয়েছেন, শ্রোতাবন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হল। তবে বিশ্ব সাইকেল দিবসে সাইকেল নিয়ে কথা তো অবশ্যই বলবো, তবে শুরুতে চলে যাই একটি গানে। গানে যাবার আগে রয়েছেন একজন শ্রোতাবন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, শুভ সকাল, আমি চৈতন্য দাস, সালারা থেকে। আপনি কেমন আছেন?
0: ভালো আছি, আপনি?
1: আমিও ভালো আছি।
0: আচ্ছা, তো আর আপনার আজকে যে বিশ্ব সাইকেল দিবস, এই সাইকেল কি আপনি চালান?
1: না, সাইকেল চালাতেই না।
0: আচ্ছা, যাক, সাইকেল যখন চালাতে পারেন না তখন নিশ্চয়ই অন্য কোনো হাঁটাহাঁটির সাথে যুক্ত, মানে হাঁটাহাঁটি করতে সকালবেলা প্রাতঃভ্রমণে নিশ্চয়ই বার হন। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা, ব্যায়ামের সাথে যুক্ত। তবে আজকে আমরা আরেকটি ব্যায়াম নিয়েও কথা বলবো অন্যান্য ব্যায়ামের সাথে। তো শুনতে থাকুন আমাদের এই হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানটি। একদম ভালো থাকবেন। আচ্ছা, বিশ্ব সাইকেল দিবসে শুনব আপনাদের সাইকেল নিয়ে ছোটবেলার কিছু স্মৃতি, অভিজ্ঞতা, কিছু মজার কথা এবং বিশ্ব সাইকেল দিবসে সাইকেল নিয়ে বার্তা। ফোন করুন 9434076705 এই নম্বরে। চলে যাই গানের পর্বে। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে, লাগান ছায়াছবি থেকে।

0: লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে শুনলেন লাগান ছায়াছবি থেকে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: আমি ভবানী বিশ্বাস বর্মন বলছি, মেডিকেল মোড় সাওয়াখারি থেকে।
0: হ্যাঁ বলুন, সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত, আপনাকে তো।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন?
1: আমি ভালো আছি, একটু বাড়িতে সাবধানতা আছে, আসবো, তাই একটু ব্যস্ততার মধ্যে চলছে।
0: কি চলছে বললেন?
1: হ্যাঁ আমি মেডিকেল তাড়াতাড়ি শুনছি, আমাদের বাড়িতে একটু শ্রাদ্ধ অনুষ্ঠান আছে আজকে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমি তো রেডিওটা শুনি সবসময়, তো আজকে

0: খুব ভালো লাগলো। সাইকেল দিবস আমাদের হয়তো জানাও থাকে না আজকে যে সাইকেল দিবস।
1: আচ্ছা,
0: তো আমার 15 দিনের কথা মনে পড়ে গেল।
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে আপনি সাইকেল চালাতে পারেন। আমি তখন বলেছি যে হ্যাঁ পারি, কিন্তু আমি সাইকেল চালাতে আদৌ পারতাম না। এখন আমাকে বলতে হবে, এবার ইন্টারভিউতে পাস করেছি, এবার আমাকে অফিস থেকে দিয়ে দেবে সাইকেল। দুজন নেশাগ্রস্ত অবস্থায় মানুষ ছিল, আমি কি করছি মাঝখান দিয়ে ওদেরকে লাগিয়ে দিয়েছি। আমাকে বলছে বেল বাজাতে, বেল বাজার নি কেন? আমি বলছি হ্যাঁ আপনারা সাইড দিচ্ছেন না কেন, আমাকে বেল বাজাতে হবে। এই আমি আজও ঘুরতে পারি না, সেই স্মৃতি গুলো আমার মনে পড়ে গেল আজকে হঠাৎ করে আপনাদের টপিকে। ভালো লাগে,
1: একদম ভালো থাকুন, একদম শুনতে থাকুন। আসলে উনি যে বললেন সাইকেল নিয়ে হঠাৎ করে কারো মাঝখানে গিয়ে ধাক্কা লাগানো বা পড়ে যাওয়া, এ তো সাইকেল শেখার সময় এক মানে সেই নিত্য নৈমিত্তিক চিত্র যে সাইকেল নিয়ে পড়ে না গেলে, মানে বড়রা বলে সাইকেল নিয়ে পড়ে না গেলে নাকি সাইকেল শেখা যায় না। কথাটা কি সত্যি শুনতে চাই আপনাদের মুখ থেকে। আর ফোন করুন তাই 9434076705 এই নম্বরে আমার সাথে সকালের এই আড্ডায়। তবে বলতে বলতেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: নমস্কার।
1: হ্যালো সুপ্রভাত, কে বলছেন?
2: আমি বীরভূম জেলা।
1: হ্যাঁ বলুন, বিশ্বজিৎ বাবু বলছেন? হ্যাঁ, তো আজকের যে বিষয় রয়েছে বিশ্ব সাইকেল দিবসে সাইকেল নিয়ে, আপনার মানে কি এখনো সাইকেল চালানো হয়?
2: সাইকেল দিদি ভাই,
1: হ্যাঁ
2: আগে তো আগে তো গাড়ি চালাতে, আমার বাড়িতে সাইকেল কিন্তু আছে, আমার মেয়ের আছে।
1: আচ্ছা,
2: আমি নিজে বর্তমানে চোখে দেখতে পাই না, ওই জন্য মেয়ের সাইকেল আছে আবার স্কুটি। হ্যাঁ, এবার ধরুন সাইকেল সবসময় রাখা থাকে, যেহেতু ও বাইরে থাকে, তার সাইকেলও মানে সে চালাবার লোক নেই আর কি, মানে সাইকেল আছে। সাইকেল আমার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে, কারণ এই কারণে ছোট থেকে যখন আমরা পড়াশোনার ক্ষেত্রে যখন যেতাম বা
1: হ্যাঁ, আসলে যতই প্রযুক্তি এগোক সাইকেলটা কিন্তু প্রায় বাড়িতেই একটা করে সেই ঝুলে ভর্তি হয়েই থাক বা সাইকেল নিয়মিত চালানোর মধ্যেই থাক, সাইকেল কিন্তু একটা আছেই, তাই তো? তাই না? তো যাই হোক, আপনার এই কথায় পুরনো স্মৃতিটাকেই মনে হয় আমরা উস্কে দিলাম আজকের এই বিশ্ব সাইকেল দিবসে, তাই তো? একদম, আপনিও ভালো থাকবেন। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 3রা জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছিল। তো এই বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছিল 2018 সালে। আর দুই চাকার এই বাহনটি শুধু যে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় তাই নয়, বরং আমাদের শেখায় কিভাবে ভারসাম্য রাখতে হয়, স্বাধীনতা এবং এগিয়ে চলার সাহসকেও যোগায় এই সাইকেল। আর বর্তমান সময় যখন জ্বালানির মূল্যবৃদ্ধি, যানজট, পরিবেশ দূষণ আমাদেরকে ভাবিয়ে তুলছে, তখন সাইকেল কিন্তু হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ বিকল্প, তাই কি না? তবে সাইকেল নিয়ে আবারও আসব ফিরে হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে, শুনে

তার মাঝে একটি গান। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং এস পি বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠে ম্যায়নে প্যার কিয়া ছায়াছবি থেকে।

এই গানটি শুনলেন সন্দেশ সন্ডিলিয়ার কণ্ঠে। শুনছেন বিশ্ব সাইকেল দিবসে হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে আপনাদের ভাবনা, আপনাদের কিছু বার্তা এবং পুরনো কিছু স্মৃতিকে মেলে ধরুন আজকের সকালের এই আড্ডায়। ফোন করুন 9434076705 এই নম্বরে। বর্তমান বিশ্বে বিভিন্ন সংঘাত ও যুদ্ধের কারণে আমরা দেখছি জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে, আর এর প্রভাব পড়েছে পেট্রোল ডিজেলের দামের ওপর, যা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও ব্যয়বহুল করে তুলেছে। আর এমন সময়ে বিশ্ব সাইকেল দিবস আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় যে একটি সহজ, সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে। কারণ সাইকেল এমন একটি বাহন যার জন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না, ফলে পেট্রোলের মূল্যবৃদ্ধি বা জ্বালানি সংকটের প্রভাব সাইকেলের ওপর পড়ে না। আর নিত্যদিনের যাতায়াতে সাইকেল এক অনস্বীকার্য যানবাহন। আর বর্তমান এই ব্যস্ত জীবনযাপনে সাইকেল শহরের যানজটে অনেক সময় গাড়ির থেকেও ফাঁক ফোকর দিয়ে সাইকেল কিন্তু সহজেই যানজটকে পার করে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যায়, তাই কি না? আর নিয়মিত সাইকেল চালালে শরীরও চর্চা হয়, হৃদযন্ত্র সুস্থ থাকে এবং মানসিক চাপ কমে। তাই সাইকেল বিশ্ব সাইকেল দিবসে এক নতুন বার্তা দেয় যে সাইকেল সাশ্রয়ী এবং কার্বন নিঃসরণকে একেবারেই হতে দেয় না। সাইকেল নিয়ে বিশ্ব সাইকেল দিবসের এই অনুষ্ঠানে আমরা সাইকেল নিয়ে আপনাদের ভাবনা তো শুনবই, তবে চলে যাই এবারে পরবর্তী গানটিতে। পরবর্তী গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ঘর ছায়াছবি থেকে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন ঘর ছায়া ছবি থেকে এই গানটি। সাইকেল কোনো দূষণ সৃষ্টি করে না, আর সাইকেল মানব সভ্যতার অত্যন্ত সহজ, কার্যকর আর পরিবেশ বান্ধব একটি আবিষ্কার। আর এই বিশ্ব সাইকেল দিবসে তাহলে আমরা একটাই অঙ্গীকার করতে পারি যে সুন্দর এবং দূষণমুক্ত পৃথিবী করার। এই অঙ্গীকার নিয়ে শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী এই লাইভ ফোন ইন অনুষ্ঠানটি। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী অন্তরা চৌধুরী।

এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান অন্তরা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে শুনবেন জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস চার দিনের সফরে ভারতে আসছেন। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মঞ্চক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিশ্ববিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস চার দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য ও পরিষেবা এবং ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস কর্মীগোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। তিন দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করাই এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ে স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা, নাগরিকদের যুক্ত করে বিপর্যয়ের আগাম সতর্কতা ব্যবস্থা এবং দক্ষতাপূর্ণ পুনরুত্থান ও ত্রাণ ব্যবস্থার ক্ষেত্রে ওড়িশা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, কম্প্যাশনেট বা সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সংবিধানসম্মতও নয়। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ গতকাল এলাহাবাদ হাইকোর্টের এ সংক্রান্ত একটি রায় খারিজ করে জানিয়েছেন, বিবাহিত মহিলা রাও পরিবারভুক্ত বলেই বিবেচিত হবেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত এবং বাহরিনের দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে অথবা সেগুলিকে ধ্বংস করা হয়েছে। এর প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরান যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরই এই হামলা। যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকৌরিস পেয়েছেন 91টি ভোট। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মালদার মোধাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম এবং একরামুল বাগানির নাম রয়েছে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতিবছর 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বাইসাইকেলের বিভিন্ন উপযোগিতাকে স্বীকৃতি দিয়ে তুর্কমেনিস্তানের একটি প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। এই বছর বাইসাইকেল দিবসের মূল ভাবনা, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চলুন। কার্বন নিঃসরণ মুক্ত বাইসাইকেল যানজট না ঘটিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরু লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডিকে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি আগামী 2 থেকে 3 দিনের জন্য কেরালা এবং মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেল 4:00 বাংলাদেশ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। সুপ্রিম কোর্ট বলেছে কর্মরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বৃষ্টি শেষ হয়েছে, প্রচণ্ড গরমে নাজেহাল কোচবিহারবাসী। তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন উপায় অবলম্বন করছে জেলার মানুষ। তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 45 ডিগ্রির কাছাকাছি। রাজ্য মন্ত্রিসভায় এর আগে মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া যুবকল্যাণ দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছিলেন। তারপর কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুকে বিধানসভার অধ্যক্ষ পদ দেওয়া হয়। এবার কোচবিহার থেকে আরও একজন মন্ত্রী হল।

0: এদিকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঝোগড়াডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শীতালকুচি ব্লকের 10 জন 14 বছরের কিশোরীকে এদিন টিকা দেওয়া হয়। চাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও টিকাকরণে বিশেষ সাড়া পাওয়া গিয়েছে। বাইরে থেকে এই টিকা নিতে খরচ তো অনেক বেশি, সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকা পেয়ে খুব খুশি সাধারণ মানুষ। এদিকে হলদিবাড়িতেও শুরু হয়েছে এই কর্মসূচি। চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সারজনিত কারণে বহু মহিলার মৃত্যু হয়। HPV হল এমন একটি কার্যকরী প্রতিষেধক বা টিকা যা শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ রোধ করে, যার মাধ্যমে মূলত জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ করা সম্ভব হয়। মহিলাদের জরায়ুমুখের ক্যান্সারের ক্ষেত্রে 90% এই ভাইরাস দায়ী। কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ চালু করা, দিনহাটা থেকে বাগডোগরা পর্যন্ত ফার্স্ট ইন্টারসিটি ট্রেনের সূচনা করা, বামনহাট শিলিগুড়ি জংশন রুটে ধূপগুড়ি ফালাকাটা জলপাইগুড়ি লোকাল ট্রেন ফের চালু করা এবং কোচবিহার টাউন স্টেশনের রিজার্ভেশন ও জেনারেল টিকিট কাউন্টার আলাদা করা সহ জেলার রেল পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর দ্বারস্থ হল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। দেবীবাড়ি এলাকায় তাঁর বাসভবনে কোচবিহার দক্ষিণের বিধায়কের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক রাজা ঘোষ, সংগঠনের কোচবিহার ইউনিটের সভাপতি রাজকিশোর সিং সহ অন্যান্যরা। দাবিগুলি নিশ্চিত পূরণ হবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা। পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কোচবিহারেও সরকারি বাসগুলিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। অনেক মহিলারাই আছেন যারা বিভিন্ন প্রয়োজনীয় কারণে বাসে যাতায়াত করেন, অনেক সময় হয়তো তাদের কাছে বাস ভাড়া দেওয়ার মতো সামর্থ্য থাকে না। তাদের ক্ষেত্রে এই পরিষেবা অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিকে পয়লা জুন সকালেই দিনহাটার বিধায়ক অজয় রায় বিভিন্ন সরকারি বাসে উঠে মহিলা বাস যাত্রীদের শুভেচ্ছা জানান। একই ছবি দেখা যায় মেঘলিগঞ্জ মাথা ভাঙাতে, সেখানেও বিজেপি তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় মহিলা বাস যাত্রীদের। কথা রাখলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনের প্রচারে এসে তিনি বলেছিলেন কোচবিহার ক্যান্সার সেন্টারের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। সেই মতো কোচবিহারে এসে ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, সরকারি সাহায্যের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও সাহায্য করবেন। পাশাপাশি এদিন তিনি কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালও পরিদর্শন করেন। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন গুনকেলি রাগে খেয়াল, শিল্পী তনিমা ঠাকুর।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনলেন গুনকেলি রাগে খেয়াল শিল্পী তনিমা ঠাকুর, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সীমান্ত কথা।
1: আকাশবাণী শিলিগুড়ির জন্য বালুরঘাট থেকে আমি সাথী মণ্ডল। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরবর্তী একটি সীমান্তবর্তী গ্রাম নকশা। গ্রামের নামটি ভারী অদ্ভুত না? প্রথম যখন আমি নামটি শুনেছিলাম তখন আমারও অদ্ভুত লেগেছিল। নকশা গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম। এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন, ভিন্ন ভিন্ন তাদের ভাষা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন কর্মধারা। কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ বা শিক্ষক। গ্রামে সন্ধ্যায় কীর্তন হয়। এখানে রয়েছে একটি সুস্বাস্থ্য কেন্দ্র। আজ সেসব কথা শুনে নেওয়া যাক। নকশা গ্রামের সঙ্গেই শুনে নেব সংলগ্ন অন্য গ্রামের কথাও। আমি নকশা গ্রাম ঘুরতে ঘুরতে পেয়ে গেছি এমন একজনকে, যিনি এখানেই আছেন 65-66 বছর ধরে। শুনে নিই তার কাছে এই বর্ডার অধ্যুষিত এলাকার কথা। আপনার নাম?
2: শেফালি মণ্ডল।
1: আপনার বাড়ি নকশাতে?
2: নকশাতে।
1: আচ্ছা, কতদিন ধরে আছেন আপনি এখানে?
2: ওই 66 বছর হলো আমার বয়স। এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি।
1: আচ্ছা, যদি বলেন কিছু কথা এখানকার বর্ডার এলাকার গ্রামগুলো সম্পর্কে।
2: না, খুবই ভালো বর্ডার এলাকার সম্পর্কে। এখানে আমরা আসি এত বছর থেকে, বিএসএফ ক্যাম্প ছিল, আসে, এখন আসে, চলাফেরা করতেও কোনো অসুবিধা হয়নি, সবই ভালোভাবেই চলছে, স্বাধীনভাবেই চলছে। কিন্তু আমরা এখন বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা মানুষ করেছে, পড়াশোনা, আমাদের পড়াশোনা

0: কলেজ করেছি, আর বাচ্চারাও স্কুল কলেজ করেছে, তাদেরও বিয়ে থোয়া হয়ে গেছে। এখন আমাদের বয়স অনেক হয়ে গেছে, এখন ভালোই আছি। বিয়েছে ওরা খুব ভালোই ডিউটি করতো, হাটেঘাটে চলাফেরা করতো, কোনো অসুবিধা হতো না, ভালোই আছি।
1: এখানে স্কুল বা এরকম কী কী সুবিধা আপনারা পান বর্ডার এলাকা বলে, যে কোনো অসুবিধা বা ওরকম কিছু আছে না? সুবিধাগুলো আছে এখানে?
0: এখন স্কুল একটু হয়েছে, আগে তো ছিল না, খুব কষ্ট হয়, কাদা রাস্তা ছিল না, মাটি রাস্তা ছিল, হেঁটে হেঁটে স্কুল করতো। এখন রাস্তা টাস্তা হয়ে গেছে, রাস্তা পাকা হয়েছে,
1: যোগাযোগ ব্যবস্থা
0: ভালো আছে। গাড়ি আগে গাড়ি টাড়ি ছিল না, অসুবিধা, হেঁটে হেঁটে করেছি, হেঁটে হেঁটে করেছি, এখন রাস্তাঘাট হয়েছে।
1: স্বাস্থ্যকেন্দ্র বা অসুখ হলে কিছু কোথায় যেত সবাই?
0: এখন অসুখ হলে পরে সেন্টারে,
1: সেন্টার মানে স্বাস্থ্যকেন্দ্র,
0: স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে, আগে যাই এখানে চিকিৎসা করে, তারপরে না হলে বড় হসপিটালে, বড় ডাক্তারখানা যোগাযোগ করি, দিয়ে আমাদের চলে, ভালোই আছি এখন।
1: আপনারা এখানে কি কাজ করেন?
0: এখানে আর কিছু কাজ করি না আমরা, বাড়িরই কাজ।
1: আচ্ছা, বাড়ির মানে জীবিকা কিভাবে আপনারা নির্বাহ করেন? জমি জায়গা আছে আপনাদের?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমি জায়গা পুকুর আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ জমি জায়গা পুকুর আছে, আবাসবাদ করি। এই তো চাকর টাকর আগে খাটা চলাম, এখন তো চাকর আছে, এখন ঠিকা দেই, লিজ দিয়ে দিয়ে করি।
1: আচ্ছা আচ্ছা, পুকুর বললেন যে, পুকুরে কি মাছ চাষ করে?
0: হ্যাঁ মাছ চাষ করি, আগের তে পুকুর আছে, এই বাংলাদেশ তে বদল করে নিয়ে আসে আমার শ্বশুর, ওই পুকুরই আছে,
1: বড় পুকুর।
0: হ্যাঁ বড় পুকুর আছে, দু তিনটা আছে।
1: আচ্ছা, ওগুলো মাছ চাষ করে আপনার জীবিকা নির্বাহ করেন? অসুবিধা নেই যে এখানে গাড়ি যখন আসছে নিয়ে যাচ্ছে মাছ?
0: অসুবিধা হয় না, ওগুলা দিয়েই আবার সবাদ, শস্য আবাদ, ধান আবাদ, চাকর খাটাই, এই দিয়ে আমাদের চলে যায়। আমাদের আগে তো চাকরি টাকরি নেই, এখনো চাকরি আমার ছেলের হয় নাই, ওই ব্যবসা বাণিজ্য দোকান টোকান করে
1: ভালোভাবেই চলে,
0: ভালোভাবেই চলে। এখন গাড়ি টাড়ি কিনেছি, গাড়ি চালাই, জমি আবাদ করে, ফসল দেই, পুকুরে মাছ টাছ বিক্রি করে, এই দিয়ে আমাদের ফসল চলে যায়।
1: আর আপনি তো বললেন অনেক বছর ধরে এখানে আছেন, তো তখন কি রাতের এই সময় বিকেলের মধ্যে ফিরতে হবে বা এই সময় যাওয়া যাবে না, এরকম কোনো কি নিয়ম ছিল? যেহেতু বর্ডার এলাকা আপনাদের, সেখানে তো বিশেষ কিছু নিয়ম থাকে
0: না? আগে বিএসএফরা কার্ফু করতো, সে আগে যখন চুরি চামারি হতো তখন কার্ফু করতো, তখন ওই 7টা 8টার মধ্যে আর বের হয় না, বাজার টাজার করে নিয়ে আসে
1: রাতে।
0: হ্যাঁ রাতে, আর দিনে কোনো অসুবিধাই নাই।
1: আর এখন রাতে যখন খুশি যাওয়া যায় নাকি এখনো নিয়ম আছে?
0: এখন যখন খুশি তখন যাওয়া যায়, এখন কোনো অসুবিধা হয় না।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজনকে পেয়ে গেছি, দাদা আপনার নাম?
2: দিলীপ সরা।
1: আপনার বাড়ি?
2: নকশা।
1: এই নকশাতেই আপনার বাড়ি?
2: হ্যাঁ।
1: আপনি কি করেন?
2: আমি কৃষি কাজ করি।
1: নিজস্ব জমি না?
2: না আমার জমি তো নেই অতটা, যেটুকু আছে সেটুকু মানে বাড়ির জন্য হয়, 1.5 বিঘা আছে, আর হচ্ছে এই দিন মজুরি কাজ করে বেড়ায়।
1: আর গৃহপালিত পশু কিছু পোষেন?
2: হ্যাঁ হাঁস মুরগি
1: এগুলো আছে।
2: হ্যাঁ,
1: এই নিয়ে জীবিকা নির্বাহ করেন?
2: হুম।
1: বাড়িতে কে কে আছে আপনার?
2: আমরা 2 স্বামী স্ত্রী আর বেটা আছে।
1: বড় না ছোট?
2: বড়।
1: বড়?
2: হ্যাঁ।
1: আর এগুলো দিয়ে সংসার চালান?
2: হ্যাঁ।
1: এখানে যে বর্ডার এলাকাতে আছেন, কোনো সমস্যা হয়?
2: না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
1: কতদিন ধরে এখানে আছেন?
2: আমার বয়স তো মানে ছোটোবেলার থেকে এখানে মনে করো 50-60 চলেছে, আর এখন ভালোই আছি, কোনো অসুবিধা হয়নি।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি ঘুরতে ঘুরতে নকশা গ্রামের এক প্রান্তে চলে এসেছি, দেখছি কয়েকজন মিলে বসে আছেন। দিদি আপনার নাম?
3: কাঞ্চন বর্মন।
1: আপনার নাম?
4: সাহেব বর্মন।
1: আচ্ছা, আপনারা কি করছেন এখানে? দেখছি হাতে যন্ত্রপাতি।
3: গান করছি।
1: ও আপনারা শিল্পী?
3: শিল্পী হতে তো পারি নাই এখনো, তাও এরকম করি।
1: কোথায় করেন?
3: যেখানে মানুষে ডাকে সেখানে করি।
1: ও নকশা গ্রামেও করেন এবং বাইরেও করেন?
3: নকশা গ্রামে করি, বালুঘাট করে আসি, মগ করে আসি।
1: আচ্ছা, এখানে যে বর্ডার এলাকা, তো গান বাজনা চলে, কোনো অসুবিধা হয় না এই প্রান্তে এদিক ওদিক যেতে?
3: না
1: কোনো অসুবিধা হয় না। রাতে কি করেন না শুধু দিনের বেলা?
3: রাতে করি, দিনেও করি, মগর ভক্ত করি।
1: রাতে যে যান, তো এখানে যে বর্ডার এলাকা, অসুবিধা নেই তো?
3: না।
1: বিএসএ পাটকে দেওয়া এরকম কিছু সমস্যা? কোনো সমস্যা নেই। তো গান শোনাতে পারবেন আমাদের?
3: দেখি চেষ্টা করে।

0: জয় জয় রাধা ভগবন্দে প্রাণানন্দা কর, হরি বল হরি বল হরি বল
1: হরি বল। তো আর কিছু শোনাতে পারবেন?
0: আমাদের এখানে রাস মন্দির আছে, কীর্তন হয়, একটু গেলেই দেখতে পাবেন, সব জায়গা থেকে কীর্তনারা আসে কীর্তন করে, বা কম্পিটিশনে কীর্তন হয়, আমরা ওখানে কীর্তন করি
1: রাধা কৃষ্ণ মন্দিরে।
0: হ্যাঁ,
1: তো রাস হয় এখানে?
0: হ্যাঁ, এখানে রাস হয়, 3 দিন ধরে রাস পূজা হয়।
1: ওখানে এই রাস পূজোটা
0: আমরা কুমটিরাই সবাই মিলে ভিক্ষা ভাঙন করে করি,
1: গ্রামের সবাই।
0: হ্যাঁ, সবাই যোগাযোগ দিয়ে করি।
1: আচ্ছা আচ্ছা, তো এই যে রাস পূজা হয়, মাইক বাজে তখন?
0: হ্যাঁ, মাইক বাজে। হ্যাঁ, মাইক
1: রাতে বর্ডার এলাকা, যে কোনো অসুবিধা
0: না? কোনো অসুবিধা হয় না,
1: কোনো অসুবিধা না। কোথাও থেকে পারমিশন নিতে হয়
0: না? ওই যখন ইয়া হয়েছিল, ওই আর কি আমার ভুলে গেলাম, লকডাউন, তখন পারমিশন নিতে হচ্ছিল, তাছাড়া নয়,
1: নিতে হয়নি
0: না।
1: আচ্ছা, কম্পিটিশন কি যে কোনো গানে?
0: যে কোনো মানে কি ওই আগে তো লোক নিয়ে আসছিল, দশটা দল নিয়ে আসলো ওখানে,
1: এই গ্রামেরই দশটা দল
0: না, অন্য অন্য দলের দশটা দল নিয়ে আসলো, আমরা অন্য অন্য গ্রাম থেকে নিয়ে আসলো, সেখানে আমরা সবাই মিলে কীর্তন করে আমরা ফার্স্ট দল হয়েছি।
1: ও, তাহলে শোনান দেখি, আরেকটা শোনাতে চান?
0: আর একটা গান শোনাই।

0: আমি এমন একজনকে পেয়ে গেছি যিনি এই গ্রামেই থেকে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন এবং নিজের পায়ে দাঁড়িয়েওছেন। তো শুনে নেব তার কথা তার কাছ থেকে। দিদি, আপনার নাম, বাড়ি কোথায়, এ সম্পর্কে এবং কিভাবে এখানে থেকে পড়াশোনা করেছেন, কি রকম কি ছিল একটু যদি বলেন আমাদের।
1: আমার নাম ডলি সরকার, আমি সাতরায় গ্রামে থাকি, নকশার পাশের গ্রাম। আমরা এখান থেকে বালুরঘাট কলেজ, স্কুল, কলেজ সব সাইকেলে যাওয়া আসা করতাম। তখন এখনকার মতো তো এত টোটো রাস্তায় অটো অটো কিছু চলতো না, তখন সাইকেলে অথবা পায়ে হেঁটেই সবাই যাতায়াত করতো।
0: রাস্তা পাকা রাস্তা ছিল
1: না, তখন তো মাটির রাস্তায় ছিল।
0: আচ্ছা, এরকম ছিল না রাস্তা?
1: না, আমরা সাইকেলেই যাওয়া আসা করতাম। অনেকে যাদের ইয়ে ছিল মনে করেন, তারা পায়ে হেঁটেও চলাফেরা করতো, অনেক কষ্ট করেই যাওয়া আসা করতো সবাই, স্কুল কলেজ সব এইভাবেই যাওয়া আসা করতো। এখন অনেক বাচ্চা কাচ্চা যেমন আছে এখনকার মতো, আমরা তো এখানে 50 বছর ধরে আমি এই গ্রামে আছি, মানে বড় হয়েছি এখান থেকে। পাশের গ্রামে আমি যেমন চাকরি করি, এখনকার ছেলেমেয়েরা অনেক উন্নত হয়েছে পড়াশোনা।
0: আপনি কিসে আছেন, কিসে চাকরি করেন?
1: প্রাইমারিতে।
0: আচ্ছা,
1: অনেক ছেলে মেয়ে আছে, তারা ভালো রেজাল্ট করছে, ভালো চাকরি করছে
0: এই গ্রামে। আচ্ছা,
1: এই গ্রামে।
0: এখানে থেকেই না, বালুরঘাটে গিয়ে তারা বাড়ি ভাড়া করে থেকে পড়াশোনা করছে?
1: না, এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, আগের মতো তো আর মাটি রাস্তাঘাট নেই, সব পাকা হয়ে গেছে। এখান থেকেই সব এখন যাওয়া আসা করছে। আমাদের সময় যেরকম ছিল, আমরা সাইকেলে যাওয়া আসা করতাম। এমনও হয়েছে আমরা স্কুলে যেতাম, আমাদের টিউশন পড়তে হতো, আমরা পড়ে টড়ে আসতাম, যে ওখান থেকে পড়ে টড়ে একবারে বাড়ি ফিরতাম।
0: মানে স্কুল করে,
1: হ্যাঁ,
0: একবারে
1: করে প্রাইভেট করে তারপরে আমরা বাড়ি ফিরতাম। মানে এক্সট্রা করে আমাদের জামা কাপড় একসাথে নিয়ে নিতে হতো, বৃষ্টির দিনে খুব অসুবিধেই হতো, খুব কষ্ট করেই আমরা যাওয়া আসা করেছি।
0: সেই সময়কার তুলনায় এখন অনেক উন্নত,
1: অনেক উন্নত হয়েছে।
0: তো রাত হয়ে যেত বা এরকম?
1: হ্যাঁ, এমন এমন অনেক সময় হয়েছে যে সন্ধ্যা হয়ে যেত, বাবা হয়তো রাস্তা অনেকটা এগিয়ে যেত, এইভাবে আমরা আসতাম, চলাফেরা করতাম।
0: এখন কোনো অসুবিধা নেই রাস্তাঘাটে রাতে চলাফেরা করতে?
1: এখন আর কোনো অসুবিধা নেই, এখন রাস্তাঘাটও ভালো হয়ে গেছে, এখন যখন আমরা যাই আসি কোনো অসুবিধা নেই,
0: কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি।
2: আমি নকশায় ঘুরতে ঘুরতে আরেকজন দিদিকে দেখতে পেয়ে গেছি। দিদি, আপনার নাম?
3: আমার নাম মামনি বর্মন।
2: আপনার বাড়ি
3: নকশায়?
2: আচ্ছা, আপনি কিছু করেন, কি করেন?
3: হ্যাঁ, আমাদের নকশাতে হেলথ সেন্টার আছে, এখানে সুইপিং এর কাজ করি।
2: আচ্ছা আচ্ছা, হেলথ সেন্টার আছে। হেলথ সেন্টারে কে কে আছেন?
3: হেলথ সেন্টারে আমাদের সিএসও একজন দিদি আছে, এনএম দিদি আছে, আর 3 জন আশা আছে।
2: আচ্ছা, আপনার কি কাজ সেখানে, সুইপিং এর কাজ?
3: হ্যাঁ, আমাদের আমার এই মোছা কোচা ঝাড়ঝাটা দেওয়া, পরিষ্কার করা, পরিচ্ছন্নতা, এগুলাই কাজ করি।
2: আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি।
3: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
2: আজ আমরা জেনে নিলাম নকশা ও সংলগ্ন গ্রামের নানান কথা। আশা রাখি আকাশবাণী শিলিগুড়ির শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে। আজ তাহলে এটুকুই, নমস্কার।
4: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা অনুষ্ঠানটি। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ শুনলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাংলাদেশ সীমান্ত এলাকার নকশা গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সাথী মণ্ডল। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতের অনুষ্ঠান নানান শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1298।

0: तो श्रोताओ, अभी आपने सुना कार्यक्रम गौरा देवी, और इसी के साथ हमारा आज का प्रसारण यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। আজ শুনলেন পর্ব নম্বর 1298। আকাশবাণী শিলিগুড়ি।
4: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
5: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
4: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
5: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
4: ডায়াল কিজিয়ে 8700014242।
5: নম্বর একবার ফির নোট করে 8700014242।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সাথে কিছুক্ষণের এই আড্ডায় আমি আছি বৈশালী, এবং আমার সাথে আছে জাহিরুল। এবং আজকের এই কিছুক্ষণের আড্ডায় আমরা এক বিশেষ বস্তুকে নিয়ে কথা বলবো। তবে যে বস্তুটিকে নিয়ে কথা বলবো তার সাথে আমাদের এবং আপনাদের নিত্যদিনের সঙ্গী, ঘুম থেকে উঠে অথবা বাড়ি থেকে বেরোনোর আগে কিংবা দিনের শেষে আমরা একবার না একবার আয়নার সামনে দাঁড়াই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আয়না কি শুধুই আমাদের প্রতিচ্ছবি? আয়না কি কেবল কাচের টুকরো নয়, কখনো কখনো সে আমাদের মনের দর্পণও। মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলোও সে যেন নীরবে বলে, তাই কি না?
1: অবশ্যই। আর আয়না মানে তো নিজেকে দেখা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের মনে হয় কোনো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন বৈশালী।
0: হ্যাঁ, শুনে নি। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
3: হ্যাঁ দিদিভাই, দিদিভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন কেমন আছেন?
3: হ্যাঁ দিদিভাই, খুব ভালো আছি, আপনিও ভালো আছেন তো দিদিভাই?
0: হ্যাঁ ভালো আছি।
3: দাদাভাইও ভালো আছে তো?
1: একদম ভালো আছি। প্রবীর বাবু, আজকে আমাদের বিষয়টা তো শুনলেন।
3: হ্যাঁ দর্পণ,
1: হ্যাঁ একদম। তো এই বিষয়ে আপনার আপনার কি মন্তব্য বা আপনার কি মতামত?
3: দেখুন দাদা ভাই, নিজের দর্পণটা মানে মানুষ যদি নিজের দর্পণটা, আয়নাতে তো আমি যেভাবে থাকবো সেইভাবেই দেখতে পাবো, কিন্তু নিজের দর্পণকে যদি আমি ঠিক রাখতে পারি, লোকে দেখে যেন বলে যে না এই লোকটা ভালো, এই ছেলেটা ভালো, এই দর্পণটা আমার চাই দিদি ভাই। এবং আপনাদের এই যে আপনাদের মাধ্যমে যে কথাবার্তা হচ্ছে, এইটাও একটা দর্পণ কিন্তু। এই দর্পণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয়, নিজেদের ব্যবহার, নিজেদের আচার সবকিছুই

0: মুখের মধ্যে লুকিয়ে আছে দিদি ভাই। এবারে আয়নার সামনে, আয়নার সামনে আপনি যেভাবে আপনাকে মানে আপনি রাখবেন সেইভাবেই সে তার প্রতি উত্তর দেবে। তো এই প্রতি উত্তরটার আগে আমাকে নিজেকে, নিজের দর্পণটা ঠিক রেখে যদি আমি লোকের সাথে মিশ,
1: হ্যালো,
2: হ্যাঁ প্রবীরবাবু
1: হ্যালো,
2: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন দাদা
2: হ্যাঁ
1: ভাই?
2: হ্যাঁ
1: বলুন
0: হ্যাঁ,
1: বলুন।
0: তো দাদা ভাই, এই যে দর্পণ আপনাদের মাধ্যমে যে দর্পণটা আমরা আমরা তুলে ধরি, এই দর্পণের মাঝখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রতিবিম্ব আমরা পেয়ে যাই। হ্যাঁ, আপনি যদি দর্পণের সামনে মানে অঙ্গভঙ্গি করেন, সেও কিন্তু সেইটাই দেখাবে। দেখবেন কিছু কিছু পাখি আছে, চটুই পাখি, আমাদের সেই কাঁচ লাগানো আছে, ওরা নিজেরা এসে না ওই কাঁচেতে ঠক ঠক ঠক ঠক ওভাবে, ওই পারে একজন
1: ঠিক
0: আছে,
1: ঠিক ঠিক
0: কিন্তু
2: ঠিক
0: কিন্তু সেই সেই জিনিসটা আমাদের মধ্যে থাকলে হবে না। আমাদেরকে নিজেদের দর্পণটা নিজেদেরকে ঠিক করে
2: একদম প্রবীরবাবু ঠিক কথাই বলেছেন। আমাদের আরো শ্রোতা বন্ধুরা রয়েছেন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমি তো ঘুরে আছি আপনাদের সাথে দাদা ভাই, ভালো
1: একদম,
0: থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই, ভালো,
1: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
2: প্রতিবিম্ব,
1: হ্যাঁ। তো আয়না নিয়ে, আয়না নিয়ে আমরা তো প্রবীর বাবুর কথা শুনলাম,
2: অবশ্যই আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে।
1: হ্যাঁ হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন।
3: হ্যাঁ দিদি, গরম, ভীষণ গরম, খালি শুধুই ঘাম হচ্ছে,
1: হ্যাঁ
3: হ্যাঁ মানে সব ভিজে যাচ্ছে। আর মাঝে মাঝে কি করছি জানেন,
1: হ্যাঁ
3: এই জামাটা খুলে না হাওয়া করছি, মানে ঘামটা যাতে,
1: একদমই যাতে ঠান্ডাটা বসে না যায়।
2: অমিতাভ,
3: হ্যাঁ হ্যাঁ
2: আজকের বিষয়টা তো আপনি শুনেছেন।
3: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই শুনেছি,
2: এই নিয়ে আপনার মতামত কি?
3: হ্যাঁ দেখুন, আয়না হচ্ছে প্রথম জিনিস, হচ্ছে নিজের প্রতিচ্ছবিটা দেখা, অর্থাৎ হ্যাঁ কোনো হয়তো,
1: হ্যালো,
3: দেখেছিস কি করেছিস? হ্যালো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ বলুন
2: বলুন।
3: হ্যাঁ হ্যাঁ, তো মুখটা দেখেছিস আয়নাতে, হ্যাঁ কি করেছিস? আর আয়না শুধু প্রতিচ্ছবিও দেখায় না, আয়না আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করে। যেমন ধরুন অ্যাম্বুলেন্স এই শব্দটা উল্টো করে রাখা থাকে, এই কারণে লেখা থাকে যিনি গাড়ি চালান সেই লুকিং গ্লাস মানে লুকিং আয়নাতে তিনি সেটা সোজা করে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে সাইড দিয়ে দেন, এবং একটা অমূল্য প্রাণ কিন্তু বেঁচে যেতে পারে এই আয়নার জন্য।
1: একদম, বাহ
2: ঠিক,
1: দারুণ,
3: এইটুকুই শেয়ার করলাম দিদি, ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন,
2: ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: আয়না নিয়ে উনি কিন্তু একটা বিশেষ কথা বললেন, তাই কি না?
2: একদম
1: একদম। তবে শ্রোতা বন্ধুদের বলি যে রেডিও কিন্তু সমাজের একটা শ্রুতি মধুর আয়না, তাই কি না?
2: ঠিক।
1: আর আয়না যেমন আমাদের প্রতিচ্ছবি দেখায়, তেমনি রেডিও আমাদের জীবন, সমাজ, সংস্কৃতি, আনন্দ, বেদনা এবং সময়ের স্পন্দনকেও শব্দের মাধ্যমে তুলে ধরে।
2: একদম, আয়না সেটাই যেটা আমরা অ্যাকচুয়াল, সেখানে কিন্তু লুকোছুপির ব্যাপার নেই, আমাদেরকেই আমাদের সামনে দাঁড় করায় হচ্ছে আয়না।
1: আয়না আর রেডিও আর বেতার যেটা, তার দৃশ্য নেই কিন্তু আছে কল্পনার অসীম বিস্তার। কারণ এই রেডিওর বেতারের মাধ্যমেই সংবাদ, গান, আলোচনা, নানান কিছু, সংস্কৃতি বা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবই কিন্তু আমরা শ্রোতাদের মধ্যে তুলে ধরছি, তাই না?
2: বৈশালী অনেক কথা তো হলো, এবার একটু গান শুনি।
1: একদম, আর এই আড্ডায় তো শুনতে করতে আমরা চলে যাই মান্না দের কণ্ঠের সেই বিখ্যাত গানটিতে।

0: তবে গানের মাঝেই রয়েছে
1: আরো একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। আমরা দেখে নিচ্ছি কে কোথা থেকে বলছেন। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বোলপুর বীরভূম থেকে বলছি, অম্বিকা মণ্ডল।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: অম্বিকাদি বলুন।
2: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: আমরা ভালো আছি। আজকের বিষয়টা তো শুনেছেন দিদি?
2: হ্যাঁ শুনেছি, শুনেছি।
1: হ্যাঁ, সেই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাইছি।
2: আয়না, দেখুন, আয়নাতে শুধু যে নিজের প্রতিবিম্ব দেখা যায় তা কিন্তু যায় না। আমার নিজের চেহারার সঙ্গে কিন্তু মানে সমাজেরও একটা চিত্র কিন্তু আয়নায় ফুটে ওঠে। সেখানে কিন্তু খারাপ, ভালো, মন্দ সব রকম মানুষের কিন্তু একটা প্রতিবিম্ব আমরা কিন্তু দেখতে পাই। সেখানে আমরা সেটা দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারি, জানতেও পারি যে কোন মানুষটার সঙ্গে আমি মিশবো, কোন মানুষটার সঙ্গে আমি মিশবো না। যখন তার প্রতিবিম্বটা আয়নায় ফুটে উঠবে, তখন আমি যদি দেখি এই মানুষটার সঙ্গে পথ চলা যাবে বা এ ভালো, তখন কিন্তু আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো। আর না, যখন দেখবো মানে ভালো নয়, তখন কিন্তু আমি সেখান থেকে সরে আসবো। আয়না শুধু যে একটা দর্শন করার, মানে নিজে বা অন্য কারু যে শুধু দর্শন মানে দেখার জিনিস তা কিন্তু নয়, তার মধ্যে অনেক কিছু কিন্তু ফুটে ওঠে।
0: হ্যাঁ,
2: চরিত্র ফুটে ওঠে
0: একদমই।
2: তো এইটুকুনি শেয়ার করলাম দিদি। শ্রেয়া ঘোষালের গান থাকলে একটু বাজিয়ে দেবেন।
0: একদম দেখছি,
1: আমরা চেষ্টা করছি দিদি, আপনি শুনতে থাকুন,
2: ভালো থাকবেন। হ্যাঁ
1: সত্যি, এই আয়না অর্থাৎ অনেকভাবে অনেক অর্থে এই আয়না শব্দটিকে ব্যবহার করা যেতে পারে।
0: একদমই, আর জীবনের অনেক গভীর ভাবনাকেও আয়না কিন্তু তুলে ধরে।
1: একদম, কারণ সমাজের প্রতিবিম্ব বলি বা নিজের প্রতিবিম্ব বলি, আয়নার মাধ্যমে কিন্তু সেটাই ফুটে ওঠে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার ম্যাম এবং স্যার, দুই আগে আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে।
0: শান্তিনিকেতন থেকে কে বলছেন?
3: বিশ্বজিৎ রুই।
0: ও হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, কেমন আছেন?
3: হ্যাঁ দিদি ভাই, আমরা
0: হ্যাঁ, তো আমাদের যে বিষয়

0: উপায় ভাবনা রয়েছে আয়না, এ নিয়ে আপনার কি ভাবনা?
1: হ্যাঁ, আমাদের বিষয় ভাবনাটা দিদিভাই যেটা বিষয় সেটা একটু বললে ভালো হয়, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম আর কি।
2: আমাদের আজকের বিষয় বিশ্বজিৎ বাবু, আয়না।
1: আয়না,
2: এই আয়না নিয়ে আপনার মতামত বা আপনার যা ভাবনা সেটা আমরা জানতে চাইছি।
0: আয়না কি শুধুই প্রতিচ্ছবি, নাকি সমাজের নানান চিত্র কথা বলে এর মাধ্যমে? আপনার কি ভাবনা?
1: ঠিক দিদিভাই এবং দাদাভাই দুজনকেই বলছি, আমরা শুনুন এবং আমাদের সমস্ত শ্রোতাবন্ধুকে শুভেচ্ছা জানাই অনেক অনেক। আর সত্যি কথা বলতে কি, আয়না মানে একটা অন্য লোককে আয়না কতটা সহযোগিতা করবে, কেননা ধরুন আমি তো এটা দেখি না, এবার আমার কাছে কিন্তু আয়নাটা মানে কোনো কিছুই নয় প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনের আয়নাটাই হচ্ছে সব থেকে বড় আয়না।
2: আপনি বাইরের আয়না না দেখতে পারেন, কিন্তু আপনার মনের আয়নায় তো একটা প্রতিচ্ছবি রয়েছে,
1: উজ্জ্বল রয়েছে। যেমন ধরুন আজকে যখন আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, তখন মনে হয় যেন আমি আমার আয়নাটাকে মানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজের মুখটা দেখছি। কারণ এই কারণে আপনাদেরকে সত্যি কথাই বলছি, দেখবেন যারা সাধারণত মানে চোখে দেখে না, তারা কিছু মন কিন্তু তাদের কাছে কোনো মানুষের মন ইলেকট্রিকের থেকেও মনের গতিবেগ আরো বেশি। কারণ ইলেকট্রিক দেবেন তারপর লাইটটা জ্বলবে, কিন্তু মন বসে বসেই কলকাতার কথা যদি চিন্তা করেন, সম্পূর্ণ প্রতিকৃতিটা দেখতে পাবেন আপনি যে কলকাতায় আপনি কি ধরনের লাইটিং ঘোরাঘুরি করছিলেন।
0: যাই হোক, বিশ্বজিৎ বাবু আপনার কথা শুনে ভালোই লাগলো, কারণ আয়না তো শুধু
2: আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: তবে এই গল্পের সাথে সাথে আয়না নিয়ে আড্ডার মাঝখানে আমাদের গানের পর্বে আবার চলে যাই,
2: একদম, কারণ আমাদের অনুষ্ঠানটি কিছু কথা কিছু গান, আমরা একটু কথা বলবো আর গান শুনবো।
0: একদম।

0: শুনলেন মান্নাদের কণ্ঠে এই গানটি। তবে ইতিমধ্যে রয়েছে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি রাঙ্গাপানি ন্যানাঞ্জোর থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
1: হ্যাঁ প্রফুল্ল বাবু, কেমন আছেন?
2: আছি ভালো। যেহেতু আজকে আয়না নিয়ে কথা হচ্ছে, তাই
1: হ্যাঁ
2: একটু আয়না নিয়ে একটু এক কলি শোনা যায়। মনে আয়না খুলে দেখিলে হয় দেহে কোপা, খুলে দেখিলে হয় মনে মানুষ কোথায় পাওয়া যায়। মনের আয়না খুলে দেখিলে হয় দেহের কোপাত, খুলে দেখিলে হয় মনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন অন্ধার ঘরে সাপ সন্ধাইলে সারা ঘরে সাপের ভয়, মনের মানুষ কোথায় পাওয়া যায়।
1: বাহ, খুব সুন্দর প্রফুল্ল বাবু।
2: তো ঘটনাটা হলো আয়না। হ্যাঁ, আয়না একটা হচ্ছে মনের আয়না, আর একটা আমাদের রূপ দর্শন করার জন্য আয়না। তো আমার আয়না নিয়ে কিছু বলতে গেলে, আমরা যে আয়নাটাকে রাখবো বাড়িতেই, সেটা এমন জায়গায় রাখতে হবে, এখানে কিছু কিছু বিজ্ঞানসম্মত আছে যুক্তি, যখনই আমরা শোয়ার ঘরে রাখবো তখন কিন্তু আয়নাটাকে সাইডে রাখতে হবে। যদি তুমি সাইডে না রাখো, তোমার ছবিটা যদি প্রতিফলন হয় তোমার শরীরে, তাহলে কিছু অসুখ বিসুখের লক্ষণ দেখা দিবে। এটা যুক্তিতে আছে। আবার ভাঙা আয়না কিন্তু কোনো সময় দেখা যাবে না।
0: ঠিক,
2: তাহলে আপনার যাত্রা বা শুভযাত্রা নষ্ট হতে পারে, হয়তো ওই আয়না একটু খসে পড়ে আপনার হয়তো আহত হয়ে যেতে পারেন। হ্যাঁ, এরপরে আমাদের আয়নাকে নিয়ম মানে নিয়মগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, তাই আয়না হলো দুই প্রকার, একটা দেহে মনের আয়না, আর একটা আমাদের রূপ দর্শন, আমি কিরকম আমার রূপটা তাই দেখার জন্য।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, যেটা বলছি যে শুধু আয়না প্রতিদিন নিজেকে দেখার জন্য নয়, নিজের মনটাকে দেখার চেষ্টাও তো করি, তাই না? তাই নিয়ে ফোন করুন এবং জানান আপনার মতামত 9434076705 এই নম্বরে। তবে রাইহুল, যেটা বলছি আয়না নিয়ে শ্রোতা বন্ধুরা বলছেন, এ তো যেমন বেতার, চলচ্চিত্র, সংবাদপত্র, এও তো সমাজের আয়না।
1: একদম, কারণ সমাজের যে চিত্রটা, সমাজের যে প্রতিবিম্ব, সেগুলো কিন্তু এর মাধ্যমেই ফুটে ওঠে।
0: একদমই।
1: আর একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, জুড়তে চাইছেন।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: নিবেদিতা দত্ত বলছি।
0: হ্যাঁ বলুন নিবেদিতা, কেমন কেমন আছেন? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকের যে বিষয় আছে আয়না নিয়ে, আয়না নিয়ে যদি কিছু বলেন।
3: সেইটাই বলছি। এত লম্বা রাস্তায় জীবনের অনেকটা পথ দেখলাম, তো এই পৃথিবীর যেরকম রুক্ষ দিক আছে, একটা সুন্দর দিক আছে। আমার মনটা এ সমাজ যাই হোক সবকিছু, কিন্তু আমি যদি আমার মন আয়নায় রেখে সুন্দর দেখি, তাইলে আমি অনেকটাই সুন্দর দেখবো। সংসারে থাকতে গেলে তো আছে, ওইগুলো তো থাকবে, কিন্তু ওইগুলো আমার যখন শান্তিতে বাঁচতে লাগবে, তখন আমি সুন্দর দিকটা দেখতে আপত্তি কি?
0: ঠিকই, ঠিক, একদম।
1: অসংখ্য ধন্যবাদ নিবেদিতা বাবু, নিবেদিতা দি। আপনি আমাদের সামনে প্রত্যেক দিন আমাদের সঙ্গে জোরেন, এটাও কিন্তু আমাদের একটা বড় পাওনা। আপনার জীবনের অভিজ্ঞতা অনেক নিবেদিতা দি, সেই কারণে আপনার সঙ্গে কথা বলেও আমাদের ভালো লাগে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: একদম, সঙ্গে থাকুন,
3: ভালোবাসা থাকলো।
0: একদমই, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ বৈশালী, আয়না প্রত্যেকেই কিন্তু একটা দুরকম কথাই বলছেন। একটা হচ্ছে বাইরের প্রতিবিম্ব, তার সঙ্গে যেটা আমরা বলছি যে সমাজের প্রতিবিম্ব এই আয়নার মাধ্যমে ফুটে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে মনের আয়না। আরো একজন শ্রোতা বন্ধু হয়তো আমাদের সঙ্গে জুড়তে চাইছেন।
0: হ্যালো হ্যালো
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভালো নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে খুব।
0: সত্যি এই সময় তো মানে সব চতুর্দিকে হচ্ছে দাবদাহে আমরা জ্বলছি, তাই কি না?
2: জ্বলছি, হ্যাঁ একদম। আর তারপরে তো আমাদের দক্ষিণবঙ্গে তো বলছে আরো তাপমাত্রা বাড়বে।
1: নিতাই বাবু, আজকের বিষয়টা আপনি শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি।
1: সেই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাইছি।
2: হ্যাঁ দেখুন, আয়না নিয়ে তো কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ।
2: তো ধরুন আয়না তো দৈনিক দৈনন্দিন ব্যাপার। হ্যাঁ, কারণ সাজগুজ করতে গেলে আয়না চাই।
0: হ্যাঁ,
2: আর তারপরে ওই সাজগুজ করার পর সুন্দর মুখটা দেখতে হয়।
0: হ্যাঁ,
2: তো ধরুন সেটা দৈনন্দিন ব্যাপার। আমরা ছেলেরা তো ধরুন অত আয়নাতে ইয়ে নাই, আমাদের যখন হয়তো স্নান টান করলাম আর তারপর চুল আঁচলাম তখন আমাদের আয়না প্রয়োজন হয়।
0: আচ্ছা।
2: হ্যাঁ, তাছাড়া তো আমাদের আয়না সেরকম প্রয়োজন হয় না, তো মেয়ে ছেলেদের একটু প্রয়োজন হয় আয়নার।
0: না আমরা বলতে যাচ্ছি আয়না কি শুধুই কাচের টুকরো যা কি দেখার আপনার সেই প্রতিচ্ছবি নাকি অন্য কিছু?
2: না না সেটা ঠিক নয়, কাচের টুকরো নয় সেটা।
0: তাহলে তাহলে
2: হ্যাঁ সেটা কিন্তু প্রতিচ্ছবি এটা।
1: অর্থাৎ শুধুই কি নিজেকে সাজিয়ে তোলার একটি কাচের দর্পণ, যে যার মাধ্যমে আমরা শুধু নিজের চেহারাটুকুই, বাইরের চেহারাটুকুই দেখতে পাই?
0: তো এই নিয়ে
1: নিতাই বাবুর ভাবনা চিন্তা চলছে, আপনি শুনতে থাকুন নিতাই বাবু।
2: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। আসলে সত্যি অনেকের কাছে, অনেকেই ভেবে উঠছে যে আয়না শুধুই নিজেকে দেখার এবং দর্পণ, কিন্তু
1: নিজেকে দেখা অর্থাৎ বাইরের, অর্থাৎ শুধু যে
0: বাহ্যিক, হ্যাঁ অবশ্যই
1: বাহ্যিক যে আমাদের অবয়বটা রয়েছে সেটিকে দেখার একটি,
0: কিন্তু এ তো নানান দিক থেকে
1: অবশ্যই, কারণ
0: আমাদেরকে
1: আয়না এই বিষয়বস্তুর গভীরতা নানানভাবেই ব্যাখ্যা করা যায়। বৈশালী, আমরা একটু আগেও বলছিলাম যে আমরা সামাজিক যে প্রতিবিম্ব সেটাও এই আয়নার মাধ্যমে আমরা
0: একদমই
1: তুলে ধরতে পারি, আমাদের মনের যে প্রতিবিম্ব সেটাও কিন্তু এই আয়নার মাধ্যমে ফুটে ওঠে, আর বাইরের অভাব তো রয়েইছে।
0: একদমই, কারণ চলচ্চিত্র, সংবাদপত্র, বেতার, এই যে মাধ্যমগুলো, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমাজের আয়না যা আমাদের সমাজে একটা বিশেষ ভূমিকা রাখে, তাই না? তবে বলতে বলতেই রয়েছেন আরো শ্রোতা বন্ধু।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
4: আমি সুকুমার জি বলছি।
0: হ্যাঁ বলুন সুকুমার বাবু,
1: কোথা থেকে বলছেন?
0: হ্যালো হ্যালো
1: বাবু, শুনতে পাচ্ছেন আমাদের কথা? আজকের
0: যে বিষয় তা হচ্ছে আয়না, আয়না নিয়ে আপনার কি ভাবনা?
4: আয়নার এক নাম হলো আমাদের সংস্কৃত বলেছে দর্পণ। দর্পণের দুটো ভাগ, হলেন মনের গুণাগুণ ব্যাখ্যা করা, আর একটা রূপ ব্যাখ্যা, রূপ মাধুর্য, একটা হলো গুণ মাধুর্য। এখন রূপ মাধুর্য শ্রেষ্ঠ নয়, গুণ মাধুর্য শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হলো গুণ মাধুর্য, গুণটাকে আয়নার মাধ্যমে পরিদর্শন করতে হয়। তারপরে আয়নার দর্পণ আর একটি নাম দর্পণ, অন্যের দোষ দেখবি না, নিজের দোষ খুঁজে বেড়াও, মুখমণ্ডল দিকে সেটাই বাড়াবে। যখন আমি যখন কোনো একটা অন্যায় অবিচার করব তখন আমার মুখমণ্ডলটাই দুর্বল হয়ে যায়, আবার যখন আমি ভালো কাজ করব তখন আমার মুখটাও অটোমেটিক, আমার মুখটাও সুজ্জ্বল হয়ে আসবে। তাহলে দ্বিতীয় এর নাম হলো দর্পণ। দর্পণ হলো অন্যের দোষ দেখানো, নিজের দোষ থেকে খুঁজে বার করা।
0: একদম, যাই হোক ভালো লাগলো আপনার কথা শুনে, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ সুকুমার বাবু, যেটি বললেন যে নিজের দোষ দর্শন, অন্যের দোষ না দেখে।
0: একদম। তবে আয়না নিয়ে তো অনেক কথা চলছে, আর সময়ও বলছে যে খুব তাড়াতাড়ি শেষ করতে তবে রয়েছি। এবার চলে যাই একটি গানে। এবার এই গানটি শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে।

0: অন্তরা চৌধুরীর কণ্ঠে শুনলেন এই আধুনিক গানটি। আর সময় বলছে আমাদেরকে এখানেই থামতে। তবে
1: তার আগে আরও একটি শ্রোতাবন্ধুদের জন্য জানিয়ে রাখি যে আজ ঠিক 4:30 থেকে 5 পর্যন্ত একটি লাইভ অনুষ্ঠান রয়েছে, সামনেই ফুটবল বিশ্বকাপ, তাই সেই নিয়েই আমাদের অনুষ্ঠান বেজে গেল ওয়ার্ল্ড কাপ 2026-এর ঘণ্টা। আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকবেন ভাস্বর ঘোষ, যিনি এক্সপার্ট হিসেবে রয়েছেন এবং যিনি ফুটবল কমেন্টেটর, তার সঙ্গে থাকব আমি। আপনারা অবশ্যই ফোন করবেন এই ফোন নম্বরে 9434076705। এই ফোন নম্বরে ফোন করে আপনারা ফুটবল বিশ্বকাপ 2026 নিয়ে আপনাদের মতামত জানাবেন, আমাদের এক্সপার্টের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন। বৈশালী,
0: হ্যাঁ, আর তার সাথেই আমাদের সময়ও বলছে এখানেই ইতি টানতে।
1: একদম,
0: কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানটি আমরা আজ এখানেই শেষ করছি। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর জন্য বিষয় অঙ্ক পাঠদান করবেন বাল্মীকি বিদ্যাপীঠের শিক্ষক পিনাকি বাগচি।
1: আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। আমি শ্রী পিনাকি বাগচি, সহশিক্ষক গণিত বাল্মীকি বিদ্যাপীঠ, এবং এই আলোচনায় আমার সাথে সহযোগিতা করবে আমাদেরই বিদ্যালয়ের ছাত্র গৌরব মালি ও ভগবান রায়। তো আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটার কথা বললাম, সেই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, সেটা নিয়ে আলোচনা শুরু করছি। ব্যাংক বা পোস্ট অফিস, দেখো তোমরা, অন্য কোনো বা আমানতকারীর কাছে টাকা রাখলে পরে বছরের শেষে আমরা দেখি যে অতিরিক্ত টাকা পাওয়া যায়। আবার উপরিউক্ত সংস্থাগুলির থেকে যদি আমরা টাকা ধার নেই, তাহলে তোমরা দেখবে বছরের শেষে বা যে সময়টা দেওয়া থাকবে সেই সময়ের শেষে উক্ত সংস্থাগুলিতে নির্দিষ্ট ধার নেওয়ার যে টাকা, সেই টাকার সাথে সাথে কিছু অতিরিক্ত টাকাও তাদেরকে দিতে হয়। টাকা যেরকম আমরা রাখলে পরে অতিরিক্ত পাবো, সেরকম অতিরিক্ত টাকা ধার নিলেও অতিরিক্ত টাকা আমাদেরকে সেই টাকার সাথে দিতে হবে। যেরকম ধরো, ব্যাংকে 100 টাকা যদি এক বছরের জন্য রাখো, তাহলে বছরের শেষে দেখা গেল যে 105 টাকা পাওয়া গেল। তাহলে ব্যাংক থেকে অতিরিক্ত কত টাকা পেলাম? 105 - 100 = 5 টাকা। এই যে অতিরিক্ত অর্থমূল্য আমরা পেলাম,

0: তাকে আমরা গণিতের ভাষায় কি বলবো? আমরা একে গণিতের ভাষায় বলবো হচ্ছে সুদ, এবং ইংরেজিতে বলবো ইন্টারেস্ট। বোঝা গেল?
1: হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, একে তো আমরা সরল সুদও বলতে পারি।
0: হ্যাঁ, এবার দেখো এখানে জিনিসটাকে এইভাবে যদি সাজাই, আসল টাকা, যে টাকাটা আমরা জমা রাখছি সেটাকে আমরা আসল টাকা বলবো, বা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। এবং সময়কে আমরা টাইমকে টি হিসাবে ধরলে সেই সময়টা ছিল আমাদের কাছে 1 বছর। আর মনে রাখবো যে শতাংশের হিসাব যখন করি, আমরা যেরকম 100-এর উপরে হিসাব করি, সেরকম যে কোনো টাকাই আমরা ব্যাংকে যত অর্থই রাখি না কেন, আমরা 100 টাকায় ব্যাংক 1 বছরে যে সুদটা দিচ্ছে সেটাকেই আমরা সুদের হার হিসাবে ধরে থাকি। তো এখানে যেহেতু আমরা 100 টাকায় অতিরিক্ত 5 টাকা পেলাম, তাহলে আমরা ধরবো ব্যাংককে 100 টাকা 1 বছরের জন্য রাখলে 5 টাকা সুদ হিসাবে পাওয়া যায়, অর্থাৎ সুদের হার 5%। আর অ্যামাউন্ট, অর্থাৎ এ দিয়ে অ্যামাউন্ট বলা হয়, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, অর্থাৎ যে আসল টাকাটা রেখেছি তার সাথে সুদ মিলিয়ে বছরের শেষে আমরা যা পাবো। যেমন এখানে 105 টাকা পেলাম, 100 টাকা আসল আর 5 টাকা সুদ, অর্থাৎ সুদ আসল হলো 105 টাকা। তো এরকমভাবে সুদ নির্ণয় আমরা করব, করেছি ঐকিক নিয়মে নিচু ক্লাসে। তো ঐকিক নিয়মে সুদ নির্ণয় করতে গেলে যেরকম আমরা বলি যে 4,000 টাকা ধরো 5 বছরের জন্য রাখা হয়েছে 10% সুদে, তাহলে আমরা বলবো 4,000 টাকার ধরো আমরা কিছু একটা পেয়েছি সুদ, তাহলে 4,000 টাকার 5 বছরের সুদ এত টাকা, 4,000 টাকার 1 বছরের কত, 100 টাকার তাহলে 1 বছরের কত যে টাকাটা পাবো। সেই ঐকিক নিয়মের হিসাবে সেই নিয়মটা আরও সহজ করে দেওয়ার জন্য আমরা একত্রিত করেছি সেই ঐকিক নিয়মটা সূত্রের আকারে। যেমন সুদ সমান সমান, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সমান সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100, অর্থাৎ সংক্ষেপে ইংরেজিতে বললে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। এর সাহায্যে আমরা কি করতে পারবো, যে সুদের সমস্ত ব্যাপারটা সহজে বের করতে পারবো।
1: আচ্ছা স্যার, টাকা ধার নেওয়ার ব্যাপারটা?
0: হ্যাঁ, যে টাকা ধার দেয়, আমরা দেখেছি ধারও নেওয়া যায় আমানতকারী সংস্থার থেকে, তাহলে সেখানে যে টাকা ধার দেয় তাকে গণিতের ভাষায় বলা হয় উত্তমর্ণ, এবং যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ। এক্ষেত্রে অধমর্ণ উত্তমর্ণকে যে টাকাটা ধার নিয়েছিল তার থেকে, অর্থাৎ উত্তমর্ণকে যে টাকাটা আসলের সাথে অতিরিক্ত দেয় তাকেই আমরা সুদ বলি, এবং সুদ হিসেবে সেই অতিরিক্ত টাকাটা সে তাকে দেয়। বুঝতে পারলে ব্যাপারটা?
1: হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
0: এবারে দেখো আমরা কয়েকটা সমস্যার কথা বলি এবং তার সমাধান করার চেষ্টা করি। ধরো বার্ষিক 8.13% হার সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে?
1: সবৃদ্ধি মূল মানে?
0: সবৃদ্ধি মূল মানে হলো তুমি যে আসল টাকাটা রেখেছো তার সাথে সুদ হিসেবে যে টাকাটা পাচ্ছ সেটা মিলিয়ে আমরা বলি সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ যোগ আসল, একে সুদ আসলও বলা যায়। তো প্রথমে আমরা কি করব, সুদ বের করব, কারণ আমাদের বলেছে সবৃদ্ধি মূল কত হবে, সুদ না বের করলে সবৃদ্ধি মূল বের করা যাবে না। তো তারও আগে আমরা দুটো কাজ করব, এক হচ্ছে বার্ষিক 8.13% বলেছে, সেটাকে আমরা 3/24 একে 25, অর্থাৎ 25/3% লিখে নিচ্ছি। তার আগে এবার আমরা 1 বছর 3 মাসকে বছরে পরিণত করব। 1 বছর 3 মাস, অর্থাৎ 1 বছর মানে 12 মাস যোগ 3 মাস সমান সমান 15 মাস। তাহলে আমরা যেহেতু জানি যে 12 মাসে 1 বছর, সুতরাং আমরা 15 মাসকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতে পাবে যে আমরা বছরটি পাবো 15/12 বছর। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আমরা পাবো 5/4 বছর। তাহলে এবারে এটা করে নেওয়ার পরে আমরা সুদের যে সূত্র, সুদ ইকুয়ালস টু পিআরটি বাই 100, অর্থাৎ পি এর জায়গায় প্রিন্সিপাল আসল 960 টাকা লিখলাম, গুণ আমরা আর এর জায়গায় 25/3, তিনটা নিচে চলে যাবে অর্থাৎ হরে চলে যাবে, গুণ 5/4, সেটা রেট অফ ইন্টারেস্ট আছে, সেটাও 5 উপরে 4 নিচে চলে যাবে, আর নিচে 100, তাহলে কি দাঁড়ালো 960 গুণ 25 গুণ 5 বাই 3 গুণ 4 গুণ 100, তাহলে কত হলো গৌরব?
1: স্যার এখানে সুদ হলো 100 টাকা।
0: তাহলে ভগবান আমরা সুদ আসলে কত টাকা পাবো?
2: তাহলে স্যার হবে আসল 960 টাকা, সুদ 100 টাকা, আমরা যোগ করে মোট সুদ আসলে 1060 টাকা পাবো।
0: হ্যাঁ ঠিকই উত্তর দিয়েছো তুমি, যে আমরা 1060 টাকা তাহলে সুদ আসলে পাবো। তাহলে দেখো এখানে সুদ আসল বার করতে গেলে বা সমৃদ্ধি মূল বার করতে গেলে প্রথমে আমাদেরকে সুদ বার করে নিতে হবে, তারপরে আমাদের আসলের সাথে যোগ করলে আমরা সমৃদ্ধি মূল পাবো। তো বিভিন্ন রকমভাবে থাকবে এখানে, যেমন আমরা বছর মাস মিলিয়েছিল সেটাকে আমরা বছরে পরিণত করছি, কোনো সময় ডাইরেক্ট বছর থাকবে। তাহলে এবারে আমরা আরেকটি সমস্যার দিকে তাকাই। দেখো ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু খাতা পেন্সিল অবশ্যই সাথে রাখবে, যে দেখো বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সরল সুদ 168 টাকা হবে। এখানে কিন্তু সুদ বার করতে বলেনি, সুদ বলে দিয়েছে। তাহলে কী বার করবো আমরা? এখানে বার করব যে কত বছরে সুদটা 168 টাকা হবে। তাহলে এখানে আমাদের যে সুদের সূত্র অর্থাৎ PRT/100, এই সূত্রটাকে একটু মডিফাই করে নিয়ে, অর্থাৎ PRT সমান সমান কী হবে? সুদ ইন্টু 100। তাহলে T = কী হবে? সুদ ইন্টু 100/P×R, অর্থাৎ সুদ গুণ 100, তার নিচে আসল গুণ সুদের হার। এইভাবে আমরা সূত্রটিকে একটু মডিফাই করে নিলে আমরা তাড়াতাড়ি সমাধানটি করতে পারবো। তাহলে দেখো T = কী আসলো? সুদ ইন্টু 100/আসল ইন্টু সুদের হার। সুদের জায়গায় আমরা বসালাম 168 গুণ যেটা 100 আছে বাই আসল মানে পি, সেখানে 600 টাকা বসালাম, কারণ 600 টাকার বলেছিল, গুণ 8% সরল সুদ বলেছিল, সুতরাং 8×8 অর্থাৎ 7×2 বছর হিসাব করে আসলো। তোমরাও খাতা পেন্সিল নিয়ে ছাত্রছাত্রীরা হিসাব করো, দেখবে 7×2 বছর আসবে, অর্থাৎ 3.5 বছর, 3.1×2 বছর।
1: তাহলে স্যার 3.5 বছরে 600 টাকা, 8% হারে সুদ 168 টাকা হবে?
0: হ্যাঁ
2: বুঝতে পারলাম স্যার।
0: তাহলে দেখো আমরা এরকমভাবে অনেক সমস্যা করতে পারবো।
2: স্যার আরেকটি সমস্যার কথা বলবো?
0: হ্যাঁ বলো।
2: বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে?
0: আচ্ছা তুমি এখানে দ্বিগুণের কথা বলেছ, তাহলে দেখো দ্বিগুণ কথার অর্থ মানে আমরা যে টাকাটা রাখবো আসল হিসেবে সেই পরিমাণই সুদ পাবো। অর্থাৎ যদি আমরা 5000 টাকা রাখি তাহলে 5000 টাকা সুদ পাবো, মানে কোনো একটা বছরে কত বছরে হবে সেটাই আমাদের হিসাব করতে হবে। সেটা আমাদেরকে হিসাব করে আমরা যেটা পাবো সেক্ষেত্রে আমরা ওই সময়ে সুদও যা হবে দ্বিগুণ কথার অর্থ আসলও তাই হবে। তাহলে আসল টাকাকে আমরা যদি x ধরে নিই দ্বিগুণ পাবো, অর্থাৎ সুদে আসলে আমরা পাবো হচ্ছে 2x টাকা। তাহলে সুদ হলো, আমরা জানি যে সুদ আসল থেকে আমরা আসল টাকা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সেই সুদ পাবো। তাহলে সুদ কত? 2x-x অর্থাৎ x টাকা। তাহলে সূত্রটি যদি ব্যবহার করি যে SI = P×R×T/100, তাহলে SI মানে সিম্পল ইন্টারেস্টের জায়গায় x বসলো, x = P এর জায়গায় x×R এর জায়গায় 6×T এর জায়গায় T/100। তাহলে দেখো এখন হিসাব করার সময় তাহলে কী দাঁড়ালো? 6xt = আমাদের 100×x, তাহলে t = কী দাঁড়ালো? 100x/6x, xx আমরা কেটে দিলাম, তাহলে 100/6 অর্থাৎ আমরা হিসাব করলে পাবো 16^4, আমরা আরও লঘিষ্ঠ আকারে 4/6 পরিণত করলে 2/3, অর্থাৎ আমাদের আসবে 16/3 বছর, অর্থাৎ 16/3 বছরে সেই টাকাটা, যেই টাকাটাই তুমি রাখো, দ্বিগুণ হবে। বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার। আচ্ছা স্যার x এর বদলে এখানে আমরা 100 টাকাও তো ধরতে পারি?
0: হ্যাঁ আমরা এখানে x ধরেছি বীজগাণিতিক, পাটিগণিতিকভাবে তুমি যদি 100 টাকা ধরো তাহলে পরেও তুমি সেই সুদ পাবে 100 টাকায়, অর্থাৎ দ্বিগুণ মানে ওই 16/3 বছরের শেষে তুমি 200 টাকাই পাবে, অর্থাৎ তুমি 100 টাকা ধরলে পরে সুদের সময় হিসাব করবে 100 টাকা, এবং সময় তোমার একই বের হবে।
1: হ্যাঁ স্যার। স্যার এবার যদি আমাদেরকে মাসের হিসাব বলে দেয়, ধরুন যদি বলল 2005 সালের পয়লা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে?
0: তাহলে দেখো, তুমি যেটা বললে মাসের হিসাব, মাসের হিসাবে যে পয়লা জানুয়ারি থেকে তুমি একটা টাকা রেখেছ 2000 টাকা কোনো আমানতকারী সংস্থায়, সেটা ব্যাংক হতে পারে, সেটা পোস্ট অফিস হতে পারে বা অন্য কোনো প্রাইভেট আমানতকারী সংস্থা হতে পারে, এবং সেটা তুমি 27 মে পর্যন্ত রাখছ এবং তারা তোমাকে 6% সুদ দিচ্ছে, তাহলে এই সমস্যাটি সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে সময় হিসাব করে নিতে হবে। যেহেতু প্রত্যেকটা মাস দেওয়া আছে এবং জানুয়ারি মাস তাহলে হয় 31 দিনে, 1 জানুয়ারি তুমি টাকাটা রেখেছ তাহলে গোটা মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, কেন 28 দিন, যেহেতু 2005 সাল লিপিয়ার না তাই জন্য 28 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন আর মে মাস 27 দিন। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে মোট পেলাম হচ্ছে 147 দিন, কিন্তু যেহেতু জানুয়ারি মাসের প্রথম দিন তুমি 1 তারিখ টাকাটা রাখছ তাই ব্যাংক তোমাকে ওই দিন কোনো সুদ দেবে না, বা তুমি মোট দিনের থেকে 27 মে শেষ দিনের তারিখটিও বাদ দিতে পারো।
2: তাহলে স্যার সময়টি কি 147 - 1 = 146 দিন হবে?
0: হ্যাঁ, 146 দিন হবে। তাহলে এইবার এই 146 দিনের আমাদের 2000 টাকার উপরে 6% সুদের হারে সুদ বের করতে হবে। তাহলে দেখো, প্রথমেই তাহলে যেহেতু আমাদের সময়টা বছরে হিসাব করতে হবে, 365 দিনে হয় 1 বছর, তাহলে আমরা 146 দিনকে বছরে পরিণত করে নেব, অর্থাৎ 146 দিনকে 365 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা বছর হবে। তাহলে বছর কত হবে? 146 / 365, এবার 73 দিয়ে দেখো উভয়কেই ভাগ করা যায়, 73 দিয়ে তুমি যদি 146কে ভাগ করো তাহলে পাবে 2, আর 365কে ভাগ করলে পাবে 5, তাহলে পাবে 2 এর 5 বছর। তাহলে এবার আমরা সেই সূত্রটিতে বসাবো, সুদ সমান সমান PRT/100, অর্থাৎ পি মানে আসল টাকায় বসবে 2000, গুণ আর এ বসবে 6, অর্থাৎ 6% ইন্টারেস্ট, গুণ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারে বসবে, সেটা বসলো 6, আর সময় সেখানে বসবে 2/5, 5 নিচে হরে চলে যাবে, নিচের দিকে 107 গুণ হবে। তাহলে মোট কী দাঁড়ালো? 2000 × 6 × 2/5 × 100। এবার ক্যালকুলেশন করে আমরা দেখো, তোমরা ছাত্রছাত্রীরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে, যেহেতু তোমাদেরকে খাতা পেন্সিল নিয়ে বসতে বলেছি, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পাবে যে 48 টাকা আসবে। তো কারণ তোমরা 2000-এর দুটো শূন্য যদি 107 কেটে দাও, 20 থাকবে, 5 দিয়ে তোমরা 20কে কেটে দিলে পরে 4 থাকবে, তাহলে উপরে 4 × 6 × 2, 4×6 = 24, 2×48 টাকা তোমরা পাবে। বোঝা গেল গৌরব?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে এবারে আমরা সরল সুদ সংক্রান্ত অনেক রকম সমস্যা আলোচনা করলাম, তোমরাও বললে, সেগুলোরও সমাধান করা গেল। এবারে তাহলে আমরা চলে আসি চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদটা কি? সরল সুদ মানে দেখো, যে কোনো সময় সমানভাবে টাকা বাড়বে, অর্থাৎ সুদ সমান হবে প্রত্যেক বছরে তুমি যেই টাকাটা রাখবে। অর্থাৎ দেখো, 4000 টাকা 5% হিসাবে 3 বছর যদি তুমি রাখো তাহলে প্রতি বছরে তুমি সমানভাবে সুদ পেয়ে যাবে, কিন্তু অর্থাৎ প্রথম বছর যে সুদটা পাবে দ্বিতীয় বছরও সেটাই পাবে, তৃতীয় বছরও সেটাই পাবে। কিন্তু চক্রবৃদ্ধি মানে হলো চক্রাকারে বাড়বে, অর্থাৎ প্রথম বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সেটা সমান হবে, দ্বিতীয় বছরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হবে অর্থাৎ বাড়বে। কারণ প্রথম বছরে যে সুদটা পাবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আসলের সাথে, সেটা যোগ হয়ে যাবে।
2: তাহলে তো স্যার দ্বিতীয় বছরে আসল বেড়ে যাবে।
0: হ্যাঁ, তৃতীয় বছরে, সেই জন্যই তো দ্বিতীয় বছরে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, এবং প্রতি বছরে শেষে সুদ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসলের সাথে যোগ হবে, ফলে সুদ বাড়বে। এ তো এতটুকু বুঝতে পারলে তো গৌরব।
1: হ্যাঁ স্যার, স্যার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো।
0: ঠিক আছে, ছাত্রছাত্রীরা তোমরাও খাতা কলম নিয়ে একটা চার্টের মতো আমি বলছি সেটা তোমরাও করতে পারো, যে একদিকে আমরা লিখলাম সরল সুদ, একদিকে লিখলাম চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ, সেখানে আসল নিলাম আমরা 2000 টাকা, সুদের হার হলো 10%, সময় হলো আমাদের 3 বছর। এবার চক্রবৃদ্ধির ক্ষেত্রেও তাই হলো, আসল 2000 টাকা, সুদের হার 10%, সময় হলো 3 বছর। এবার দেখো, সরল সুদের জায়গায় সুদ যদি হিসাব করি, সুদ সমান সমান 2000 × 1, সময়টা আমাদের 1 বছর করে করেই নিচ্ছি আমরা, 1 × 10/100, অর্থাৎ প্রথম বছর আমরা 200 টাকা সুদ পেলাম। সেক্ষেত্রে চক্রবৃদ্ধিতেও কিন্তু একইভাবে হিসাব করে যে 2000 × 1 × 10/100, 200 টাকা সুদ পেলাম। কারণ আগেই বলেছি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরে সুদটা একই হবে। এবার চলে আসি দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরে সরল সুদের ক্ষেত্রে ঠিক একইভাবে হিসাব করে 2000 × 1 × 10/100, সমান সমান আমরা 200 টাকা সুদ পাব। কিন্তু এখানেই চক্রবৃদ্ধির বেলায় যেহেতু বলেছিলাম যে আসলের সাথে সুদটা যোগ হয়ে, সুদটা আসলটা হয়ে যাবে 2200 টাকা, অর্থাৎ আসল বেড়ে যাবে, তাহলে সুদ কত হবে? 2200 × 1 × 10/100, 100-র সাথে 2200-র দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে 22-এর সাথে 10 গুণ হলে 220 টাকা এখানে সুদ হলো, সরল সুদে হলো 200 টাকা। এবার আবার সরল সুদের তৃতীয় বছরে দেখো, সেই একইভাবে 2000 × 1 × 10/100 হিসাব করলে সরল সুদ পাবো আমরা 200 টাকা, প্রতি বছরই আমরা সমানভাবে সরল সুদ পাবো। এবারে দেখো কীভাবে চক্রবৃদ্ধি সুদে কী হবে। চক্রবৃদ্ধিতে আমাদের দ্বিতীয় বছরে 2200 টাকা আসল হয়ে গেছিল, তার সাথে 220 টাকা আরও সুদ যোগ করলে এখন আসল হয়ে গেল 2420 টাকা, তাহলে সুদ বের হবে কার উপরে? 2420 টাকার উপরে। তাহলে সুদ কী হবে? 2420 × 1 × 10/100, অর্থাৎ 242 টাকা। তাহলে এবার দেখো, আমরা তিনটে বছরে আলাদা আলাদা করে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করলাম। এবার সরল সুদের ক্ষেত্রে মোট সুদ হলো 3 বছরে 200, 200, 200 করে 600 টাকা।
2: হ্যাঁ স্যার, তাহলে কি সুদ আসল হবে 2000 + 600, মোট 2600 টাকা?
0: হ্যাঁ, 2600 টাকা আমরা সুদ আসল পেয়ে গেলাম। এবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছর আমরা 200 টাকা সুদ পেয়েছি, দ্বিতীয় বছর আমরা 220 টাকা সুদ পেয়েছি, তৃতীয় বছর আমরা 242 টাকা সুদ পেয়েছি, মোট আমরা 662 টাকা সুদ পেয়েছি।
2: তাহলে স্যার সুদ আসল হবে 2000 + 662, মোট 2662 টাকা।
0: হ্যাঁ, তাহলে 2662 টাকা, অর্থাৎ দেখো ওখানে পেলাম 2600 টাকা, অর্থাৎ 62 টাকা সরল সুদের থেকে বেশি পাওয়া গেল। এবং এটা বেশি পাওয়া গেল তার কারণ প্রতি বছর আসলের সাথে সুদ যোগ হয়ে যাওয়াতে সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ আসলের পরিমাণও বেড়ে যাচ্ছে। তাই তাহলে বোঝা গেল?
1: হ্যাঁ স্যার, তাহলে তো চক্রবৃদ্ধি সুদে টাকা রাখলেই বেশি পাওয়া যাবে।
0: হ্যাঁ, সেই জন্যই তো এখন সমস্ত আমানতকারী সংস্থা চক্রবৃদ্ধির হারে গচ্ছিত আমানতের উপর সুদ দেয়। এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সরল সুদের আকারে তুমি যদি ক্রমাগত সুদ বের করতে থাকো, প্রতি বছর নির্ণয় করতে গেলে অনেক সময় লাগবে, কারণ প্রতি বছর আমরা সরল সুদের সেই সুদ বার করে আসলের সাথে যোগ করব, তারপরে সেটাকে আসল হিসেবে নেব। তাহলে সেক্ষেত্রে সূত্রটিকে যদি একসাথে করা যায় তাহলে আমরা একটা সূত্র পাবো। সেটা কি না, এখানে কিন্তু সুদ আসল একবারে বেরোবে, অর্থাৎ আসল সমান সমান A = সুদ আসলকে আমরা যদি A হিসাবে ধরি, Pকে আমরা আসল হিসেবে ধরি, এবং Rকে আমরা রেট অফ ইন্টারেস্ট হিসেবে ধরি, তাহলে এখানে A = অর্থাৎ সুদ আসল একবারে বেরোবে P * ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 + R/100 n। এখন n কেন? এখানে সময় হিসাবে T এর বদলে আমরা n লিখব, অর্থাৎ কত বছর।
2: তাহলে স্যার সুদ কিভাবে বুঝতে পারবো?
0: হ্যাঁ, সরল সুদের বেলায় যেমন প্রথমে ডাইরেক্ট আমরা সুদ বার করছি সরাসরিভাবে, তারপরে সেটা যদি আসলের সাথে যোগ করি সুদ আসল, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে প্রথমেই আমরা সুদ আসল পেলাম, তাহলে এবার সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল পি বিয়োগ করে দিই অর্থাৎ এ মাইনাস পি করি, তাহলে পরে আমরা সুদ পাব অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অর্থাৎ এ মাইনাস পি। এইভাবেই আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ অ্যামাউন্ট বার করে নিয়ে আমরা সেটা প্রিন্সিপাল তার থেকে বিয়োগ করে দিলেই আমরা সুদ পেয়ে যাব। বোঝা গেল তাহলে?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, কিছু সমস্যা নিয়ে তাহলে এখানে আমরা আলোচনা করতে পারি। দেখো, প্রথমেই একটা সমস্যার কথা বলি যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এখানে দেখো, প্রিন্সিপাল 30,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 9% সময় 3 বছর, তাহলে এ ইকুয়ালস টু পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের উপরে 1 + R/100 হোল পাওয়ার এন। এই সূত্রের মধ্যে পি এর জায়গায় বসলো 30,000 গুণ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1 + R এর জায়গায় 9, তার মানে 9/100 হোল পাওয়ার 3, অর্থাৎ এন এর জায়গায় 3 বসে গেল, হোল কিউব হয়ে গেল। পরের লাইনে চলে আসি, 30,000 গুণ, আমরা যদি ওখানে লসাগু করি, 100 লসাগু হলে 100 + 9/100 তাদের হোল পাওয়ার 3, অর্থাৎ 30,000 গুণ 109/100 হোল পাওয়ার 3। তাহলে এখানে তারপরের লাইনে মনে রাখতে হবে 30,000 ইন্টু, যেহেতু কিউব আছে তাহলে ঘন, তাই জন্যে আমরা 109কে 3 বার লিখব, অর্থাৎ 30,000 গুণ 109 × 109 × 109 / 100 × 100 × 100। এবার দেখো, 3টে 100 আছে, 2টো 100 থেকে আমরা 4টে 0 আর 30,000-এর 4টে 0 কেটে দিলে আমাদের ওখানে 3 পড়ে থাকবে, আর তাহলে উপরে পড়ে থাকবে 3 × 109 × 109 × 109 / 100। এবার এখানে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটাই ব্যাপার হলো, আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে তো সহজেই হিসাব করতে পারি, এবং ব্যাংকে বিভিন্ন, এখন কম্পিউটারের যুগ হয়ে গেছে, ব্যাংকে বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেট করা থাকে, হিসাব হয়ে যায়। কিন্তু তোমাদের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে এই 109কে তোমাদের 3 বার গুণ করতে হবে। গুণ করার পরে করে দেখবে, তারপরে যদি 3 দিয়ে তাকে গুণ করি, অর্থাৎ আমরা পাবো 38,85,087। এই রাশিটা তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 38,850.87 টাকা। তাহলে এই টাকাটা আমরা সুদ আসলে পেলাম। তাহলে এইবার বলা হয়েছে আমাকে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে আমরা 38,850.87 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে সুদ হিসাবে আমরা পাবো 8,850.87 টাকা।
1: কত টাকা ধার নেওয়া হলো, কিভাবে এক্ষেত্রে হিসাব হবে স্যার?
0: এবার বলি, এখানে যেরকম জমা রাখলাম, তাহলে এবার আমরা ধার নিলাম কোনো আমানতকারী সংস্থা থেকে। ধার নেওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হিসাবটা একইভাবে হবে। সরল সুদের যদি শর্ত থাকে তাহলে তো সরল সুদে বার করব, চক্রবৃদ্ধি যদি থাকে তাহলে চক্রবৃদ্ধি হিসাবে আমাদের শোধ করতে হবে। একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ হিসাবে দেবেন? তাহলে আবার সেই সূত্র, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 + R/100 হোল পাওয়ার এন। এ ইকুয়ালস টু, তাহলে পি এর জায়গায় 2,000 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে 1 + 6/100 তার হোল স্কোয়ার, যেহেতু এন 2 আছে 2 বছর। এবার পরের লাইনে আবার 2,000 গুণ 100 লসাগু হলে 100 + 6/100 তার হোল স্কোয়ার। তার পরের লাইনে, তাহলে যেহেতু 2,000 গুণ 106/100 হোল স্কোয়ার হয়েছে, তাহলে 106কে 2 বার লিখতে হবে, তাহলে দাঁড়াবে 2,000 × 106 × 106/100 × 100। এবার 2,000-এর 3টে 0 নিচে 2টো 100-এর 3টে 0 কাটাকাটি করলে উপরে পড়ে থাকবে 2 × 106 × 106/10, অর্থাৎ 106কে 2 বার গুণ করার পরে আসলো 22,472, তাকে 10 দিয়ে ভাগ করব, পাবো 2,247.20 টাকা। তাহলে সুদ হিসাবে কত দিতে হচ্ছে, এটা অ্যামাউন্ট হলো, আমাদের আসল টাকা বিয়োগ করে নিই, 2,247.20 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে 247.20 টাকা আমাদেরকে সুদ হিসেবে দিতে হবে। কিন্তু সরল সুদ হলে এটা কম হতো।
2: কিন্তু স্যার সরল সুদে কত কম হবে?
0: যে সরল সুদের হিসাব করা যাক, 2000 × 6 × 2 বছরের জন্য বাই 100, তাহলে দেখা গেল 240 টাকা।
2: বুঝলাম স্যার।
0: তাহলে এবার দেখো, তাহলে 247.2 তার থেকে 240 টাকা বিয়োগ করলাম, 7.2 টাকা আমরা বেশি দেব চক্রবৃদ্ধিতে দিতে হলে, সরল সুদে দিতে হলে 7.20 টাকা কম দিতে হবে। সমহার বৃদ্ধির ক্ষেত্রে, এরপরে তোমাদের একটা চ্যাপ্টার আছে এখানে চক্রবৃদ্ধির সাথে, সমহার বৃদ্ধির ক্ষেত্রে বা হ্রাসের ক্ষেত্রেও এই চক্রবৃদ্ধি সুদের হার সূত্র দিয়ে বের করতে পারি। সেখানে কত পার্সেন্ট হারে বাড়লো সেই হিসাবটা যদি করতে হয়, তাহলে পরে সেটা ওই আরের জায়গায় রেট অফ ইন্টারেস্টে বসবে। অর্থাৎ কোনো জায়গায় মনে জনসংখ্যা আছে 10,000, 2 বছরে 10% করে বাড়লে, অর্থাৎ প্রিন্সিপালের জায়গায় 10,000 বসাবো, 1+ রেট অফ ইন্টারেস্টের জায়গায় 10% 10 বসাবো বাই 100, 2 বছর, তাহলে হোল স্কোয়ার, তাহলে এইভাবে আমরা ওই সূত্রটা দিয়েই বের করতে পারবো। আর কোনো কিছু সমহার হ্রাসের ক্ষেত্রে সমভাবে হ্রাস পাচ্ছে কীভাবে হবে, তাহলে সেখানে আমরা সূত্রটার ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি ইন্টু 1 - R/100, অর্থাৎ হোল পাওয়ার এন, অর্থাৎ প্লাসের জায়গায় আমরা মাইনাস করে দেব। আজকে আপাতত এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
2: ধন্যবাদ স্যার।
1: ধন্যবাদ স্যার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর জন্য বিষয় অঙ্ক, পাঠদান করলেন বাল্মীকি বিদ্যাপীঠের শিক্ষক পিনাকি বাগচি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

শ্রোতা বন্ধুরা, আজ বিকেল 4:30 শুনবেন ক্রীড়াঙ্গন লাইভ অনুষ্ঠান। বেজে গেল ওয়ার্ল্ড কাপ 2026 ঘণ্টা, এই বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট কমেন্টেটর এবং ফুটবল বিশেষজ্ঞ ভাস্বর ঘোষ। আপনারা আমাদের এই অনুষ্ঠানে জুড়তে ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন আগামী বিশ্বকাপ ফুটবল নিয়ে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন, সুভাষচন্দ্র ছবি থেকে তর্তন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

উঠিল যেখানে মোর যমন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমতি চণ্ডী দাস গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপ।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি মহাবিপ্লবী অরবিন্দ ছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: প্রতিষ্ঠিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শুনছেন কথায় সুরে।

পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তার এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। চালকদের ধীর গতিতে গাড়ি চালাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগড়া এই সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে, তাই গাড়ির গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, এখানে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নাওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হচ্ছে যে বাবা লোকনাথ মন্দির, দাগাপুর, ব্রহ্মকুমারীর 136তম তিরোধান দিবস উপলক্ষে 28/5/2026 থেকে 3/6/2026 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানবাহন চলাচল প্রভাবিত হতে পারে। শালবাড়ি হাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালি ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশনগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে, অনুগ্রহ করে আপনারা সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালি ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য। NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট, কাওয়াখালি ও খাপড়াইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে NJP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন বেতাবি ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

কথা শুরু অনুষ্ঠানে। এবারের গানটি পারদেশ ছবি থেকে, আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।

0: এর সঙ্গেই শেষ হচ্ছে আজকের কথায় সুরে অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। আজ মহিলা মজলিসের আসরে রয়েছে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, গর্ভাবস্থায় শরীরে নানা হরমোনগত পরিবর্তনের প্রভাব পড়ে দাঁত ও মাড়ির উপরেও। অনেকের মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, দাঁতে সংবেদনশীলতা বাড়ে, কিংবা বমির কারণে দাঁতের ক্ষয়ও হতে পারে। অথচ মায়ের সুস্থতা ও গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশের সঙ্গে ওরাল হেলথের গভীর সম্পর্ক রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দন্ত চিকিৎসক সোমজিৎ চ্যাটার্জি। ডাক্তারবাবু, আপনাকে মহিলা মজলিসের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমাদের আজকের আসরে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো গর্ভাবস্থায় মায়েরা কিভাবে তাদের দাঁতের যত্ন নেবেন। তো প্রথমেই যেই প্রশ্নটি আমার রয়েছে সেটি হলো, গর্ভাবস্থায় মহিলাদের দাঁত ও মাড়ির সমস্যা কেন বেড়ে যায়?
1: গর্ভাবস্থায় বা প্রেগনেন্সি টাইমে আমাদের কিছু হরমোনস যেগুলো রিলেটেড টু প্রেগনেন্সি, লাইক ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তো এইগুলো সিক্রিয়েশন যেহেতু একটু চেঞ্জেস আসে নর্মাল টাইমের থেকে, প্রোজেস্টেরন বাড়ছে, তো সেই ক্ষেত্রে যেরকম এই হরমোনগুলো তো সিক্রিয়েট হচ্ছে যখন ওভারি থেকে, এটা তো রক্তের নালী বা ব্লাড ভেসেল দিয়ে সারা শরীরে যেরকম সার্কুলেট হচ্ছে, মুখের মাড়ি এবং দাঁত সংক্রান্ত এরিয়াতেও এগুলো সার্কুলেট হচ্ছে। তো এইবার এই হরমোনগুলোর প্রভাবে প্রথমত আমাদের যেটা দেখা যায় প্রেগনেন্সি টাইমে বা গর্ভাবস্থায়, যে মুখের ভেতরের মাড়ির মধ্যে যে সূক্ষ্ম পাতলা রক্তের নালীগুলো, ব্লাড ভেসেলগুলো, আর্টারিজগুলো, সেগুলোতে অনেক রকম ডায়ালেশন হচ্ছে, সেগুলো ডায়ালেটেড হয়ে যাচ্ছে, এবং তার ফলে মাড়িতে প্রথম যেটা সিমটমস দেখা যায় যে মাড়িতে রক্ত পড়া শুরু হলো, এটা একটা প্রথম সিমটম। দ্বিতীয়ত, যেহেতু সেখানে ব্লাড ভেসেল বা রক্ত সঞ্চালনটা ঠিক আগের মতো হচ্ছে না এবং সেখানে বিভিন্ন হরমোনের প্রভাবে মুখের ভেতর অনেক রকম ব্যাকটেরিয়াস অ্যাকুমুলেশন, ব্যাকটেরিয়া কলোনি ফর্ম তৈরি হয়, তো সেই ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে আমাদের মাড়ির থেকে রক্তক্ষরণের সাথে সাথে মাড়ির একটি ইনফেকশন, জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস, এটাও শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা। আর একটা যেটা খুব কমনলি দেখা যায় সেটা হচ্ছে জিনজাইভাল হাইপারপ্লেসিয়া। এটা প্রেগনেন্সিতে খুব কমন। জিনজাইভাল হাইপারপ্লেসিয়া মানে এই যে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোনের প্রেগনেন্সিতে এর লেভেলের যে চেঞ্জটা আসছে, তার জন্যে প্রেগনেন্সি মাদার্সদের মধ্যে মাড়ি ফুলে যাওয়ার প্রবণতাটা প্রচণ্ড বেশি। তারা এই কমপ্লেনটা করেন যে খুব মাড়ি ফুলে গেছে এবং সেখান দিয়ে ভীষণ রক্ত পড়ছে।
0: আচ্ছা, তো আমরা জানলাম যে দাঁত ও মাড়ির সমস্যা কেন বেড়ে যাচ্ছে এবং হরমোনাল চেঞ্জ কিভাবে এই ধরনের রোগগুলি সৃষ্টি করতে পারে, কি কি রোগ তৈরি করছে, কিছু রোগের নামও আপনি বললেন। তো আমরা যদি এক এক করে সেই রোগগুলির মধ্যে যাই, যেরকম প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস আপনি বললেন, এটি কি এবং কি কি সিমটম এর রয়েছে?
1: জিঞ্জিভাইটিস, অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্সি ছাড়া বললাম, যখন জিঞ্জিভাইটিস, জিঞ্জাইভা মানে হচ্ছে আমাদের মাড়ি, গাম, তো মাড়ির মধ্যে যখন কিছু ব্যাকটেরিয়া

0: পিঁয়াজ বা আমরা যখন খাবার আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে আটকে থাকছে, তো সেইটার থেকে যে ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে মাড়িতে, তার থেকে যে ইনফেকশন হচ্ছে সেখান থেকে আমাদের মাড়ির অসুখ জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস শুরু হয়। তো এইবার আমরা জেনারেলি অ্যাডভাইস করে থাকি বিফোর প্ল্যানিং অফ এ প্রেগনেন্সি, বিফোর প্ল্যানিং অফ এ কনসেপশন, তো আমরা দাঁত এবং মাড়ির একটা প্রপার ক্লিনিং বা স্কেলিং যেটাকে বলে সেটা করে নিতে, যাতে আমরা ডিউরিং দ্য প্রেগনেন্সি এই জিঞ্জিভাইটিসকে অ্যাভয়েড করতে পারি। কারণ কি, ধরুন দাঁত এবং মাড়ির মাঝখানে অতিরিক্ত স্টেন আছে, এখন আমাদের হয়তো ব্রাশিং হ্যাবিট কারোর ভালো নেই, কি এখন অনেকেই নানান রকম গুটকা বা কিছু খাচ্ছেন, তো তার ফলে দাঁত এবং মাড়ির যে জাংশনটায় যে খাবার জমে থাকছে সেইটা এবার প্রেগনেন্সি কন্ডিশনে হরমোনাল চেঞ্জেসের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা অল্টার্ড হচ্ছে, তখন সেটা আরও মারাত্মক আকার নিচ্ছে। তখন ডিউরিং দ্য প্রেগনেন্সি মাড়ি ফুলছে, ব্লাড বেরোচ্ছে এবং ব্যথা হচ্ছে, নানান রকম সেই সমস্যা দেখা দিচ্ছে, মানে প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস দেখা দিচ্ছে। তো এটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে দুটো আমরা স্টেপ নেব। যে ফার্স্ট স্টেপ হচ্ছে বিফোর প্ল্যানিং অফ দ্য প্রেগনেন্সি আমরা অবভিয়াসলি মাড়িটাকে একবার স্কেলিং করে নেব, পরিষ্কার করে নেব, অ্যান্ড অনগোয়িং দ্য প্রেগনেন্সি আমরা প্রপার ওরাল হাইজিন, দুবার ব্রাশ করা, দুবার গরম জলে কুলকুচি করা, এইগুলোকে আমরা সুন্দরভাবে মেনটেন করতে হবে।
1: তো এই যে অভ্যেসগুলির কথা বলছেন, এগুলো শুধু প্রেগনেন্সি পিরিয়ডেই নয়, আগের থেকেই অভ্যেসটা রাখাটা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনে দাঁতের যত্নের ক্ষেত্রেও এই অভ্যেসগুলি করা উচিত। তো আপনি এই যে স্কেলিং এর কথা বললেন বা দুবেলা ব্রাশের কথা বললেন, এই ব্যাপারগুলো করে নিয়ে তারপরে প্রেগনেন্সি প্ল্যানিং যেটা, সেটা কিন্তু শ্রোতা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য গর্ভাবস্থায় দাঁতের সমস্যাগুলি থেকে বাঁচতে। ঠিক তো? বেশ, আচ্ছা আরো কিছু রোগের নাম আপনি বলেছেন, সেগুলি একটু শুনবো যে সেটার কি সিম্পটম রয়েছে।
0: হ্যাঁ, যেরকম আমি বললাম প্রেগনেন্সির সময় আরেকটা হয় যে আমাদের দেখি আমরা প্রেগনেন্সি মাদার্সদের মধ্যে ফুড ক্রেভিং বা সুইট ক্রেভিংস খুব বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে বেশি সুগার জাতীয় জিনিস তারা অ্যাকুমুলেট করছে, খাচ্ছে, তো তার ফলে দাঁতটা তো এবার আমাদের দাঁতটা তো একদম ফ্ল্যাট সারফেস না, একটা উঁচু নিচু পাহাড়ের মতো একটা জায়গা, তো সেইখানে সেই সুগার বা চকলেট যাই হোক যদি জমে থাকে সেগুলো এই 9 মান্থ অফ প্রেগনেন্সিতে ডেন্টাল কেরিজ বা দাঁতে ক্ষয় বা খুব কমন ভাষায় লোকে বলে দাঁতে পোকা হয়েছে, পোকা তো না অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন, তো সেই ইনফেকশন হয়ে কিন্তু দাঁতের যন্ত্রণা এই 9 মাসের মধ্যে খুব প্রবলেম করতে পারে। তো সেই ক্ষেত্রে যখনই আমরা দেখছি যে এই সুগার ক্রেভিং বাড়ছে, তো তখনই আমাদেরকে ওই ইমিডিয়েটলি মিষ্টি জাতীয় কিছু খাওয়াটা তো একটু কমাতেই হবে, আর খেয়ে নিলেও সঙ্গে সঙ্গে সেটাকে ব্রাশ আপ করে নিতে হবে বা কুলকুচি করে পরিষ্কার করে নিতে হবে। এবং এটার ক্ষেত্রেও মানে যেহেতু আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি কারোর মুখে অলরেডি আমরা দেখে থাকি যে কেরিজ আছে, মানে আমরা তো রেগুলার ব্রাশ করতে গিয়ে দেখতে পাচ্ছি আয়নায় যে একটা কালো ডট হয়ে আছে বা গর্ত শুরু হয়েছে, হ্যাঁ, বা ডিপ কেরিজ হতে চলেছে, কি দাঁতটা আমার শিরশির করে, তো সেই ক্ষেত্রে আবারও আমি বলবো যে বিফোর দ্য প্ল্যানিং অফ দ্য প্রেগনেন্সি সেই জিনিসগুলোকে ফিলিং করে বা রুট ক্যানাল করে ঠিক করে নেওয়াটা উচিত, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া ইন দ্য গাম বা ব্যাকটেরিয়া ইন দ্য টুথ প্রেগনেন্সির সময় সমস্যা না হয়।
1: তো আপনি এই যে বলছেন যে প্রেগনেন্সি প্ল্যান করার আগেই এই ধরনের স্টেপগুলি নেওয়া উচিত, সেটার কারণটা কি রয়েছে? মানে যদি প্রেগনেন্সি পিরিয়ডের সমস্যাগুলি হয় সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন আছে এবং প্রেগনেন্সি পিরিয়ডের সব ওষুধ অ্যাপ্লিকেবল না বা প্রযোজ্য না, সেটাই কি?
0: হ্যাঁ, কারণ প্রেগনেন্সির সময় বডিটা একটা নর্মালের থেকে একটু অল্টার্ড ফিজিওলজিক্যাল স্টেটে থাকছে, সেখানে একটা হরমোনাল চেঞ্জেস থাকছে, সেখানে একটা ব্লাড প্রেশার রিলেটেড চেঞ্জ থাকছে, স্ট্রেস রিলেটেড চেঞ্জ থাকছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির সময় যদি কোনো প্রসিডিওর করতে হয় তো বেস্ট পসিবল টাইম ইজ দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার মানে আমরা 9 মাসকে 3টে ট্রাইমেস্টারে ভাগ করি, ফার্স্ট 3 মান্থস, দেন সেকেন্ড 3 মান্থস, দেন থার্ড 3 মান্থস, লাস্ট 3 মান্থস। তো ফার্স্ট 3 মান্থসে আমরা প্রসিডিওর করি না, সেই প্রসিডিওর ফার্স্ট 3 মান্থসে প্রসিডিওরে টেরাটোজেনেসিটি হতে পারে বা যে সন্তান জন্মাবে তার কোনো ক্ষতি বা তার কোনো ডিফর্মিটি হতে পারে, সেই জন্য আমরা ফার্স্ট 3 মান্থসটা করি না। সেকেন্ড 3 মান্থটা আমাদের কিছু কিছু প্রসিডিওরের জন্যে সেফ, মানে যেরকম খুব এমার্জেন্সি প্রসিডিওর বা ডেন্টাল প্রসিডিওরের জন্যে সেকেন্ড ট্রাইমেস্টারটা সেফ। আবার থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা প্রসিডিওর করি না, কারণ তখন একটা গ্র্যাভিড ইউট্রাস প্রেট অনেকটা

0: প্রেশার থাকছে পেটের ওপরে, তো সেই ক্ষেত্রে ডেন্টাল আসা, ডেন্টাল সিটিং করানো, মানে ডেন্টাল চেয়ারে বা পজিশন করা,
1: আনকমফোর্টেবল,
0: বমি আসা, এরকম সমস্যা হতে পারে। তো এইটা তো একটা গেল ফিজিক্যাল কন্ডিশন। এছাড়াও বহু ওষুধ আছে যেগুলো আমরা জেনারেলি ইনফেকশনে ইউজ করে থাকি, কিন্তু ডিউরিং দ্য টাইম অফ দ্য প্রেগনেন্সি আমরা সেটা একদমই, কিছু ওষুধ কন্ট্রাইন্ডিকেটেড যেটা আপনার টেরাটোজেনেসিটি করতে পারে, মানে বাচ্চার ডেভেলপমেন্টে ক্ষতি করতে পারে, ইভেন টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, ডেথ অফ দ্য চাইল্ডও হয়ে যেতে পারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: তাহলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য। কেন ডাক্তারবাবু বারবার বলছেন যে প্রেগনেন্সি প্ল্যান করার আগে দাঁতের খুব ভালোভাবে যত্ন নিয়ে, দাঁতকে ভীষণভাবে সুরক্ষিত করে নিয়ে তারপরে প্রেগনেন্সি প্ল্যান করা উচিত? হয়তো বিষয়টি খুবই ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা চিকিৎসা পদ্ধতির মধ্যে এমন কিছু ওষুধ থাকতে পারে যেটা হয়তো বা প্রেগনেন্সিতে বাধা আনতে পারে বা সমস্যা তৈরি করতে পারে, এমনকি টার্মিনেশন অফ প্রেগনেন্সিও ঘটাতে পারে। আচ্ছা, তো ফার্স্ট ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে আপনারা কোনো রকম চিকিৎসা করতে নারাজ বা ওই সময় আপনারা চাইছেন না, খুব এমার্জেন্সি না হলে? সেকেন্ড ট্রাইমিস্টার, মানে দ্বিতীয় ধাপে যখন আপনারা করেন, করে থাকেন চিকিৎসা, সেক্ষেত্রে কি কি দিকে আপনারা সাবধানতা অবলম্বন করেন, কি কি ওষুধ দেওয়া যায়?
0: যখন আমরা সেকেন্ড ট্রাইমিস্টারে কোনো ট্রিটমেন্ট করি, সেটা মাড়ির ইনফেকশন হলে মাড়িটাকে পরিষ্কার করা হোক বা টুথের ইনফেকশন হলে সেই ক্যাভিটিটাকে রিমুভ করা হোক, তো সেই ক্ষেত্রে, বা ইনকেস যদি দাঁত তুলতেও হয়তো দেখা যাচ্ছে কারোর আগের থেকেই হয়তো দাঁতের ক্যাভিটি ছিল, দাঁতটা হয়তো গোড়া পড়ে রয়েছে, তো সেইটা হয়তো এতদিন পেন হয়নি, সবাই অ্যাভয়েড করে গেছে, কি যেরকম এখন আমরা দেখতে পারি আক্কেল দাঁত ওঠার একটা এজ, যেরকম 25-28, সেই এজে হয়তো আক্কেল দাঁত ছিল, আগের থেকে আমরা খেয়াল করিনি, এবার ঠিক ওই সময় প্রেগনেন্সিটা এলো ওই 28 নাগাদ আর আক্কেল দাঁতের ব্যথাটাও শুরু হলো, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের তখন এক্সট্রাকশন বা দাঁত তুলতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেরকম আমরা বলি যে কিছু কিছু খুব সেফ ড্রাগ, অ্যামিনো পেনিসিলিনস লাইক অ্যামক্সিসিলিন, এই ড্রাগগুলো খুব সেফ ড্রাগ যেগুলো আমরা দিয়ে থাকি, যেগুলো আপনার আমেরিকান অ্যাসোসিয়েশন অফ গাইনোকোলজি গাইডলাইনে আছে। পেন কিলার্সের মধ্যে পেন কিলার্সটা আমি বলবো, হুট করে ওষুধের দোকান থেকে দাঁতের ব্যথার ওষুধ একদম খাবেন না, বা যে কোনো ব্যথার ওষুধই খাবেন না, কারণ কি এই যে নর্মাল যে পেন কিলারগুলো হয়, এনসেডস বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো আমরা ডাইক্লোফেনাক, এই আইবোব্রুফেন, এইসব ড্রাগ যেগুলো আমরা খেয়ে ফেলি ব্যথার জন্যে, সেইগুলোতে কি হয় যে ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টেরিওসিস, মানে মায়ের থেকে যে বাচ্চার প্লাসেন্টা দিয়ে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেইটাকে ব্লক করতে পারে এবং তাতে প্রেগনেন্সি টার্মিনেট করতে পারে। তো যদি কোনো ওষুধ খেতে হয় নিজেদেরকে, কোনো দোকান থেকে জিজ্ঞেস করে পেন কিলার হঠাৎ করে খাবেন না, খালি একমাত্র সেফেস্ট উইজ দ্য প্যারাসিটামল, প্যারাসিটামল ছাড়া খাবেন না। তো আমরাও এই সময় ট্রিটমেন্ট করলে আমরাও খুব সিম্পল অ্যান্টিবায়োটিক্স যেরকম অ্যামিনো পেনিসিলিন, অ্যামক্সিসিলিনের ওপরেই রাখি পেশেন্টকে, আর পেইন কন্ট্রোলের জন্য প্যারাসিটামল দিয়ে রাখি, আর সবসময় আমরা এই সময় একটা লেফট টিল্ট পজিশন করে আমরা প্রসিডিওরগুলো করি ডেন্টাল চেয়ারে, কারণ লেফট সাইডে যখনই টিল্ট হচ্ছে তো তখন কি হচ্ছে কি যেহেতু গ্র্যাভিড ইউট্রাস, তখন ইউট্রাসটা খুব ভারী, তো আমাদের পেটের ভেতর দিয়ে যে ব্লাড সার্কুলেশন যাচ্ছে ওটা, আর ইনফিরিয়ার ভেনা কাভা, যে মানে আর্টারি ধমনিগুলো দিয়ে যে রক্ত যাচ্ছে বাচ্চাতে, তো সেইগুলো যাতে কোনো রকমে চাপ পড়ে সেটা বন্ধ না হয়, সেই জন্য আমরা সবসময় লেফট টিল্ট করে একটু পজিশন করে আমরা ট্রিটমেন্ট করি। আমরা খুব হাই রেডিয়েশন এক্সরে ইউজ করব না, এখনকার মডার্ন যেগুলো এসছে খুব লো রেডিয়েশন ডিজিটাল এক্সরে ইউজ করব কোনো দেখার জন্যে, তাও করব আমরা একটা শিল্ড, মানে হচ্ছে থাইরয়েড কলার এবং গায়ের ওপরে একটা লিডের, মানে লিডের একটা শিল্ড পরিয়ে দিয়ে, যাতে সে রেডিয়েশনটা পেটে না লাগে, সেই শিল্ড পরিয়ে দিয়ে আমরা এক্সরে নিতে পারি।
1: বেশ, অর্থাৎ এই সমস্ত দিকগুলিতে আপনারা সাবধানতা অবলম্বন করে চলেন। আচ্ছা, দাঁতের মাড়ি যাদের দুর্বল হয় তাদের তো মাড়ির থেকে রক্ত পড়াটা খুব স্বাভাবিক, তো গর্ভাবস্থায় দাঁতের মাড়ি দুর্বল সেই কারণে রক্ত পড়ছে, নাকি অন্য কোনো রোগের কারণে রক্ত পড়ছে, সেই দিকটা কিভাবে মানুষ বুঝতে পারবে, তফাত কিভাবে করতে পারবে?
0: হ্যাঁ, সেই জন্য ফার্স্ট অফ অল একটা ডেন্টাল চেকআপে আমরা দেখব যে মাড়িটি ফুলে উঠেছে কিনা, কি দাঁত এবং মাড়ির মাঝখানে খাবার বা ইত্যাদি চকলেটস বা মিষ্টি জাতীয় কিছু আটকে মাড়ি ইনফেক্টেড হয়েছে কিনা। যদি সেরকম হয়ে থাকে আমরা সেইগুলোকে হালকা করে ইনস্ট্রুমেন্টালি রিমুভ করে কিছু টপিক্যাল জেল দিই যাতে মাড়ির ফোলাটা রক্ত পড়াটা কমে এবং মুখটাকে যতদূর সম্ভব আমরা ক্লিন করে দিই। আর এছাড়া যদি দেখা যায় যে না মাড়ির থেকে কোনো রকম সমস্যা নেই তবুও রক্ত পড়ছে, তখন আমরা জেনারেলি ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টরের টেস্টগুলো আমরা দিয়ে থাকি, এপিটিটি, পিটিআইএনআর, জমাট বাঁধা রিলেটেড কোনো সমস্যা আসছে কি না সেটার জন্য আমরা রুটিন ব্লাড টেস্ট দিয়ে থাকি।
1: বেশ, আচ্ছা, ক্যালসিয়াম এবং ভিটামিনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
0: ক্যালসিয়াম এবং ভিটামিনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেরকম ব্লাড ক্লটের জন্য ভিটামিন কে, এটার প্রচণ্ড ইম্পর্টেন্ট। ভিটামিন কে দিয়েই আমাদের পুরো ব্লাড ক্লটিং সিস্টেমটা চলছে, যেটা লিভার থেকে সিনথেসিস হচ্ছে। এছাড়া হচ্ছে আমাদের ভিটামিন সি, যেটা মাড়িকে হিল করতে প্রচণ্ড হেল্প করে, মাড়ি সারাতে খুব হেল্প করে ভিটামিন সি। আর এছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন D3, এটাও আমাদের মাড়ির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারণ ক্যালসিয়াম এবং ভিটামিন D3 যদি ডেফিসিয়েন্সি থাকে বডিতে, তার কিন্তু ওই দাঁতের লেভেল থেকে মাড়ি ক্ষয়ে যাওয়া, তারপরে তার দাঁত শিরশির করা, এইগুলো কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে। তো আবারও আমি বললাম যে যেরকম আমরা প্রেগনেন্সি প্ল্যান করার আগে আমাদের গাইনোকোলজিস্টদের কাছে গিয়ে আমরা নানান রকম টেস্ট করে নিই, সেরকমই এই ক্যালসিয়াম, ভিটামিন D3 এই লেভেলগুলো দেখে নেওয়াটা উচিত।
1: এবং একজন দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের পুরো একটা চেকআপ করিয়ে নেওয়াটাও,
0: পুরো একটা ওরাল হাইজিন চেকআপ করে নেওয়া, তার কোনো আক্কেল দাঁত আছে কিনা, তার কোনো প্রি এক্সিস্টিং ক্যাভিটি আছে কিনা, প্রি এক্সিস্টিং গাম ডিজিজ আছে কিনা, ইভেন প্রি এক্সিস্টিং কোনো ওরাল লিশন, যেরকম এখন ওরাল ক্যান্সার খুব বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তো প্রি এক্সিস্টিং কোনো ওরাল ছোট মুখের মধ্যে একটা ছোট ঘা বহুদিন ধরে সারছে না, এরকম কোনো কন্ডিশন মুখে রয়েছে কিনা, তো সেইগুলোকে চেক করে নেওয়াটা ইন ফিউচার মাদারের জন্যে আর ফিউচার চাইল্ডের জন্যেও খুবই ইম্পর্টেন্ট।
1: বেশ, আচ্ছা, মায়ের দাঁতের স্বাস্থ্য কি ভবিষ্যতে শিশুর দাঁতের উপরে প্রভাব ফেলতে পারে?
0: হ্যাঁ, সেটা তো আছেই। একটা তো আমাদের জেনেটিক্যাল ফ্যাক্টর, জেনেটিক্যাল ফ্যাক্টরের মধ্যে আমাদের দাঁতের মিনারেলাইজেশন কীরকম হবে সেটা শিশুর মিনারেলাইজেশন তার উপরে ডিপেন্ড করছে। ইভেন আমাদের মুখের যে ওরাল হাইজিনটা মেনটেন থাকে আমাদের স্যালাইভা বা লালারস দিয়ে, সেটার ইমিউনিটি কীরকম সেটা ডিপেন্ড করছে শিশুর ইমিউনিটি কীরকম তৈরি হবে। এছাড়া আমি যেগুলো বললাম যে এই প্রেগনেন্সি অবস্থায় ড্রাগগুলো, কিছু কিছু ড্রাগ যেরকম টেট্রাসাইক্লিন, যেটা মাড়ির অসুখে আমরা খুব দিয়ে থাকি, কিন্তু এটা প্রেগনেন্সিতে একদম কন্ট্রাইন্ডিকেটেড, যেটা কিন্তু টেরাটোজেনেসিটি বা বাচ্চার ফরমেশনে খুব ক্ষতি করতে পারে, বাচ্চার হাড় তৈরিতে ক্ষতি করতে পারে। তারপরে পেন কিলার্স লাইক আপনার আইবোব্রুফেন, এটাতেও চাইল্ডের কিন্তু মারাত্মক এফেক্ট হতে পারে।
1: বেশ, গর্ভবতী মায়েদের বমির একটা টেন্ডেন্সি থেকে যায়, অনেকের ক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে যখন মুখ টক হয়ে যায় সেটা কি দাঁতের উপরে কোনো এফেক্ট ফেলতে পারে?
0: হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক যে নজিয়া, বিশেষ করে মর্নিং নজিয়া, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যে একটা গা বমি ভাব এবং মুখটা টক হয়ে থাকছে। টক হওয়ার কারণ হচ্ছে অ্যাসিডিক মাত্রাটা বেড়ে যাওয়া, যে স্টমাক জি রিফ্লাক্স হচ্ছে, যে স্টমাকে যে অ্যাসিড থাকছে তো সেটা হচ্ছে কি যে মানে উল্টো দিকে, মানে গলার দিকে রিফ্লাক্স করছে, অপোজিট ডাইরেকশনে এসে মুখটা টক হয়ে থাকছে হাইপার অ্যাসিডিটিতে। তো সেই ক্ষেত্রে আমরা ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে হাইপার অ্যাসিডিটিটা কমাবো এবং আমরা অলওয়েজ ডেন্টাল সার্জেনের হেল্প নিয়ে আমরা প্রপার মাউথ ওয়াশ ইউজ করবো, যাতে সেই অ্যাসিডগুলো অতিরিক্ত এনামেল ক্ষয় না করতে পারে। এবং দাঁত যেরকম যতটা শক্ত অংশ, ঠিক তার পাশে ততটাই নরম অংশ হচ্ছে আমাদের মাড়ি এবং ওরাল মিউকোসা, গাড়ের চামড়া। তো সেইগুলোতে যাতে কোনো ঘা বা ছোটো ছোটো আলসার্স না হয়ে যায়, সেইগুলো আমরা প্রিভেনশন কিছু মাউথ ওয়াশের কেয়ার্স আমরা বলে দিই এইটাকে অ্যাভয়েড করার জন্যে। আর কারোর যদি খুব গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, তখন তো আমাদের ডাক্তারবাবুদের কাছে যেরকম গাইনোকোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট একটু কনসালটেশন নিতেই হবে।
1: বেশ, তো এই যে মাউথ ওয়াশের কথা বললেন, সেই প্রসঙ্গেই মাথায় এলো যে এই সময় কি টুথপেস্ট এবং টুথব্রাশ এবং মাউথ ওয়াশ লিকুইড যেগুলি থাকে, এগুলি বাছাই করার পেছনে কোনো রকম ভাবে সতর্ক হতে হবে যে ঠিক কি ধরনের টুথপেস্ট ইউজ করা উচিত বা মাউথ ওয়াশ ইউজ করা উচিত?
0: হ্যাঁ, প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে যদি কোনো পার্টিকুলার সিমটম না থাকে তখন আমরা মেডিকেটেড টুথপেস্ট দিই না। এবার পার্টিকুলার যদি কোনো সিমটমস থাকে, যেরকম শিশি শির করছে দাঁতে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিকেটেড টুথপেস্ট দিই, অ্যান্টিসেন্সিটিভ টুথপেস্ট। আর যদি দেখি যে কোনো ব্যাড ব্রেথ বা মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিকেটেড মাউথওয়াশ দিয়ে থাকি, প্রোভিডন আয়োডিন বা এই হেক্সিডিন, এইসব মাউথওয়াশ দিয়ে, ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ দিয়ে থাকি। কিন্তু যদি দেখি যে না, সেরকম পার্টিকুলার কোনো সিমটমস নেই, তাহলে উষ্ণ নুন গরম জলে কুলকুচি করা এবং জেনারেল একটি টুথপেস্ট ইউজ করাই যথেষ্ট, প্রপারলি দিনে দুবার এটা করলেই যথেষ্ট।
1: বেশ, আচ্ছা, আর ব্রেসের খুব একটা প্রচলন হয়েছে এই ইদানিংকালে, যে দাঁতের শেপ, সবাই মুখের শেপটা নিয়ে, মুখ নিয়ে, নিজেকে নিয়ে ভীষণ সচেতন হয়ে উঠছেন দিনে দিনে। তো মাড়িটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য ব্রেস অবশ্যই কাজ করে। তো কোনো মহিলা যদি ব্রেসিং এর উপরে থাকেন, এবং এটি তো একটি দীর্ঘ সময় ধরে চলা একটা প্রসেস, তো সেক্ষেত্রে কি প্রেগনেন্সির পিরিয়ড বা এই ব্রেসিং, এই দুটো কি একসাথে চলতে পারে?
0: ট্রিটমেন্টটা জেনারেলি আমাদের 1.5 থেকে 2 বছর চলে। আর ব্রেসেসের ট্রিটমেন্টে আমাদের ব্রেসেস লাগিয়ে দেওয়ার পরে প্রত্যেক মাসে একবার করে গিয়ে ব্রেসেসগুলোকে একটু টাইটেন আপ করে আসতে হয়। তো সেই ক্ষেত্রে ডিউরিং দ্য প্রেগনেন্সি একটু প্রবলেমেটিক হয়ে যায় প্রত্যেক মাসে সেটা যাওয়া। আর ব্রেসেসের ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সি ছাড়াও এক্সট্রা কেয়ারফুল হয়ে যেতে হয়, কারণ কি ব্রেসেসের মধ্যে খাবার আটকে যাচ্ছে, যে স্টিকি ফুড লাইক অনেক এখন যেরকম আমরা নুডলস বা এগুলো আটকে যাওয়ার একটা সম্ভাবনা, ব্রেসেস থাকলে মুখে খাবার জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো এর সাথে যদি প্রেগনেন্সি অ্যাড হয় তো এগুলো একটু অ্যাগ্রাভেটেড হতে পারে, বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অলওয়েজ ব্রেসেস প্ল্যানিংটা প্রেগনেন্সির আগে বা পরে করাটাই বেটার।
1: বেটার, একদম। আচ্ছা, অনেক কিছু বিষয় তো আমরা শুনলাম, এরপরে শুধুমাত্র গর্ভবতী মায়েদের জন্য আপনার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ওভারঅল যদি আমরা দেখি তাহলে সেটি কি?
0: গুরুত্বপূর্ণ পরামর্শ বলতে আমি বলবো যে প্রথমে আগেই দেখবেন যে আপনার মুখে কোনো সমস্যা রয়েছে কিনা, যেরকম আক্কেল দাঁত বেরোচ্ছে না, কি ক্যাভিটি আছে, এই সমস্যাটা, এগুলো যদি থাকে এগুলো আগে সলভ করে নেবেন। ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইমে প্রথমত মাড়ির একটা সমস্যা, মাড়ি দিয়ে রক্ত পড়া, প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখে থাকি, যেটা খুব কমনলি আমরা পেশেন্টরা আসে দেখি প্রেগনেন্সিতে, যে পায়োজেনিক গ্র্যানুলোমা বা খুব কমনলি টার্মে ওটাকে বলা হয় প্রেগনেন্সি টিউমার। তো এটা কি দেখি আমরা মাড়ির মধ্যে একটা খুব লালভাবে একটি গোলাকার ফুলে উঠেছে এবং সেটা দিয়ে ব্লাড পড়ছে। তো এটাও ওই হরমোনাল চেঞ্জেসের কারণে এই ব্লাডের যে ভেসেল, রক্তনালীগুলোর ওয়ালটা পাতলা হয়ে গিয়ে ওখানে ব্লাডটা জমে গিয়ে ফুলে থাকে এবং সেটা ব্যথা হয়, রক্ত পড়ে। তো সেটা যদি আমাদের যখনই হবে ইমিডিয়েটলি সেটা ডেন্টাল সার্জেনের কাছে গিয়ে সেটাকে আইদার রিমুভাল বা কটারি যেটাই করতে হয় কি কোনো টপিক্যাল জেল লাগিয়ে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে, তো সেটাকে করে নিতে হবে, কারণ সেটা থাকা কিন্তু প্রবলেমেটিক, কারণ সেটা থাকলে হঠাৎ করে প্রফিউজ ব্লিডিং হতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল করবেন যে মাড়িটা প্রচণ্ড ফুলে উঠেছে কিনা, পায়োজেনিক গ্র্যানুলোমা বা প্রেগনেন্সি টিউমার কোনো জায়গায় হয়েছে কিনা, কোনো জায়গায় ক্যাভিটি তৈরি হচ্ছে, সেখান থেকে পেন সেন্সিটিভিটি হচ্ছে কিনা, এইগুলো লক্ষ্য করা। আর আরেকটাই বলবো যে সবসময় কোনো সময়ের জন্যই ওভার দ্য কাউন্টার, মানে আমি এরকম পেশেন্টও পেয়েছি লাইফে 2-3 বার, যারা নাকি এসে বলেছে যে হঠাৎ দাঁতে ব্যথা হয়েছিল, ওষুধের দোকান থেকে একটা ব্যথার ওষুধ চেয়ে খেয়েছি, কিন্তু তারপরে আনফর্চুনেটলি সেই প্রেগনেন্সিটা টার্মিনেট হয়েছে বা বেবিটি মারা গেছে আর কি।
1: আচ্ছা, তো এইসব দিকগুলিতে ভীষণভাবে কিন্তু সতর্কতা জরুরি। আচ্ছা, আমরা গর্ভবতী মায়েদের দাঁতের যত্ন নিয়ে শুনলাম, তারা কিভাবে সতর্ক থাকবেন, কোন কোন বিষয়গুলিতে নজর দেবেন, যত্ন নেবেন, সেই সমস্তটাই ডাক্তারবাবু আমাদেরকে পরিষ্কার করে বলেছেন। মায়ের সাথে সাথে অবশ্যই চলে আসে শিশুর কথা। তো শিশুর দাঁতের যত্ন বা একজন নবজাতকের দাঁতের যত্ন ঠিক কবে থেকে শুরু করা উচিত, দাঁত ওঠার আগে থেকে নাকি দাঁত ওঠার পরে, বা দাঁত ওঠার পরে কবের থেকে আমরা সচেতন হব, এই সমস্ত বিষয়টি নিয়ে যদি ডাক্তারবাবু একটু ছোট্ট করে আমাদেরকে বলে দেন তাহলে খুব ভালো হয়।
0: নবজাতক শিশুদের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা লক্ষ্য করব, বার্থের পরে কিছু কনজেনাইটাল অ্যানোমালি, কনজেনাইটাল অ্যানোমালি বলতে আপনার জন্মগত কিছু সমস্যা থাকছে কিনা, যেরকম আমরা দুটো দেখে থাকি ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, মানে ঠোঁটটা এবং ওপরের তালুটা জোড়া নেই বাচ্চাদের, ফাঁকা হয়ে আছে। এটা যদি থাকে তাহলে ওই খুব বাচ্চা অবস্থাতেই আমাদের প্লাস্টিক সার্জারি করতে হয়, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে ছোট বাচ্চা জন্মানোর পরে সবসময় আমরা মুখের ভেতরটা একটি হাতে একটি তুলো নিয়ে আর একটু স্যালাইন ওয়াটার দিয়ে আমরা হাত দিয়ে পরিষ্কার করব, কারণ তখনও দাঁত ওঠে না। কিন্তু মুখে কি হয়, দুধ খাওয়ার জন্যে বা বিভিন্ন রকমের লিকুইড খাবার থেকে মুখে ক্যান্ডিডিয়াসিস বা বাচ্চাদের মুখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তো সেই জন্যে বাচ্চারা তো আর মুখ ধুতে পারবে না। তো সেই জন্যে আমরা কি হাতে একটি কটন বা গজ নিয়ে একটা ওয়াটারে ডিপ করে বাচ্চার মুখটা ক্লিন করে দেব। ইভেন যখন

0: বাচ্চাদের দাঁত ওঠা শুরু হবে, তখনও বাচ্চাদের রাতের বেলা ফিডিং হ্যাবিট থাকেই। তো আমরা খুব কমন দেখতে পাই নার্সিং বটল কেরিজ বলে একটা জিনিস, যে কি হয়, রাতের বেলা উঠে বাচ্চারা দুধ খাচ্ছে এবং সে ঘুমিয়ে পড়ছে, তার ফলে কি এই যে সারা রাত্রি ধরে দুধটা স্টিক করে থাকলো দাঁতে, সেটা কিন্তু বাচ্চাদের খুব অল্প বয়সের মধ্যে দেখা যায় ছোট দাঁতগুলো সব কালো কেরিজ হয়ে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য নার্সিং বটল কেরিজটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, বাচ্চাদের একটা জলের বোতলও রাখবো, তো যখনই বাচ্চা একটু দুধ খেলো সঙ্গে সঙ্গে আমরা একটা জলের বোতল দিয়ে আবার একটু জলও খাইয়ে দেবো, যাতে সারা রাত্রির আর ওই দাঁতের মধ্যে মিল্ক বা সুইট প্রোডাক্টটা আটকে থাকলো না। তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাদের কেরিজ রিস্কটা অনেকটা কমাতে পারি।
1: আচ্ছা, একজন নবজাতকের দাঁত ওঠার সময় কখন এবং কতটা সময় অবধি একজন মা বাবা অপেক্ষা করতে পারেন এই দাঁত ওঠার?
0: হিউম্যানে আমাদের দু রকম ডেন্টিশন হয়, মানে রেসিডুয়াস আর পার্মানেন্ট। পার্মানেন্ট টিথগুলো আমাদের 6 ইয়ার্স থেকে ওঠা শুরু হয়, আর তার আগে আমাদের ডেসিডুয়াস ডেন্টিশন থাকে। তো ডেসিডুয়াস ডেন্টিশন থেকেই আমাদের এই কেয়ারটা শুরু করতে হবে, যাতে এই নার্সিং বটল কেরিজ বা এগুলো না হয় আর কি। আর একটা যখন দাঁত উঠছে সেই ক্ষেত্রে বাচ্চাদের একটা ভীষণ হ্যাবিট থাকে, যে যেহেতু মাড়িটা শুষ মানে একটা ইরিটেশন হয়, তো তারা বারবার নানান হাত মুখে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের নানা রকম ডায়রিয়া বা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো যেরকম মানে হাতটা কন্টামিনেটেড হচ্ছে মুখে, তো সেই ডিজিজগুলো যাতে না হয়, তো সেইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চারা বারবার করে ওই দাঁতে হাত না দিচ্ছে, মুখে হাত না দিচ্ছে, এই ডিজিজটা একটু অ্যাভয়েড করার জন্যে।
1: বেশ, মোটামুটি কোন বয়স অবধি দাঁত যদি না ওঠে তারপরে বাবা মাকে সচেতন হতে হবে যে আমার সন্তানের দাঁত উঠছে না, এবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?
0: মোটামুটি 1.5 বছরের পর থেকে একবার একটু ডেন্টাল সার্জনের কাছ থেকে একটু চেক আপ করানো, দরকার হলে এক্সরে করানো 1.5 বছর থেকে শুরু করে দেওয়া উচিত,
1: যে দাঁত উঠছে না বা এটা একটা সময়ের থেকে বেশি সময় নিচ্ছে। বেশ, আচ্ছা।
0: আর আরেকটা যেটা হয় যে এখনকার ডেসিডুয়াস ডেন্টিশন বাচ্চাদের দাঁত উঠে যাওয়ার পরেও একটা অভ্যেস আছে যে খুব ফাস্ট ফুড এবং নন চিওয়েবল ফুড বাচ্চারা খায়, যেরকম কমলালেবুটা হয়তো রস করে দিচ্ছে, তো সেটা না করে চিবিয়ে খাওয়া, পেয়ারা বলুন কি লেবু বলুন, ফাইব্রাস ফ্রুট চিবিয়ে খেলে আমাদের পার্মানেন্ট যে টুথ তার একটা যে ইরাপশন ফোর্স তৈরি হবে এবং সেগুলো তাড়াতাড়ি করে উঠবে দাঁতগুলো। তো চিবিয়ে খাওয়া হ্যাবিটটা তৈরি করা আদার দ্যান ফাস্ট ফুড অ্যান্ড সফট ড্রিঙ্কস।
1: এটা মনে হয় দাঁত ওঠার আগে থেকেই, মাড়ি যখন একটু একটু শক্ত হয়ে আসে তখন থেকেই অল্প একটু বিস্কিট কিংবা মুড়ি একটুখানি ভিজিয়ে নিয়ে সেটাকে একটু দিয়ে ও বাচ্চা চেষ্টা করবে যে ওটাকে একটু করে কামড় দেওয়ার বা প্রেসার দেবে, এটা অভ্যেসগুলো তখন থেকেই করা উচিত।
0: বাইটিং প্রেসার ও হ্যাবিট বা চিউইং হ্যাবিট বা জম মুভমেন্ট হ্যাবিট, এগুলো আস্তে আস্তে কিন্তু শুরু করতে হবে। একদম লিকুইডের উপর একদম ফাস্ট ফুডের উপর রাখলে কিন্তু নর্মাল যে মাড়ির প্রেসারের ফিজিওলজি বা জয়ের যে ফিজিওলজি সেটা অনেকটা উইক হয়ে পড়বে এবং তাতে কিন্তু ভবিষ্যতে একা বেকা দাঁত এবং নানান রকম সমস্যা দাঁতের আসতে পারে।
1: ছোটবেলা থেকে দাঁতের যত্ন যদি নিতে হয় বা ভালো অভ্যেস যদি গড়ে তুলতে হয় তাহলে একটা পরিবারের কি দায়িত্ব থেকে যায়?
0: সেইটাই যেটা আমি বলেছিলাম প্রেগনেন্সির ক্ষেত্রে, যে প্রপারলি 2 বার দাঁত মাজা, প্রপার ব্রাশিং টেকনিক, আজকাল তো নানান রকম ইন্টারনেট মিডিয়াতে আমরা পেয়েই যাই প্রপার ব্রাশিং টেকনিক, এছাড়া আপনার দিনে 2 বার কুলকুচি করা, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রেও তাই মায়েদের ক্ষেত্রেও তাই, এবং যতবারই সুইট বা স্টিকি ফুড খাবে ততবার ভালো করে মুখ ধুয়ে ফেলা, যাতে সেই স্টিকি ফুডগুলো আটকে না থাকে মুখের ভেতরে। এছাড়া 1 বা 2 বার একটা ডেন্টাল সার্জনের চেক আপ করা, এভরিথিং ইজ ওকে বা সব ঠিক আছে কিনা এটা দেখার জন্যে। আর একটু ফাস্ট ফুড অ্যাভয়েড করে ফাইব্রাস ফ্রুট মানে ফল জাতীয় জিনিস চিবিয়ে খাওয়া, আর একটু কার্বোনেটেড সফট ড্রিঙ্কসকে অ্যাভয়েড করা, যেগুলো শুধু দাঁত কেন আমাদের শরীরের হাড়েরও ক্ষতি করছে। তার বদলে আমরা ন্যাচারাল কিছু ড্রিঙ্কস খেলাম, ডাবের জল খেলাম, সেটা অনেক বেশি ভালো।
1: একদম। শ্রোতা বন্ধুরা, আজ আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম, জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে। মায়ের সুস্থ হাসির সঙ্গে শিশুর সুন্দর ভবিষ্যতও জড়িয়ে থাকে, তাই গর্ভকাল থেকেই শুরু হোক সচেতনতা আর ছোটবেলা থেকেই গড়ে উঠুক দাঁতের সঠিক যত্নের অভ্যাস। ডাক্তারবাবু, আপনাকে আমাদের আসরে আসার জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
0: নমস্কার, খুবই ভালো ইনফরমেটিভ একটি আলোচনা আমরা করলাম, হোপফুলি সব মায়েরা এবং শিশুরা এটা কাজে লাগাতে পারবে এবং সুস্থ থাকবে।
1: একদম। শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমরা এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা ফিরে আসব আবার অন্যদিন, অন্য পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্য নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি সবসে পিছড়ে আভি ভি ও কোই পেড় কে মঞ্চ কে রেতে রেতে হে উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগোঁ কো জিতনে কর্মচারী লোগোঁ কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে, এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। সিবিএসইর পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ

0: শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলির উপর হামলা চালানোয় তার জবাবে ইরানই আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেলে 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। আজই 28,25,000 অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে শুভেন্দুবাবু জানান। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকে প্রকল্পটির কাজ শুরু করা গেল।
3: আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা ICDS-এর দিদি থেকে শুরু করে জেলা শাসক BDO আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি, এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন, তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই।
2: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।
4: যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। যেই অন্নপূর্ণা যোজনা, আমরা একটি ফর্ম দিয়েছি, আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি, আমাদের ব্লক অফিস, SDO অফিস, আমাদের MLA অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে, এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন।
5: গোটা প্রশাসন যেটা আছে, ব্লক থেকে নিয়ে পঞ্চায়েত থেকে নিয়ে,
6: থামাটা চলছে তো।
2: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভার এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, BDO এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের হাতে জমি তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মা ক্যান্টিনের জায়গায় মা আহার নামে প্রকল্পের মাধ্যমে নতুন 103টি কেন্দ্র খোলা হবে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। পূর্বতন সরকার 1 বৈশাখ এই দিনটি ধার্য করেছিল। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে 354টি প্রস্তাব নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়কদের আলাদা গোষ্ঠী তৈরিকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ী বিধায়করা বিধানসভায় আসেন। এদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আখরুজ জামান প্রমুখ। বিধানসভায় নৌশের আলী কক্ষে এই বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপরে 58 জন বিধায়কের সমর্থনে চিঠি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর হাতে জমা দিয়েছেন। বিধানসভার নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে দাবি করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ জামানকে মনোনীত করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক স্যান্ডেলে পোস্ট করে একথা জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশু সহ 18 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা ভারতে বসবাস করছিল। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকাল 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। প্রায় 2 বছর পর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সহিজাল কাণ্ডে সিআইডির পাঠানো হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী। আগামী শুক্রবার 5 জুন শুনানির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল।
7: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আদিসুর অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি গান।

এতক্ষণ সাঁওতালি গান শুনলেন। শিল্পীরা ছিলেন মনসা মার্ডি, মাধোয়া মার্ডি, জহন কিস্কু, সঞ্চিতা সরেন, বিটিয়া হাসদা, আরতি সরেন, ধানি হেমব্রম ও বাসন্তী হেমব্রম। আদিসুর অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি।

শ্রোতা বন্ধুরা, আজ বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে শুনবেন বেজে গেল ওয়ার্ল্ড কাপ 2026-এর ঘণ্টা। এই লাইফ অন ইন অনুষ্ঠানে জুড়তে আপনারা ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে। স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ফুটবল বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ধারাভাষ্যকার ভাস্বর ঘোষ। আপনারা 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞের কাছে। আজ বিকেল 4:30 লাইফ অন ইন ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

গান পরম্পরা অনুষ্ঠানে এবারে খেয়াল পরিবেশন করবেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের ভৌমিক। শিল্পী রাগ গৌড় সারং পরিবেশন করবেন।

যুববাণী অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তোমরা আজ যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছো, আমি নিশ্চিত তোমাদের খুব ভালো লাগবে, কারণ নতুন একটি মাসে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি। আর নতুন মানেই তো এক অদ্ভুত আনন্দ, অদ্ভুত ভালো লাগা। সেই ভালো লাগাকে সঙ্গে নিয়েই আমাদের আজকের এই পর্বে থাকবে বিভিন্ন রকমের গান। আমাদের আজকের পর্ব সুরে ছন্দের আসর, আর তোমাদের সঙ্গে আমি রয়েছি তোমাদের প্রিয় যুব বন্ধু শ্রীজ্যোতি। আজকের এই পর্বে থাকবে বাংলা গানের দুই উজ্জ্বল নক্ষত্রের অমর সৃষ্টি, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি। অবশ্যই আমরা সে সকল গান শুনতে পারব। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত অত্যন্ত গুণী দুজন যুব শিল্পীর কণ্ঠে আমরা গান শুনব, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আসলে বাংলা সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন যে দুই মহিরুহ, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, একজন প্রেম, প্রকৃতি, মানবতা এবং আধ্যাত্মিকতার সুরে গড়ে তুলেছেন এক অনন্য সঙ্গীত ধারা। অন্যজন বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানব মুক্তির বার্তাকে সুরে সুরে ছড়িয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে। রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবনের নানান অনুভূতিকে স্পর্শ করে, কখনো তা প্রকৃতির রূপ মাধুর্য, কখনো প্রেমের আবেগ, কখনো বা ভক্তি ও আত্মজিজ্ঞাসার সুর হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা খুঁজে পাই জীবনের গভীর দর্শন এবং সৌন্দর্যের অনন্ত অন্বেষণ। অবশ্যই আমরা কথায় ফিরব, তাই বেশি কথা না বাড়িয়েই আমরা এরপর চলে যাই আমাদের স্টুডিওতে উপস্থিত যুব শিল্পীদের কাছে। আমরা কথায় আবার ফিরব, এখন শুনে নিচ্ছি একটি রবীন্দ্রসঙ্গীত। স্টুডিওতে উপস্থিত শিল্পী নৈরিতা দাসের কণ্ঠে।

অসম্ভব সুন্দর একটি গান শুনলাম নৈরিতার কণ্ঠে, ধন্যবাদ নৈরিতা। এই গানটি প্রেম পর্যায়ের, এই গানটির উপপর্যায় প্রেম বৈচিত্র্য, তাল কাহারবা। যেই রাগের ওপর এই গানটি রচিত হয় সেটি মল্লার। এই গানটি কবিগুরু রচনা করেছিলেন 1935 সালে এবং এই গানটির স্বরলিপি লিখেছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। গান তো আমরা শুনি, কিন্তু গানের পেছনের যেই ইতিহাসটা রয়েছে সেটিকে না তুলে ধরলে বোধহয় সত্যি অসম্পূর্ণ থেকে যায়। আমরা গানে আবার ফিরে আসব। আমার মনে হয় গান কথা সবটা মিলেমিশেই একটা এমন বৃহত্তর স্তর তৈরি করে যেখানে সুর শুধু নয়, যেন এক জীবন দর্শনের আমরা খোঁজ পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গানের যেমন রয়েছে মানুষের প্রতি গভীর মমত্ববোধ, তেমনই রয়েছে বিশ্ব মানবতার আহ্বান। এবার একটু স্বাদ বদলের পালা। এবারে আমরা শুনে নেব একটি নজরুলগীতি। স্টুডিওতে উপস্থিত শিল্পী প্রত্যাশা দাসের কণ্ঠে।

কি অপূর্ব একটি গান শুনলাম! এই গানটি সনাতন হিন্দু ধর্মের বিশ্বের প্রতিপালক দেবতা হিসেবে নারায়ণ বিষ্ণুর অসীম রূপের বন্দনা এই গানে উপস্থাপন করা হয়েছে। কাজী নজরুল ইসলাম তাঁর জীবন দর্শনের মধ্য দিয়ে অনুভব করেছেন মহান বিষ্ণুর কল্যাণে এই মহাবিশ্বে যা কিছু উদ্ভব হয় তার কোনো কিছুই হারিয়ে যায় না। তিনি মনে করেন যা হারিয়ে যায় তা নবতর রূপে ফিরে আসে। মায়াময় পৃথিবীতে যে ফল ধুলায় পড়ে বিনষ্ট হয় সেই ফল থেকেই জন্ম নেয় তরুণ তরু। এই গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে যদিও কিছু বলা সম্ভব নয়, তবে 1935 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে HMV রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সত্যি কাজী নজরুল ইসলামের গান বাংলা সঙ্গীতকে এক নতুন শক্তি এবং গতির পথ দেখিয়েছিলেন। তাঁর গানে যেমন রয়েছে বিদ্রোহের বজ্রনিনাদ, তেমনই রয়েছে প্রেমের কোমল অনুভূতি। শ্যামসঙ্গীত, ইসলামী গান, দেশাত্মবোধক গান কিংবা প্রেমের গান, সব ক্ষেত্রেই তিনি তাঁর অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। ধর্ম, বর্ণ বা জাতির বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা তিনি দিয়েছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কথা তো আমরা এতক্ষণ বললাম, আমরা জানতে পারলাম সেই অজানা কথা এই দুই মহিরুহুর সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। আবারও আমরা চলে যাই আমাদের শিল্পীদের কাছে, আরও একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিচ্ছি শিল্পী নৈরিতা দাসের কণ্ঠে।

অসংখ্য ধন্যবাদ তোমায় নৈরিতা এই গানটি গাইবার জন্য। এই গানটি বিশেষ করে আমার খুবই পছন্দের একটি গান। এই গানটি পূজা পর্যায়ের এবং এটি তেওরা তালের। যে রাগের উপর এই গানটি রচিত হয়েছে সেটি হলো বেহাগ রাগ। গানটি 1914 সালে লেখা হয়েছিল শান্তিনিকেতনে, গীতালি কাব্যগ্রন্থে এটি অন্তর্গত। এবং এই গানটির স্বরলিপি লিখেছিলেন ইন্দিরা দেবী। সত্যি ভাবলে অবাকই লাগে, প্রতিটি গানের যে আলাদা আলাদা এক একটি ইতিহাস জড়িত রয়েছে। কোথায়, কখন, কিভাবে বসে, কবির কোন চেতনা এবং ভাব থেকে তিনি এক একটি রচনা সৃষ্টি করেছিলেন, যা আজ কেন আজীবন প্রাসঙ্গিক থেকে যাবে প্রতিটি বাঙালির কাছে। আমরা কথা বলতে বলতে আজকের পর্বের সত্যি শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা শুনে নেই আমাদের আজকের এই পর্বের শেষ গান প্রত্যাশা দাসের কণ্ঠে।

ধন্যবাদ প্রত্যাশা, অসম্ভব সুন্দর একটি পরিবেশনা তুমি আমাদের উপহার দিলে। 1929 খ্রিস্টাব্দের জুন মাসে কলকাতার মনমোহন থিয়েটার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। সেই নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল এবং সেখান থেকেই ধারণা করা যায় সেই সময় কবির বয়স ছিল 30 বছর। এটি প্রেম পর্যায়ের গান এবং ভৈরবী রাগে রচিত। বাংলা গানের আকাশে রবীন্দ্রনাথ এবং নজরুল, দুই চিরজাগরুক নক্ষত্র, তাঁদের সৃষ্টির মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই আনন্দ, অনুপ্রেরণা, সাহস এবং মানবিক মূল্যবোধের দীপ্ত আলো। নতুন প্রজন্মের কাছে এই সঙ্গীত ধারা শুধু ঐতিহ্যের উত্তরাধিকার নয়, বরং সংস্কৃতির শিকড়ের সঙ্গে যুক্ত থাকার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের আজকের এই পর্বে দুজন যুব শিল্পী নৈরিতা দাস এবং প্রত্যাশা দাস আজ যুক্ত ছিল। তোমাদের দুজনকেই জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। নৈরিতাকে বাদ্যযন্ত্রে সাহায্য করেছে তবলায় উৎপল দাস, কিবোর্ডে মনোরঞ্জন দাস। প্রত্যাশাকে বাদ্যযন্ত্রে সঙ্গত করেছেন উৎপল দাস। আমরা সবেমাত্র এই দুই কবির পক্ষকাল কাটিয়ে উঠলাম, তাদের জন্মদিন উদযাপন করলাম, আর আজকের এই সুরে ছন্দের আসরে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতির মেলবন্ধন আমাদেরকে সত্যি মনে করিয়ে দেয় যে সঙ্গীতের কিন্তু কোনো সীমারেখা নেই, কোনো বয়স নেই। সুরের ভাষা বিশ্বজনীন, আর সেই ভাষাই মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে রাখে। আমাদের আজকের এই পর্বে তোমাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম, তোমাদের প্রিয় যুব বন্ধু শ্রীজ্যোতি। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এমন সুরে ছন্দের আসর নিয়ে আমরা আবার উপস্থিত হব এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে গ্রামে গঞ্জে।
1: গ্রামেগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জের আসর। ঋতুচক্রের আবর্তনে আমরা কিন্তু গুটি গুটি পায়ে জ্যৈষ্ঠ মাসের দিকে চলে এসেছি। গ্রীষ্মকাল আমাদের চাষিদেরও বেশ একটা খুশি খুশি ভাব, কারণ সামনেই প্রাক বর্ষায়। আমরা এই নিয়েই আজকের গ্রামেগঞ্জের আসরে আলোচনা করব, আমন ধান চাষের প্রস্তুতি। আলোচনা নিশ্চয় শুনব, তার আগে আসুন আমরা পরিচয় করে নিই। আমাদের আসরে আজ এসেছেন রজত চট্টোপাধ্যায়, ইনি যুগ্ম কৃষি অধিকর্তা প্রশাসন শিলিগুড়ি। নমস্কার রজতবাবু।
2: নমস্কার।
1: হ্যাঁ, শুরুতেই বলছিলাম যে আমরা কিন্তু গুটি গুটি পায়ে জ্যৈষ্ঠ মাসে চলে এসেছি। প্রাক বর্ষার মুহূর্তে চাষি ভাইদের মধ্যে যে একটা খুশির জোয়ার আছে, সেটা কিন্তু চলে এসেছে চাষি ভাইদের মনে, কারণ তারা বীজতলা তৈরি করবে, বীজতলার পরেই কিন্তু আমন ধান চাষটা শুরু হবে। আজকে আমাদের আসরের আলোচনার বিষয় আমন ধান চাষের প্রস্তুতি। যারা শ্রোতা বন্ধু আমাদের, চাষি ভাইরা কীভাবে নেবেন?
2: ঠিক, আমাদের এই বর্তমান পরিস্থিতিতে বর্ষাকাল আসার আগেই এই সময়টাতে অনেকটা বৃষ্টি অলরেডি হয়েছে এবং বৃষ্টি চলছে এখনও, তো তার ফলে কৃষকরা তাদের জমিতে যতটুকু জল জমেছে তার উপরে ভিত্তি করে আর কিছুদিনের মধ্যেই বীজতলা তৈরির দিকে এগোবেন বলে মনে করা যাচ্ছে। তো এই যে বীজতলা তৈরির ক্ষেত্রে এবং মূল চাষের ক্ষেত্রে কৃষকদেরকে এখনকার পরিস্থিতিতে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের সম্প্রতি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চাষের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন, সেক্ষেত্রে জৈব উপাদান ব্যবহার করে, রাসায়নিক উপাদান কম করে চাষের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা পরামর্শ পেয়েছি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শকে কাজে লাগিয়ে আমরা কৃষকরা যাতে তাদের জমির মূল জমিতে এবং বীজতলায় তারা জৈব খাদ্য উপাদান বা জৈব সার যত বেশি সম্ভব ব্যবহার করতে পারেন, তাহলে তার ফসল যেমন ভালো থাকবে তেমনি তার চাষের ক্ষেত্রে যে খরচ সেটা অনেকটাই কমে আসবে।
1: এই প্রসঙ্গে আর একটা বলি যে চাষের খরচ কমবে কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, এটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই তো?
2: ঠিক, আর একটু যুক্ত করি এর সঙ্গে, সেটা হচ্ছে যে এবার তার এই চাষের দিক থেকে যে বিষয়গুলো তিনি মাথায় রাখবেন তাতে জমিতে সহজে জৈব সার যুক্ত করার যে ব্যবস্থা সেটা তিনি করবেন, তার সঙ্গে কোন জাতের ধান তিনি চাষ করবেন সেই বিষয়ে তিনি প্রস্তুতি নেবেন, এবং তিনি কোন জায়গায় বীজতলা করবেন, কীভাবে বীজতলা করবেন সেই বিষয়ে তাকে প্রস্তুতি নেওয়া দরকার।
1: অবশ্যই
2: এই তিনটে মূল বিষয় তাকে একটু খেয়াল রাখতে হবে।
1: আপনি খুব ভালো বললেন যে তিনটে বিষয় খুব ভালো করে জানা দরকার চাষি ভাইদের, যারা কি বীজ তৈরি করবেন সেই হিসাবে বীজতলাটা তৈরি হবে। তো এই যে বীজতলার প্রস্তুতি, সেটা কীরকম হওয়া দরকার?
2: বীজতলার জন্য আমাদের বীজতলার প্রস্তুতি এবং মূল জমির অংশটাও কিছুটা বলবো, সেটা হচ্ছে যে সহজ জৈব সারের যোগান দিতে গিয়ে কৃষককে যে সময়ে তিনি বীজতলা করবেন সেই সমসাময়িক সময়ে জমিতে এই সময়ে আমন চাষের আগে ধনচা বীজ ছেটানো দরকার। যখন তিনি জমিতে ধনচা বীজ ছেটাবেন তার এক মাস বা ৪০ দিনের মাথায় সেই ধনচা বীজ থেকে যে গাছ হবে সেই গাছ তিনি জমিতে মিশিয়ে দিতে পারবেন এবং মূল জমি তৈরিতে সেটা কাজে লাগবে। আমরা এক কথায় একটা বাক্য বলি, সেটা হচ্ছে বীজ তলায় ধান বীজ, মূল জমিতে ধনচা, এই এই একই সঙ্গে যেন দুটো চলে, তাহলে সুবিধা হয় কৃষকের জন্য। আর বীজতলা তৈরির ক্ষেত্রে যেটা বাকি দুটো জিনিস থাকলো জৈব সারের ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে বীজের ব্যবস্থা করা, যথাযথ বীজের ব্যবস্থা করা, আর বীজতলাটা যে মাটিটাতে তিনি করবেন তার ব্যবস্থা করা। এবার বীজতলা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত একটু উঁচু বা মাঝারি জমি হওয়া ভালো,
1: যেখানে জলটা সহজেই না দাঁড়াতে পারে,
2: জল সহজে যেখানে দাঁড়াবে না। এবং এই বীজতলার যে মাটি থাকবে সেই মাটিকে কৃষক ভালো করে চাষ দিয়ে নেবেন। চাষ দিয়ে নেওয়ার পরে সেই বীজতলার মাটিতে তিনি পাতা পচা সার, তার আশেপাশের যে জমি থেকে পাতা পচা সার এবং ডালশস্য যেটা আছে, ডালশস্যের যে অবশেষ থাকে সেই ডালশস্যের অবশেষ থেকে যে সার পাওয়া যায় এবং উত্তম রূপে খুব ভালো করে পচানো যে গোবর সার, কৃষকের ঘরে অনেকের ঘরেই গরু থাকে, সেই গোয়াল ঘরের পেছনের যে মাটিটা, সেই মাটিটা যেটা অনেক দিন ধরে জমে জমে পচে একদম উত্তম সারে পরিণত হয়, সেই মাটিটাকে দিয়ে মিশিয়ে তিনি বীজতলাটা তৈরি করবেন। এবং বীজতলাটা এমন জায়গায় এমন মাটিতে হওয়া দরকার, হয়তো কৃষকের কোনো একটা জমি আছে যে জমিটা তার হচ্ছে একটু বেলে মাটি ধরনের আছে, কোনো জমি আছে যেটা অতিরিক্ত কাদা মাটি আছে, কিন্তু তার যে জমিটাতে একটু দোআঁশ প্রকৃতি আছে অর্থাৎ খুব উর্বর জমি আছে, সেই জমিটাতেই তাকে বীজতলাটা করা দরকার আছে।
1: তাহলে চাষিভাইদের জন্য আপনার পরামর্শ থাকলো, যেখানে একটু বেলে মাটি সেখানে দোআঁশ করে সেই মাটিটাকে পাতা পচা সার মিশিয়ে সেটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে সেখানে বীজতলা তৈরি করতে। বেশ,
2: এই বীজতলাটা যেটা তিনি তৈরি জমিটা নির্বাচন করলেন, নির্বাচন করার পরে বীজতলা তৈরির ক্ষেত্রে তিনি তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের অনেক জায়গায় কৃষক যেভাবে বীজতলা করেন সেটা হচ্ছে এক ঢালা বীজতলা। তো আমাদের ক্ষেত্রে আমাদের যেটা অনুরোধ কৃষকের কাছে, কৃষক ভাইদের কাছে, বোনেদের কাছে, যে আপনারা

0: দয়া করে এক ঢালা বীজতলা না করে আপনারা বীজতলাকে পাটি করে করুন। পাটি করে করার যে কারণ সেটা কি, সেটা হচ্ছে যে আপনি তাহলে সহজে বীজতলাটিকে পর্যবেক্ষণ করা এবং তার প্রয়োজনীয় পরিচর্যা করা সহজে করতে পারবেন।
1: বেশ, এই যে পাটি করা, পাটি করে বীজতলা তৈরি করা, সেটা সম্পর্কে একটু শ্রোতা বন্ধুদের যদি বলেন।
0: ঠিক, এই পাটি করে বীজতলা করা মানে তিনি বীজতলার যে জমিটায় বীজটা ফেলবেন সেখানে মোটামুটিভাবে দু হাত মানে দুদিক থেকে, কৃষক দুদিক থেকে তার দুটো হাত দুজনে মিলে দাঁড়িয়ে যদি দুটো হাত জোড়া করেন, অর্থাৎ 3.5 থেকে 4 ফুট যে চওড়া সেটা থাকবে এবং জমির লম্বাটা সুবিধা মতো জমির লম্বা থাকবে, এবং দুটো পাটির মাঝখানে একটি নালা থাকবে যাতে জমিতে প্রয়োজনে সেচ দেওয়া যায় বা অতিরিক্ত বৃষ্টি কখনো হলে সেটা জলটা বেরিয়ে যায়।
1: বেশ,
0: এছাড়া বীজতলার যেটা পাটি করা বীজতলা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে যাতে সেটা সাধারণভাবে কচ্ছপের পিঠের মতো হয়, অর্থাৎ দুদিকে একটু ঢাল যুক্ত হবে যাতে করে কোনো সময় বৃষ্টি হলে, এই সময় বৃষ্টি হতেই পারে, বৃষ্টি হলে যাতে জল বীজতলার পাটির মাঝে জমা না হয় এটা একটু খেয়াল রাখার বিষয় থাকবে। তো তাহলে জল নিকাশি ব্যবস্থাযুক্ত উর্বর পাটি করা বীজতলা কৃষক তৈরি করবেন, এটা আমাদের অনুরোধ কৃষকের জন্য।
1: এবং সেটা জৈব সার দিয়ে?
0: অবশ্যই জৈব সার, প্রাথমিক যে মাটিটা তৈরি হবে তার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে পাতা পচা সার, কৃষকের গোয়াল ঘরের পেছনে যে মাটিটি আছে অর্থাৎ যেখান থেকে গোয়াল ঘর ঝাঁট দিয়ে তিনি ফেলেন গোবর বা যেটা গোমূত্র যেটা জমে সেটা দীর্ঘদিন জমতে জমতে মাটিতে যে সারটা তৈরি হয় সেই মাটিটা দিয়ে তিনি বা ডালশস্যের অবশেষ যেখানে রেখেছেন সেইখানকার মাটিটা দিয়ে তিনি বীজতলাটা তৈরি করলে বীজতলাটা শক্তিশালী হয় এবং বীজতলা শক্তিশালী হলে তার থেকে চারা শক্তিশালী হবে, তার ফলে চারা শক্তিশালী হলে কৃষকের ফলন পাওয়ার সম্ভাবনা
1: বেশি থাকে। বেশ, এবার তো আমরা বীজতলার সমস্ত খুঁটিনাটি জানলাম, শ্রোতা বন্ধুরাও জানলেন, কৃষক ভাইরা এইভাবেই নিশ্চয়ই চেষ্টা করবেন তাদের বীজতলা তৈরি করার। তো এই যে বীজতলার যে তৈরি করার জমি সেটা কিরকম বা কতটা পরিমাণ হতে পারে?
0: ঠিক, আমাদের চাষের জন্য, ধান চাষের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। পদ্ধতির মধ্যে আমরা জানি যে সাধারণ পদ্ধতিতে কৃষকরা যেটা করেন সেটা আছে, সেখানে আমার 1 বিঘা বীজতলার জন্য, 1 বিঘা মানে 20 কাঠা, 1 বিঘা মূল জমির জন্য 2 কাঠা বীজতলা দরকার সাধারণ পদ্ধতিতে। আবার সুধা পদ্ধতিতে যদি তিনি বীজতলা করেন তাহলে সেখানে তার জমির পরিমাণ হবে 20 কাঠার জন্য বা 1 বিঘার জন্য মাত্র 1 কাঠা, তাহলেই হয়ে যাবে। আবার অনেক কৃষক যন্ত্রের সাহায্যে বা ট্রান্সপ্লান্টার যন্ত্র যেটা আছে তার সাহায্যে বীজতলা করেন, তার বীজতলা করেন এবং জমিতে চাষ করেন। তো এই যে তার বীজতলাটা তারা করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তার জায়গা দরকার 20 থেকে 25টি ট্রে রাখার, সামান্য জায়গা যতটুকু দরকার সেটা দরকার। তো সেটা তিনি প্রয়োজনে উল্লম্ব তাক করে তার মধ্যেও রাখতে পারেন, তাহলে মাটিতেও না রাখলেও চলে। তো এটাই বীজতলার জন্য এই পরিমাণ জমিটাই দরকার আর কি মূলত।
1: আমরা জমির পরিমাণ বুঝলাম, এবার যে ওই জমিতে কী পরিমাণ বীজ লাগতে পারে যদি একটু বলেন।
0: সাধারণ পদ্ধতিতে কৃষক যখন বীজতলা করেন তখন তিনি ম্যাক্সিমাম 3 থেকে 4 কেজি বীজ 1 বিঘা জমির জন্য হলেই যথেষ্ট হয়ে যায়। আর যদি কৃষক সুধা পদ্ধতিতে করেন তাহলে 1 বিঘা জমির জন্য 1200 থেকে 1400 গ্রাম বীজ দরকার খুব বেশি হলে।
1: আচ্ছা রজতবাবু, এখানে একটু প্রশ্ন রাখতে চাইছি যে সুধা পদ্ধতিটা কী?
0: সুধা পদ্ধতি যেটা হচ্ছে যে সুনিশ্চিত ধান চাষ পদ্ধতি। সুনিশ্চিত ধান চাষ পদ্ধতি মানে আমাদের একটি ধান গাছ হতে একটি মাত্র চারা দরকার হয়। এবার একটি ধান গাছে 5 কাঠি যদি সঠিকভাবে লাগানো যায় তাহলে 15 থেকে 20, 21, 22 তারও উপরে 5 কাঠি বেরোয়। এই যে

0: একটি শক্তিশালী চারা লাগিয়ে সুনিশ্চিত ধান চাষের যে পদ্ধতি সেটাকেই সুধা পদ্ধতি বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা বীজ থেকে যে চারা হবে সেটা শক্তিশালী হবে এবং তার থেকে যে পাশকাঠিগুলো বেরোবে সেই পাশকাঠিগুলোই আমাদের মানে ধানের গোচ তৈরি করতে সাহায্য করবে। তো এটা হচ্ছে সুধা পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে কৃষক যেটা করেন, আমরা কৃষককে পরামর্শ দিই যে আপনি 4 থেকে 5টি কাঠি লাগান বা 3 থেকে 4টি কাঠি লাগান, কিন্তু কৃষক অনেক সময় 8-9টি বা 10টি কাঠিও কেউ কেউ লাগান।
1: মানে হাতের মুঠে যতগুলো মোটামুটি ধরে 10 থেকে 15টাও অনেক সময় হয়তো লাগিয়ে দিল,
0: হয়তো লাগিয়ে দেন, কিন্তু সেটা চারার বয়সের উপরে নির্ভর করে। আমাদের এই অঞ্চলে বলান বা ডাবল ট্রান্সপ্লান্টিং বলে একটা পদ্ধতি আছে কৃষকদের, এটা জনপ্রিয় পদ্ধতি, নিশ্চয়ই তারা নির্দিষ্ট কারণে সেটা করেন, তো সেটা পদ্ধতি ঠিকই আছে, তারা করেন সেটা। কিন্তু আমরা যেটা বলছি যে বীজতলা যখন তৈরি করছেন বিজ্ঞানসম্মতভাবে, তখন তাতে যত হালকা করে বীজতলা করবেন তত আপনার চারা শক্তিশালী হবে। চারা শক্তিশালী হলে আপনার মূল জমিতে গাছ শক্তিশালী হবে। তো সেই জন্য পদ্ধতির উপরে নির্ভর করে আপনি কতটা বীজ ব্যবহার করবেন সেটা ঠিক হয়। এছাড়া ট্রান্সপ্লান্টার যন্ত্রে যদি করেন, এখানে 20 থেকে 25টা ট্রে লাগবে, প্রত্যেকটা ট্রেতে 100 থেকে 110 গ্রাম বীজ লাগে। তার মানে সেখানে আপনার ওই 2.5 থেকে 3 কেজি বীজ খুব বেশি হলে লাগবে ট্রান্সপ্লান্টার পদ্ধতিতে 1 বিঘা জমির জন্য।
1: বেশ, এই যে বীজ আমরা নেব সুধা পদ্ধতি হোক বা ট্রে দিয়ে যেই চাষি ভাইরা করে থাকেন, তো সেই যে বীজ বাছাই সেটা কিভাবে হবে?
0: এমনি কৃষকেরা জানেন, আমাদের প্রিয় কৃষক ভাইয়েরা বা বোনেরা, তারা জানেন যে যত বীজ তিনি জমিতে ফেলেন সেই বীজের থেকে সবটার থেকে গাছ তৈরি হয় না। তো যেহেতু এই ব্যাপারটা কৃষকরাও জানেন, সেই জন্য আমাদের পরামর্শ যে আপনি বীজটা জমিতে ফেলবার আগে বাছাই করে নিন। তার মধ্যে আপনি জানেন যে কৃষকেরা যে চিটে বীজ থাকে যার থেকে চারা তৈরি হয় না, অথবা তার থেকেও যেটা থাকে কিছু চারা থাকে যেটা দুর্বল বীজ থেকে তৈরি হয়, সেই চারাটা দুর্বল চারা তৈরি হয়, সেই দুর্বল চারা থেকে যে গাছটা হবে সেটা শক্তিশালী গাছ তৈরি হয় না, ফলে ফলনের ঘাটতি হয়। তো সেই জন্য আমাদের বীজ বাছাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে বীজ বাছাই করা হবে? আমরা সাধারণভাবে যদি জলের মধ্যে বীজ দিই তাহলে কিছু চিটে বীজ ভেসে ওঠে। এবার এই জলটাই যদি আমরা লবণাক্ত জল করি, লবণাক্ত জল মানে মাপটা কৃষক কী করে বুঝবেন? যে তিনি ধরুন একটা বালতিতে বা একটা গামলায় জল দিয়েছেন যাতে তিনি প্রাথমিকভাবে বীজটা বাছাই করবেন, তার মধ্যে তিনি একটা ডিম, ফ্রেশ ডিম, ভালো ডিম দিয়ে দিলেন। দেওয়ার পরে তাতে তিনি লবণ দিতে থাকবেন এবং হাতে মেশাতে থাকবেন লবণটা। একটা সময় আসবে যখন ওই ডিমটা ভেসে উঠবে। তো তাহলে এটা কি হলো, জলটাকে আমরা ভারী করলাম, লবণযুক্ত করে জলটাকে ভারী করা হলো। এই যে লবণযুক্ত করে জলটা ভারী করা হলো, এর মধ্যে যখন কৃষক ধান বীজটা দেবেন তাহলে কি হলো, যেগুলো সম্পূর্ণ শুকনো চিটে, যেগুলো কৃষকের ভাষায় বলে কাঠ চিটে, কাঠ চিটে মানে পুরোটা দানাটা পুষ্ট নয়, তো সেই ধরনের বীজগুলো কিন্তু ভেসে উঠবে। বাকি যেটা পরিপূর্ণ বীজ, দানা পুষ্ট বীজ, সেই বীজটা নিচে ডুববে। এই যে ভেসে ওঠা বীজ সেইগুলোকে পৃথক করে তিনি বাইরে ফেলে দেবেন, তার কারণ ওইগুলো থেকে চারা তৈরি হবে না অথবা চারা শক্তিশালী হবে না।
1: চারা তৈরি হলেও দুর্বল হবে,
0: দুর্বল হবে, তাই এটাকে বাদ দিয়ে দেবো। তো এইভাবেই তিনি বীজ বাছাই করবেন। এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু লবণ জলে তিনি বীজ বাছাই করছেন, তো সেক্ষেত্রে বাছাই হয়ে গেল লবণ জল থেকে তুলবার পরে বীজটাকে ভালো করে বারে বারে ধুয়ে নিতে হবে, নইলে পরে অঙ্কুরোদ্গমে কিন্তু অসুবিধা হতে পারে।
1: তা কতটা জলে কতটা পরিমাণ বীজ তারা বাছাই করবে?
0: এটা এটার পরিমাণটা তারা যতটা দেবেন, এখানে আমাদের আলাদা করে পরিমাণ বলার খুব কিছু নেই। আমরা বলি যে 10 লিটার জলে 1 কেজি 450 গ্রাম তিনি লবণ দেবেন। এবার তিনি যে পরিমাণ আনুপাতিকভাবে, যার জন্য আমি কথাটা উল্লেখ করলাম যে ডিম দিয়ে করলে কৃষক ভিজুয়ালিও বুঝতে পারবেন, চোখে দেখতে পারবেন যে ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা, তারপরে তিনি যে পরিমাণ জল লাগবে করে নেবেন।
1: বেশ, এবারে হচ্ছে যে বীজটা তো আমরা পেলাম, যেহেতু লবণ দিয়ে সেটা তৈরি করা হলো, সেটা বারবার ধুয়ে সেটাকে শুকিয়ে নিতে হবে নাকি ধুলেই হয়ে যাবে?
0: ধুলেই হবে।
1: বেশ, তারপরে তো শোধনের ব্যাপারটা আসছে,
0: শোধন করতে হবে।
1: তো সেই শোধন পদ্ধতিটা যদি একটু জানান কৃষক বন্ধুদের।
0: ঠিক, এই বীজ শোধনের জন্য আমরা অবশ্যই বলবো যে জৈব পদ্ধতিতে আপনি বীজ শোধন করুন, গোমূত্র দিয়ে বীজ শোধন করতে পারেন, অথবা আপনি ট্রাইকোডারমা ভিরিডি দিয়ে বীজ শোধন করতে পারেন। প্রতি কেজি বীজের জন্য 5 গ্রাম করে ট্রাইকোডারমা ভিরিডি ব্যবহার করতে হবে। গোমূত্র ব্যবহার করলে কি করবেন, 10 লিটার জলে 1 লিটার গোমূত্র দিয়ে তার মধ্যে ধান বীজকে ভিজিয়ে রাখতে হবে। আর আপনি রাসায়নিক পদ্ধতিতে করতে পারেন, সেক্ষেত্রে কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনি প্রতি লিটার জলে 2 গ্রাম করে কার্বেন্ডাজিম 50% গুলে নিয়ে সেই জলে বীজটাকে শোধন করতে হবে। এখন বীজ শোধনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা দরকার। ধান অঙ্কুরোদ্গমে দেওয়ার আগে, বীজতলায় দেওয়ার আগে কৃষক সাধারণত 24 ঘন্টা জলে ভেজান। তো এই 24 ঘন্টাকে কৃষকের কাছে অনুরোধ যে তিনি 2 ভাগে ভাগ করুন। এই যে 2 ভাগে ভাগ করার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে প্রথম অংশটা শুধু জলে ভেজানো থাক। শুধু জলে কেন ভেজানো থাকবে, কারণ হচ্ছে যে ধানটা তাহলে তার মধ্যে রস বা আর্দ্রতা শোষণ হবে। আর্দ্রতা শোষণ হওয়ার সময় তার বীজের গায়ে যে জীবাণু বা ছত্রাকগুলি থাকে সেইগুলো সক্রিয় হয় বা সেগুলো নড়াচড়া করতে শুরু করে। এবার এই যে জীবাণুগুলো একটু আলগা হলো বা একটু সক্রিয় হলো, তারপরে তার মধ্যে আপনি যখন ছত্রাকনাশক হোক, গোমূত্র হোক সেইগুলো দিচ্ছেন, তার ফলে তখন সেইগুলো মারা যাচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু যদি আমি শুকনো বীজের মধ্যে ওই বীজ শোধকটি দিই, তাহলে যেটা দাঁড়াবে যে সেটা কাজ করার আগের যে পদ্ধতি বললাম তার তুলনায় কম কাজ করতে পারবে, কাজ করার সুযোগ সেটা কম পাবে।
1: বেশ, তাহলে 24 ঘন্টা যখন চাষি ভাই ভিজিয়ে রাখবেন কিছুটা
0: আগে, 50% টাইম তিনি জলে ভেজাবেন। ধরুন আজকে সকালে 6টায় বীজ ভেজালেন, সন্ধে 6টা পর্যন্ত বীজটা সাধারণ জলে ভেজানো থাকবে। এবার আপনি সন্ধে 6টার সময় ওটা থেকে তুলে জলটা চেঞ্জ করে এবার তার মধ্যে আপনি যে রাসায়নিক দিন বা জৈব ছত্রাকনাশক দিন সেটা আপনি দিয়ে দেবেন। এবার জল থেকে নাও তুলতে পারেন, এটা পাত্রে ভিজিয়েছেন তার মধ্যেই আপনি 12 ঘন্টা পরে নাও ফেলতে পারেন, যদি ফেলতে সুবিধা হয় ফেললেন। আর অনেক সময় কৃষক অনেক সময় কি হয়, একসঙ্গে অনেক পরিমাণ বীজ ভেজান, তো তার পক্ষে বারে বারে জল চেঞ্জ করা সম্ভব না। তো সেক্ষেত্রে তিনি ওই জলের মধ্যেই কিন্তু লবণ দিয়ে দিতে পারেন, বীজ শোধকের যে লবণ না, বীজ শোধক যেটা আছে কার্বেন্ডাজিম বা এটা, সেটা দিয়ে দিতে পারেন,
1: ট্রাইকোডারমা ভিরিডি এবং গোমূত্র,
0: গোমূত্র যেটা তার মনে হবে সেটা তিনি দিতে পারেন আর কি।
1: তবে জৈব পদ্ধতিতেই শোধন করাটা নিরাপদ?
0: হ্যাঁ, নিশ্চয়ই জৈব পদ্ধতিতে শোধন করলে কৃষকের স্বাস্থ্য, জমির স্বাস্থ্য, ফসলের স্বাস্থ্য
1: এবং মাটির স্বাস্থ্য
0: সব
1: ভালো থাকবে। ঠিক, তো এই যে বীজতলা আমরা তৈরি করলাম, তাতে এবার তো সার প্রয়োগের ব্যাপারটা আছে। শোধন করে আমরা বীজটা দিয়ে দিলাম বীজতলায়, এইবারে সেখানে কিরকম সার আমরা প্রয়োগ করতে পারি?
0: এমনি বীজতলায় যে সার প্রয়োগের বিষয়টা থাকবে, সেক্ষেত্রে শুরুতেই বলা হয়েছে যে আপনি জৈব সার, কৃষকদের কাছে অনুরোধ যতটা বেশি পারবেন জৈব সার ব্যবহার করুন। এই জৈব সারটা আপনি আপনার চারপাশে যে পাতা পচা সার, উত্তম রূপে পচানো গোবর বা ডাল শস্যের অবশেষ পচিয়ে যে সারটা হবে সেটা ব্যবহার করুন। এটা কত পরিমাণ যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এটা বলবো যে 1 কাঠা জমিতে যে বীজতলাটা হবে তাতে 70 কেজির মতো আপনি জৈব সার ব্যবহার করুন, যতটা পারবেন। আর এছাড়াও আপনি কেঁচো সার ব্যবহার করতে পারেন, যার পক্ষে সম্ভব হবে তিনি কেঁচো সার ব্যবহার করবেন। অনেকের বাড়িতে কেঁচো সারের আজকাল বিভিন্নভাবে গর্ত থাকে, সেটা ব্যবহার করতে পারেন। এটা দিয়েই আমরা মূলত করতে বলছি সারের ব্যবস্থাপনাটা। এছাড়া যেটা আছে যে রাসায়নিক সার দেওয়ারও প্রয়োজন আছে। রাসায়নিক সার যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে এমনি বীজতলার মধ্যে কিছুটা পরিমাণ জিঙ্ক সালফেট দেওয়া দরকার। জিঙ্ক সালফেট যেটা আছে সেটা হচ্ছে 165 গ্রাম প্রতি কাঠায় জিঙ্ক সালফেট 21%, এটা তাকে দিতে হবে। এবার এই জিঙ্ক সালফেট তাকে বীজতলার মধ্যে কিন্তু সুবিধা হলে সম্ভব মতো জৈব সারের সঙ্গে মিশিয়ে সেটা দিতে হবে। এছাড়াও তিনি এই জৈব সারের সঙ্গে মিশিয়ে জিঙ্ক সালফেট দিয়ে জমিটা রেডি করলেন, তারপরে লাস্ট শেষ চাষের সময় অন্য রাসায়নিক সার দিতে পারেন। কিরকম? প্রতি কাঠায় উনি 360 গ্রাম ইউরিয়া এবং এখানে ফসফেট 4 কেজি 125 গ্রাম ফসফেট এটা তিনি ব্যবহার করতে পারেন। এছাড়া বোরাক্স যেটা আছে 10% তিনি সেটা 65 গ্রামের মতো সেটা ব্যবহার করতে পারেন। এইগুলো এই বোরাক্স বা আপনি জিঙ্ক সালফেট এইগুলো ঠিক এক্সাক্ট মাপেই হতে হবে, তা না কাছাকাছি এরকম একটা মাপে হলে
1: আন্দাজ মতো
0: হলেই হয়ে যাবে।
1: বেশ, এবারে বীজতলায় আমরা যে বীজটা বুনলাম, চারাটা তৈরি হচ্ছে, সেখানে কি কোনো আগাছা থাকে?
0: সেটাই কৃষক বারবার জমিটা বাছাই করে নিয়ে নিড়ানি দিয়ে হুইল চালিয়ে যতটা সম্ভব হয় হাতে বাছাইও করেন কৃষকেরা, আমাদের যাতে আগাছানাশক দিতে না হয় তার জন্য জমিটাকে হাতে ভালো করে বাছাই করে নেওয়া, বিশেষত ঘাস জাতীয় যে আগাছাগুলো থাকে তাদের যে গোড়াগুলো অনেক সময় মাটিতে থেকে যায় দুর্বা জাতীয় ঘাসের, তো সেটা আলাদা করে নিতে হবে আর কি। এটি
1: আচ্ছা, এটা আগাছা নিয়ন্ত্রণ হলো। শেষ প্রশ্ন আপনাকে করব, বীজতলার পরিচর্যা একটু আগেই আপনি বললেন যে সেটা নিড়ানি দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করে, তারপরেও কি কোনো পরিচর্যার দরকার আছে?
0: বীজতলার ক্ষেত্রে ধরুন যদি 21 দিন বীজতলাটা থাকে, যেটা আমাদের স্বল্পমেয়াদি ধান সেক্ষেত্রে 21 দিন, এবার মধ্যমেয়াদির ক্ষেত্রে 26 দিন বা 28 দিন, যেটা দীর্ঘমেয়াদি সেক্ষেত্রে কৃষক 30-35 দিনও বীজতলা রাখেন, তো এইদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মাঝে গাছের স্বাস্থ্যের উপরে নির্ভর করে একবার অন্তত ন্যানো ইউরিয়া এখানে ওই 50 ml তাকে এক ট্যাঙ্কিতে দিয়ে, ট্যাঙ্কি মানে 15 লিটারের যে ট্যাঙ্ক কৃষক ব্যবহার করেন, 50 ml প্রতি ট্যাঙ্কিতে দিয়ে তিনি স্প্রে করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া চারা তোলার আগে তাকে জমিতে কিছুটা পরিমাণ দানাদার কীটনাশক অথবা নিম খোল জাতীয় উপাদান জমিতে কিছুটা দেওয়া প্রয়োজন আছে। আর চারা তোলার আগে তাকে একটা ছত্রাকনাশক, যে কোনো একটা ছত্রাকনাশক, ট্রাইসাইক্লাজোল জাতীয় ছত্রাকনাশক, যেটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে তার স্প্রে করলে সেটা ভালো হয়। অর্থাৎ যেরকম করে শিশুকে টিকা দেওয়া হয় ছোট অবস্থায়, সেরকম বীজতলায় যে চারা থাকে তাকেও টিকা দেওয়ার ব্যবস্থা করলে পরবর্তীকালে মূল জমিতে রোগ এবং পোকার আক্রমণ কম থাকে।
1: বাহ, খুব ভালো বললেন রজতবাবু। আমাদের হাতে ক্রমশ সময় শেষ হয়ে আসছে। এই যে ঋতুর খামখেয়ালিপনা, এই যে প্রকৃতির খামখেয়ালিপনা, এই সব মিলিয়ে একজন চাষি ভাই যখন তার প্রস্তুতি সারবেন, তাদের প্রতি আপনার যে একটা সুন্দর বার্তা যদি যায়, কিভাবে তারা প্রস্তুতির যে ব্যাপারটা একদম সহজভাবে যদি বলেন।
0: আমরা বীজতলার বিষয়টা বিস্তারে আলোচনা করলাম এবং এর সঙ্গে আরেকটা কথা থাকে যে কৃষককে অনুরোধ যে আপনি সার্টিফাইড বীজই ব্যবহার করুন, ঠিক আছে? এবং সেটা যার যেরকম জাত নির্বাচন করতে ইচ্ছা হয়, যেমন দীর্ঘমেয়াদি জাত ধীরেন, এটা অত্যন্ত একটা ভালো জাত আছে, মধ্যমেয়াদি জাত হিসেবে MTU 1156-1153 তিনি ব্যবহার করতে পারেন। এছাড়া কৃষক অনেক সময় অন্যতা করেন, তো আমরা এটাই বলবো যে আপনি সার্টিফাইড বীজ, অর্থাৎ যে বীজের বস্তার গায়ে দুটো কার্ড থাকে, একটা নীল রঙের কার্ড একটা হচ্ছে আর একটা এমনি প্রোডিউসার কার্ড, এই কার্ড দুটো কার্ডওয়ালা যে বস্তাগুলো সেইগুলো কিনে সার্টিফাইড বীজ ব্যবহার করুন, এটা কৃষকদের কাছে অনুরোধ।
1: আচ্ছা, সার্টিফাইড বীজটা কোথা থেকে তারা সংগ্রহ করবে?
0: এটা এমনি দোকানে যারা বীজ বিক্রি করেন তাদের কাছে পাওয়া যায়, বিভিন্ন সরকারি যে কৃষি খামার আছে সেখানে পাওয়া যায়, আমাদের চারদিকে আশেপাশে কৃষকদের পাশে অনেক কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখান থেকে পাওয়া যাবে, এখানে রিজিওনাল রিসার্চ সেন্টার আছে সেখান থেকে পাওয়া যাবে, যে সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় সেখান থেকেও কৃষক কিন্তু বীজ পেতে পারেন এবং কৃষকেরা সংগ্রহ করেন প্রত্যেক বছর, যারা সংগ্রহ করেন তারা অনেক পরিমাণে বীজ কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে সংগ্রহ করেন।
1: কৃষক ভাইরা সচেতন হচ্ছেন, কৃষক ভাইরা অনেক কিছু আপনাদের সাথে পরামর্শ করে কাজ করছেন, তারা অনেক উন্নত চাষ পদ্ধতি করুক, তারা অনেক ভালো ফসল উৎপন্ন করুক, এটা আমাদের আশা থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আসরে আজ আপনি এত অমূল্য কথা চাষি ভাইদের সঙ্গে ভাগ করে নিলেন, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: এতক্ষণ আমরা শুনলাম আলোচনা আমন ধান চাষের প্রস্তুতি, বিস্তারিতভাবে আমাদের জানালেন রজত চট্টোপাধ্যায়, যুগ্ম কৃষি অধিকর্তা, প্রশাসন, শিলিগুড়ি। আর এর সঙ্গেই শেষ করছি আজকের আমাদের গ্রামেগঞ্জের আসর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।

গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় মীরা শর্মা। এখন কৃষকভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টায় কৃষকভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর, দুয়ার, কোচবিহার জেলা বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু করছি লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফ ফোন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। শ্রোতা বন্ধুরা, আর কদিন পরেই শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026। আজকের ক্রীড়াঙ্গনে আমরা আলোচনা করব এই ফুটবল বিশ্বকাপ 2026 নিয়েই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমি জাহেরুল, আমার সঙ্গে রয়েছে সহ অ্যাঙ্কার হিসেবে মনোময়, এবং বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ভাস্কর ঘোষ, বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ ও ধারা ভাষ্যকার। সকলকে স্বাগত স্টুডিওতে।
1: নমস্কার, এবং ফুটবল বিশ্বকাপ আসছে সেটা আপনারা সকলেই জানেন, এবং ফুটবল মানেই একটা উৎসব, বাংলায় অবশ্যই একটা উৎসব, এবং বাংলায় কিন্তু দুটো ভাগ প্রাইমারিলি হয়ে যায়, সেটা ব্রাজিল আর্জেন্টিনা না বললেও লোকে জানে।
0: একদম একদম ভাস্করবাবু, শুরুতেই আপনি হৃদয়ের তন্ত্রীতে আঘাত করেছেন। এই ব্রাজিল আর্জেন্টিনা এবং আমাদের এই বাঙালির ইস্ট বেঙ্গল মোহনবাগান, এগুলো যেন আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং হৃদয়ে মিশে রয়েছে। তো এই ফুটবল বিশ্বকাপ 2026 এবারের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সর্বাধিক দেশ খেলছে কিন্তু এই বিশ্বকাপে। ভাস্করবাবু, আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি মোট কটি দেশ খেলছে এবং কিভাবে তা এই খেলাটা এগোবে।
1: মোট 48টি দেশ এবার প্রথমবার ফিফা বিশ্বকাপে রয়েছে।

0: 9434076705 এই ফোন নম্বরে আপনারা ফোন করুন। ফোন করে আমাদের বিশেষজ্ঞের কাছে আগামী বিশ্বকাপ সম্পর্কে জানতে চান, আপনাদের মতামত জানাতে পারেন। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। হ্যাঁ ভাস্করবাবু,
1: এটা দুটো দিকই আছে। যেমন 48টা দল হওয়াতে এশিয়ার যেগুলো দল বললেন, বা এশিয়ার বা আফ্রিকার কন্টিনেন্টের জন্য অনেক বেশি দল সুযোগ পেয়েছে। এশিয়া থেকে 8-9টি দল এবার সুযোগ পেয়েছে বিশ্বকাপ খেলার। তেমনই অপর দিক থেকে যদি দেখা যায়, কম্পিটিটিভনেসটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন চলে আসবে, কারণ রাউন্ড অফ 32 থেকে নকআউট খেলা শুরু হয়ে যাচ্ছে। সেখানে যেই দলটি তৃতীয় স্থানে শেষ করছে গ্রুপে এবং যেই দলটি প্রথম স্থানে শেষ করছে, দুজনের কাছে কিন্তু সমান সুযোগ রয়েছে রাউন্ড অফ 16 এবং তারপর কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার।
2: ঠিক, ভারতবর্ষের উপরে আগামীতে ভারতবর্ষ এখন ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই পেছনে, কী মনে হয়? সুনীল ছেত্রীর সেই প্রবাদ প্রতিম কথা, কবে খেলবে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ?
1: দেখুন, ভারতবর্ষ যেই দেশগুলোর সঙ্গে ম্যাচ খেলেছে এর মধ্যে, তার মধ্যে অনেক দেশই এবছর বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে। তবে উচিত ছিল হয়তো এবছরই সেই সুযোগটা তুলে নেওয়ার, কাজে লাগানোর, পরবর্তীতেও সেরকম সুযোগ আসবে এবং অবশ্যই সেটা সম্ভব।
0: তবে আমরা ভারতীয়রাও কিন্তু হাল ছাড়ছি না। তার আগে একবার ছোট্ট করে চোখ বুলিয়ে নিই যে এবারের বিশ্বকাপের যে গ্রুপগুলো বিন্যাস হয়েছে সেই বিষয় নিয়ে। এবার মোট 12টি গ্রুপ রয়েছে, 12টি গ্রুপ, কোন গ্রুপে কারা রয়েছে যদি একটু ভাস্করবাবু জানিয়ে দিন।
1: হ্যাঁ, গ্রুপ এ তে রয়েছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চেকিয়া, তাদের নতুন করে রিব্র্যান্ড করে যে নামটি দেওয়া হয়েছে। গ্রুপ বি তে ক্যানাডা, বসনিয়া হার্জেগোভিনা, সাথে কাতার এবং সুইজারল্যান্ড। সি তে রয়েছে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডি তে ইউনাইটেড স্টেটস, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুর্কি, জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর রয়েছে গ্রুপ ই তে। এবং গ্রুপ এফ এ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং টিউনিশিয়া। গ্রুপ আই তে ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান রয়েছে গ্রুপ জে তে। গ্রুপ কে তে পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। গ্রুপ এল এ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড একসাথে রয়েছে, সাথে রয়েছে ঘানা এবং পানামা।
0: দেখা যাচ্ছে যে বড় গ্রুপগুলো কিন্তু মোটামুটি সহজ, বড় দলগুলো মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে, কিন্তু সেই দিক থেকে যদি সমমানের দলগুলো দিয়ে একটা গ্রুপ বলা যায়, আমরা কিন্তু গ্রুপ ডি কে বলতে পারি। আপনার কি মনে হয় ভাস্করবাবু?
1: একেবারেই তাই, কারণ প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস খুব একটা পার্থক্য করা কঠিন, এবং ইউনাইটেড স্টেটস ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজটা পাচ্ছে এবং তাদের লিগে যেই প্লেয়াররা, যে সমস্ত প্লেয়াররা লিওনেল মেসি আসার পরে এসছেন এবং যতটা তারা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেছেন, তো আশা করা যেতেই পারে। তবে তুর্কি কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে, তাদের রিসেন্ট পারফরমেন্স বা ইউরোতে তারা যেমন খেলেছে বা যেই দল গঠন করেছে।
2: একটি বিষয় ভাস্করবাবু, যেটা আমাদেরকে গত বছর থেকে ভাবাচ্ছে, আমাদের এক সময় ছিল যে অনেকেরই কিন্তু ফেভারিট দল হিসেবে ছিল ইটালি, রবার্টো বাজ্জিও, দেনো বাজ্জিও, এই বিখ্যাত বিখ্যাত সমস্ত তারকা খচিত দল বিগত বিশ্বকাপেও খেলতে পারল না ফিফা, এটা তো খেলতে পারছে না। কি মনে হয় ইটালির এই না খেলাটার কারণ কি, বা এটা কি ফুটবল বিশ্বকাপে কি কোনো প্রভাব ফেলবে?
1: দেখুন, প্রভাব ফেলবে বলতে অবশ্যই যারা ইটালি সমর্থক তারা ইটালিকে অবশ্যই মিস করবে, এবং ইটালির একটা এন্টায়ার জেনারেশন তারা বিশ্বকাপটা হয়তো খেলতেই পারলো না। তাদের মধ্যে অনেক তারকা প্লেয়ার, ডোনারুমা গোলরক্ষক থেকে শুরু করে বারেলার কথা আমরা বলি, অনেক খেলোয়াড়রা বিশ্বকাপটা হয়তো তাদের অধরা থেকে গেল। তবে প্রবলেমগুলো হয়তো ইটালিয়ান ফেডারেশন খুঁচিয়ে দেখছে, এবং সেই কারণেই তাদের এই মুহূর্তে যে ফ্রেন্ডলিগুলো বা কম্পিটিশন খেলার জন্য দল ঘোষণা করা হয়েছে, তাতে প্রত্যেকটা নামই প্রায় নতুন বা উঠতি ফুটবলারদের নিয়ে তৈরি করা হয়েছে। একমাত্র ডোনারুমা বাদ দিয়ে পুরো দলটাই তারা স্ক্র্যাচ থেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে।
0: এবং এই বিশ্ব চ্যাম্পিয়ন, মানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে যেই দলটা ছিটকে দিয়েছে, বসনিয়া হার্জেগোভিনা, সেই দলটা এবার কেমন পারফরমেন্স করবে বলে আপনি মনে করছেন?
1: বিশ্বকাপের হয়তো বিশেষত্ব এটাই যে আমরা যখন বলে দিচ্ছি বা ভেবে নিচ্ছি যে বড় দলগুলোর জন্য গ্রুপগুলো সহজ, কিন্তু সেরকমটা ঠিক হয়তো নয়, কারণ বসনিয়া যেমন ইটালিকে ছিটকে দিয়েছে, সেরকমই লিওনেল মেসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে সৌদি আরেবিয়া গত বিশ্বকাপে আটকে দিয়েছিল। তো সহজ হয়তো খাতায় কলমে, হয়তো ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে দলগুলো, কিন্তু যখন মাঠে নামা হয় যেই মেন্টালিটি, যেই মাইন্ডসেটটা নিয়ে এই দলগুলো খেলে, যেই কারণে তারা আজ বিশ্বকাপে পৌঁছেছে, তো তাই জন্য অবশ্যই লড়াইটা সহজ হবে না। এবং

0: বসনিয়া হয়তো অনেককে সারপ্রাইজ করে দিতে পারবে।
1: এবারের যে দলগুলো, শুধু এবার কেন, প্রত্যেকবারেরই যে সমস্ত দলগুলোকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়, আপনি শুরুতেই এই আজকের অনুষ্ঠান যেই দুটো দলকে দিয়ে শুরু করেছিলেন, ব্রাজিল আর্জেন্টিনা, লাতিন আমেরিকার এই দুটো দেশ, এবং আপামোর বাঙালির প্রাণের এই ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু আপামোর বাঙালি বিশ্বকাপে দুভাগ হয়ে যায়, ঠিক যেমন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার ক্ষেত্র আমরা দেখে থাকি। তো এই ব্রাজিল আর্জেন্টিনার এবারের সম্ভাবনা কতটা?
0: দেখুন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে তো প্রথমেই সরিয়ে দেওয়া যায় না অবশ্যই, তবে আর্জেন্টিনায় লিওনেল মেসি, তাকে নিয়ে সবাই অবশ্যই চোখ রাখবে, কিন্তু উঠতি তারকা যারা আসছে, জুলিয়ান অ্যালভারেস কতবার যেরকম খেলেছিলেন, তার মধ্যে তাদের এন্টায়ার স্কোয়াডটা যেভাবে বিল্ড করেছেন, বেশিরভাগ খেলোয়াড়কেই কিন্তু কোচ রেখে দিয়েছেন এবারের দলেও, যারা গতবার বিশ্বকাপটা তাদের হয়ে জিতেছে, তাই সেই টিম কেমিস্ট্রিটা আমরা আশা করতে পারি। হয়তো কিছু প্লেয়ারকে তারা মিস করবে, তবে যে গ্রুপটায় আর্জেন্টিনা রয়েছে, গ্রুপ জেতে, সেখানে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান, তাই গ্রুপ স্টেজ থেকে বেরোতে হয়তো খুব একটা সমস্যা হবে না,
2: পেতে হবে না,
0: তারপরে কিছুটা পরীক্ষা তাদের।
3: একটু অন্য দিকটাতে যাই, আমাদের যে এশিয়ার দলগুলো এবারে খেলছে, তাদের শক্তি নিয়ে যদি একটু বলেন।
0: এশিয়ার দলের মধ্যে জাপান অবশ্যই প্রত্যেকটা বিশ্বকাপেই এসে যেভাবে সকলকে সারপ্রাইজ করে দেয়, তাদের একটা প্ল্যানিং থাকে, অনেকটা ফিউচারিস্টিক প্ল্যানিং থাকে তাদের, তো জাপানের থেকে আশা রাখা যেতে পারে। এবং তাছাড়া কাতার কনসিস্টেন্টলি, মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেছে, সাউথ কোরিয়ায় সন রয়েছেন আমাদের টটেনহামের, এবং কিছু দল হয়তো একটু কঠিন পরীক্ষার মুখে পড়বে, যেমন ইরান বা নিউজিল্যান্ড, ওশেনিয়া সাবকন্টিনেন্ট থেকে যারা এসছে, অস্ট্রেলিয়া, সেরকম ইরাক প্রথমবার খেলছে, জর্ডান খেলছে, তাদের জন্য হয়তো কিছুটা কঠিন হয়ে যাবে, তবে জাপান, সৌদি আরাবিয়া এবং
1: সাউথ কোরিয়া
0: এই তিনটে দল,
1: তাদের যা গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি যে সাউথ কোরিয়া গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা এবং চেক রিপাবলিক রয়েছে।
3: সাউথ কোরিয়া গতবারও সম্ভবত খুব ভালো খেলেছিল লাস্ট বিশ্বকাপে,
0: এবং তার আগের বিশ্বকাপটায় তারা জার্মানিকেও আপসেট করেছিল, তো অবশ্যই।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার ফোন নাম্বারটি মনে করিয়ে দিচ্ছি, 9434076705, এই ফোন নম্বরে আপনারা ফোন করে বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে আপনারা আপনাদের মতামত জানান, আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন রাখুন।
3: আচ্ছা ভাস্বরবাবু, এবারে যে প্রশ্নটা করব, ইউএসএ, ক্যানাডা, মেক্সিকো, তিনটি জায়গা জুড়ে খেলা হচ্ছে আয়োজন, তিন রকম সময়, আবহাওয়া আলাদা, মাঠ আলাদা, ফুটবলারদের জন্য এই চ্যালেঞ্জটা কতখানি?
0: অবশ্যই চ্যালেঞ্জ, কিন্তু প্রফেশনাল ফুটবলার, যে কথাটা বারবারই চলে আসে, এবং মডার্ন ফুটবল অনেকটা টেকনোলজি বেসড হয়ে গিয়েছে, যে কারণে প্লেয়ারদের সব ডেটা, যত সায়েন্টিফিক ডেটা, তাদের স্পিড থেকে শুরু করে তাদের কতটা এনার্জি ক্ষয় হচ্ছে, কতটা স্ট্যামিনা ক্ষয় হচ্ছে, সবটা নিয়ে রিসার্চ করা, এবং তারা সেইভাবেই আশা করি প্রিপারেশন করে এই টুর্নামেন্টে পা রাখবেন। তবে বড় দলগুলোর সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ হয়ে যায়, কারণ তাদের কাছে তত বেশি টেকনোলজি এবং সুযোগ সুবিধা রয়েছে যা দিয়ে তারা ভালোভাবে তৈরি থাকতে পারেন।
1: একদম, আর একই সঙ্গে সঙ্গে ইউরোপের দলগুলো বলবো, তারা যেহেতু সারা বিশ্বতেই খেলে বেড়ান, স্বাভাবিকভাবেই তাদের অ্যাডজাস্ট করা নতুন ওয়েদারের সঙ্গে তাদের কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর একই সঙ্গে সঙ্গে আমরা যেই দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা না করলেই নয়,
3: একদমই তাই,
1: এই দীর্ঘ দশকেরও বেশি সময় ধরে বহু মানুষের, বহু প্লেয়ারের আইকন এবং মধ্যমণি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারের বিশ্বকাপেও তারা রয়েছেন, এটা কতটা তাদের যে ভক্তকুল রয়েছে তাদের পক্ষে ভালো এবং ফুটবলের পক্ষে ভালো?
3: একেবারেই তাই, যেটা দেখাচ্ছিল একটা বিষয় ছিল ভাস্বরবাবু, একটু সংযোজন করে দিই, 16 বিশ্বকাপে যখন একটা খুব মানে কি বলবো, শেষে যখন হেরে গেল আর্জেন্টিনা, এরকম একটা কথা উঠেছিল যে লিওনেল মেসি সে সময় অবসর নেবে, কিন্তু লিওনেল মেসি কিন্তু অবসর না নিয়ে পরের বিশ্বকাপটা খেলে এবং সেটাকে চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিল, তাই না?
1: গত বিশ্বকাপে।
3: এবারে আমরা কতখানি মেসির কাছ থেকে আশা করতে পারি?
0: প্রথমে আসি মেসি এবং রোনাল্ডো, যে দশকের কথা বললেন, সেরকম তারা দুজনেই হিস্ট্রিতে প্রথম এরকম খেলোয়াড় যারা তাদের ষষ্ঠ বিশ্বকাপ ফাইনালস খেলবেন, যেটা অনেকে হয়তো ক্যারিয়ারে ভাবতেও পারবেন না। এবং সবচেয়ে অবাক বিষয়

0: তারা রোডম্যাপটা আপনাদের সামনে রেখে দিয়েছেন, কিন্তু তাও হয়তো অনেক খেলোয়াড় সেই রোডম্যাপটা দেখা সত্ত্বেও সেই রোডম্যাপটা ফলো করে এই জায়গায় পৌঁছাতে পারবে না, এতটাই তাদের গ্রেটনেসটা। তবে লিওনেল মেসি রোনাল্ডোকে নিয়েও আসবো অবশ্যই। মেসিকে নিয়ে অনেকে হয়তো ভাবছেন যে মেসি এখন MLS-এ খেলে, আমেরিকায় খেলে, তাতে করে হয়তো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু আবার আরেক দিক দিয়ে যদি দেখা যায় অ্যাডভান্টেজ বলা যেতে পারে, কারণ সে দু বছর আগেই এখানে এসে গিয়েছে আমেরিকায় এবং সে ক্লাইমেটের সাথে অ্যাডজাস্টেড। আমেরিকায় খুব একটা ফুটবল কালচার ছিল না বললে চলে, বা থাকলেও লিমিটেড ফ্যান বেস, তো তারা এখন লিওনেল মেসিকে চেনেন, সেই সাপোর্টটা তিনি পাবেন। এবং তার প্লে স্টাইলের কথা যদি কেউ ভালোভাবে ফলো করে খেলাটা, তার প্লে স্টাইলটা কিছুটা বদলে গেছে। এখন মেসি অনেকটা এমন এমন জায়গা থেকে গোল ফিনিশ করেন যেখান থেকে হয়তো আগে তিনি নিয়ে ড্রিবল করে বেরিয়ে যেতেন বা নিজের সুযোগ তৈরি করে বক্সে ঢুকে যেতেন, কিন্তু যেটা আমরা রোনাল্ডোর থেকে আগে দেখতাম, যে কোনো জায়গা থেকে একটা শট মেরে গোল
1: করছেন
0: তার, হ্যাঁ করছেন, সেরকমই মেসি। কিন্তু সেই দক্ষতা অবশ্যই আগেও ছিল, তবে এখন তার খেলার স্টাইলটা অতটাই ডেঞ্জারাস হয়ে গেছে। এবং এই নিউ বাঞ্চ অফ আর্জেন্টিনা প্লেয়ার্স, তাদের সাথে মেসি খেলবে, তাদের জন্য তৈরিও করতে পারবে, সাথে গোলও তুলে নিতে পারবে।
1: এবং আর্জেন্টিনার কাছেও কিন্তু লিওনেল মেসির উপস্থিতিটাই একটা বিশাল ব্যাপার, তাই না?
2: অবশ্যই, যেটা কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে ছিল। আর আরেকটা জিনিস ভাস্করবাবু, যেটা ফলো করার, যে শেষ কয়েকটা বিশ্বকাপে আমরা কিন্তু ফ্রান্স দলটাকে বেশ ধারাবাহিক দেখছি। গতবার তারা রানার্স ছিল, তার আগের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন ছিল, এবং গত বেশ কয়েকটি বিশ্বকাপের মধ্যে তারা বেশ প্রথমের দিকেই স্থানটা নিয়েছে। তাদের যে ধারাবাহিক পারফরমেন্স, কিলিয়ান এমবাপে এবং দিদিয়ের দেশ মিলে যে একটা জুটি তৈরি হয়েছে, তো সেই বিষয়ে আপনার কি মতামত যে এইবারে তারা কি কোনো প্রভাব ফেলতে পারে?
0: ফ্রান্স দলে যাব, তবে তার আগে যারা আমাদের দর্শক বন্ধুরা শুনছেন,
2: শ্রোতা বন্ধুরা
0: শুনছেন, তারা অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য অপেক্ষা করছেন। তো মেসির কথা বেশ কিছুবারই বলেছি, তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রাইট অফ যেটাকে বলে, তাকে কোনো সময় কাউন্ট অফ করা যায় না। আবারও তিনি ফিরে আসছেন বিশ্বকাপে, গতবার মাঠ ছেড়েছিলেন চোখের জল ফেলতে ফেলতে। পর্তুগাল সমর্থকরা আশা করবেন, ভারতেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যানরা আশা করবেন, এই বয়সেও তিনি যে রেকর্ড একের পর এক ভেঙে চলেছেন, যে গোলের রেকর্ড একের পর এক ভেঙে চলেছেন, তো আশা করাই যেতে পারে সেরমটাই কিছু দেখবো। এবং পর্তুগালের খেলোয়াড়রা যেভাবে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কন্টিনেন্টে বা জায়গায় খেলছেন, খেলে তাদের পারফরমেন্স রয়েছে, তাতে আশা করা যেতেই পারে। তবে ফ্রান্সের বিষয়ে আসি,
2: আমাদের শ্রোতা বন্ধু একজন জুড়তে চাইছেন আমাদের সঙ্গে, একটু নিয়ে নিই তাকে। কোনো কারণে কেটে গিয়েছে, আপনারা চেষ্টা চালিয়ে যান, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, ভাষা
1: ফ্রান্সের বিষয় ছিলেন,
0: ফ্রান্সের বিষয়ে, ফ্রান্স হয়তো শেষ কটা বিশ্বকাপ এবং ইউরোকাপে সবথেকে বেশি ধারাবাহিক দল, তাই কোচের কথা যেটা বললেন এবং খেলোয়াড়দের কথা, যে কম্বিনেশন কোঅর্ডিনেশন রয়েছে, সাথে অবশ্যই কিলিয়ান এমবাপের কথা বলতে, অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক তাড়াতাড়ি খুব কম বয়সে বিশ্বকাপ জিতে নিয়েছিলেন, তারপরে রিয়াল মাদ্রিদের হয়ে সেই পারফরমেন্স করতে হয়তো ব্যর্থ হয়েছেন, তবুও যদি স্ট্যাটস দেখা যায় গোল এখনও করে চলেছেন। এবং তার সাথে যেই প্লেয়াররা রয়েছেন যেমন ডেম্বেলে, অবশ্যই ফ্রান্সের দিকে নজর রাখতে হবে।
2: শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি মালবাজার থেকে সন্তু চৌধুরী বলছিলাম।
2: হ্যাঁ সন্তু বাবু বলুন।
3: হ্যাঁ, মানে প্রথমত সামনে বিশ্বকাপে হিসাবে কোন দলের কম্বিনেশন খুব ভালো প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয়টা থাকবে ভারতবর্ষের আর কতটা সময় লাগবে ওয়ার্ল্ড কাপে নিজের জায়গাটাকে ফাইনাল পর্যন্ত পাকা করতে, এবং কোন কোন জিনিসগুলো রয়েছে যেগুলোর উপর কাজ করার দরকার আছে।
2: হ্যাঁ সন্তুবাবু, আপনার ফোনটা কি সামনে রয়েছে, রেডিওটা? হ্যাঁ, একটু ইকো আছে, সেই জন্য ঠিক কথাগুলো শেষের দিকে পরিষ্কার হলো না, আরেকবার যদি একটু বলেন আমাদের।
3: আচ্ছা, এখন শোনা যাচ্ছে?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: হ্যাঁ, আমার দুটো প্রশ্ন থাকছে।
2: হ্যাঁ,
3: একটা হচ্ছে যে এই বছর টিম কম্বিনেশন হিসেবে ওয়ার্ল্ড কাপে সব থেকে ভালো টিম, বা মনে হচ্ছে যারা একেবারেই এই ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী হওয়ার দোরগোড়ায় রয়েছে, এমন কোন টিমগুলোকে মনে হচ্ছে যাদের কম্বিনেশন খুব ভালো? এবং দ্বিতীয় প্রশ্ন থাকবে, ভারতবর্ষকে মূল পর্বে দেখতে প্রত্যেক বছরই ভারতীয়রা মুখিয়ে থাকে, কিন্তু দশকের পর দশক পেরিয়ে যাচ্ছে, আমরা তার ধারে কাছেও পৌঁছতে পারছি না, কখনো 100 ভেতরে, কখনো 100 বাইরে চলে যাচ্ছি। এই যে আমাদের চাহিদা যে ওয়ার্ল্ড কাপ ভারত একবার খেলবে, বা দ্রুত উন্নতি করবে, তার জন্য ভারতের কোন কোন পিছুটানগুলোকে সরাতে হবে এবং তার জন্য আরো কত?
2: হ্যাঁ ভাস্করবাবু, উত্তর দেবেন আপনার প্রশ্নের, আপনি শুনতে থাকুন, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ ভাস্করবাবু, সন্তুবাবুর প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে ভালো দল এই বিশ্বকাপে কোন দলগুলোকে বলা যেতে পারে যারা সম্ভাব্য চ্যাম্পিয়নের দাবিদার, আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা ভারতবর্ষকে কবে দেখব বা বাধাগুলো কবে সরাব এই নিয়ে। আবার ফোন করেছেন কোনো শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি প্রণব দত্ত বলছি, শিলিগুড়ি জংশন থেকে।
2: হ্যাঁ প্রণববাবু বলুন।
4: আজকে যে ওয়ার্ল্ড আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে লাইভিনে যেটা আজ হচ্ছে, সেখানে আমার একটাই জিজ্ঞাসা যে এইবার ফেভারিট টিম হিসেবে কি গতবারের বিজয়ী দল আর্জেন্টিনা থাকছে? কারণ এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন যে মেসি কি এবার ফুল টাইম খেলবে, এটা যদি একটুখানি জানান তাহলে খুব ভালো হয়।
2: খুব ভালো প্রশ্ন, বিশেষজ্ঞ উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন প্রণববাবু।
4: আচ্ছা
2: হ্যাঁ ভাস্করবাবু, আপনার কাছে আসব। প্রথমে সন্তুবাবুর যে প্রশ্ন, সবচেয়ে ভালো দল কোন কোন দেশগুলো বানিয়েছে যারা সম্ভাব্য চ্যাম্পিয়নের দাবিদার?
0: দেখুন, একটা দল বেছে নেওয়া অবশ্যই কঠিন ব্যাপার 48 দলের মধ্যে, তবে পর্তুগালের দিকে অনেকে নজর রাখবেন, কারণ পর্তুগালের প্রায় প্রত্যেকটা খেলোয়াড়ই এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াও যারা রয়েছেন তারকা ফুটবলার বললেই কিন্তু চলে, রুবেন ডিয়াস বলুন ম্যানচেস্টার সিটির, বা বার্নার্ডো সিলভা, বা সেখান থেকে ভিটিনাকে বলুন পিএসজির হয়ে যেভাবে পারফর্ম করছে, এবং জোয়াও ফেলিক্স সাউদিতে যাওয়ার পরেও যেভাবে পারফর্ম করেছে, আমরা কিন্তু গতবার ইউরোতে দেখেছি কীভাবে লাপোর্তে স্পেনের যে সেন্টার ব্যাক সে সাউদিতে খেলা সত্ত্বেও কত ভালো পারফর্ম করে ইউরোকাপে স্পেনকে রেজাল্ট এনে দিয়েছিল। তবে পর্তুগাল ছাড়াও ফ্রান্স অবশ্যই একটা স্ট্রং টিম আছে, আর্জেন্টিনা যেহেতু তাদের টিম কম্বিনেশনটা ধরে রেখেছে তাই আর্জেন্টিনাকে অবশ্যই অবশ্যই থ্রেট হিসাবেই ধরতে হবে, এবং ইংল্যান্ড টিমটা যেটা বারবারই ইংল্যান্ড খেলা সত্ত্বেও ইজ ইট কামিং হোম যেটা যেটা নিয়ে প্রত্যেকবারই একটা স্লোগান ওঠে, তাই ইংল্যান্ড টিমের দিকেও কিন্তু নজর রাখতে হবে।
2: আর ভারতকে কবে দেখব সেটা শান্তবাবুর প্রশ্ন ছিল, সেটা আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি
1: এবং আমরা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে একটা আমরা পর্ব করতে পারি যে ভারতবর্ষের কিভাবে ভারতবর্ষ আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে পৌঁছাতে পারে।
2: সংক্ষেপে ভাস্করবাবু একটু যদি বলে দেন যে ভারতীয় দুর্বলতাগুলো কি কি?
0: দেখুন, দুর্বলতা বলতে গেলে ওই যে আরেকটা শো করতে হবে বললেন, সেরকমই হাজারটা সমস্যা রয়েছে, তবে একটা ছোট্ট সমস্যা যদি হাইলাইট করে দিই, এত টেকনিক্যালিটি এত ফিজিক্যালিটি এসব নিয়ে কথা হয়, গ্রাসরুট নিয়ে কথা হয়, তবে ছোট্ট একটা বিষয়, গত বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এই বিশ্বকাপ কোয়ালিফায়ার আমরা ইম্প্রুভমেন্টের নামে বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুটো দলের থেকে আমরা পয়েন্ট তুলতে ব্যর্থ হয়েছি, যেখানে দুটো দল দুবার করে আমরা খেলেছিলাম গত বিশ্বকাপের কোয়ালিফিকেশনে, দ্যাট ইজ 12 পয়েন্ট, 4টি ম্যাচ 12টা পয়েন্ট আমরা বটল করেছি। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এটা ভাবি যে এই সমস্যা ওই সমস্যা রয়েছে, সবার প্রথমে এই ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করতে হবে এবং বাকিটা অবশ্যই আমরা পরে আলোচনা করব।
2: একদম। আর তারপরে প্রণববাবুর যেটা প্রশ্ন ছিল যে আর্জেন্টিনাকে আমরা দেখব কি না, আমরা ইতিমধ্যে সেটাও আলোচনা অনেকটাই করে ফেলেছি, তবে আরেকটি ভালো প্রশ্ন উনি সাথে করেছিলেন, মেসি কি ফুল টাইম খেলবেন, যেটা মেসির বয়সের সঙ্গে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বেশ কিছুটা, তবু খুব সংক্ষেপে জানতে চাইবো আপনার থেকে যে মেসির কতটা সম্ভাবনা রয়েছে তার যে সাম্প্রতিক পারফরমেন্স, এবং ছোট একটা চোট সারিয়েও তিনি এসছেন বর্তমানে উঠে এসছেন, আর এই আর্জেন্টিনার কিন্তু শেষ কয়েকটা বিশ্বকাপে মোটামুটি ভালো পারফরমেন্স, আমরা গতবারের চ্যাম্পিয়ন, তার আগে 2014 রানার্স কিন্তু এই আর্জেন্টিনা, আমরা সেখানে দেখেছি মেসির চোখের জল, এবং 2022 তার যে লড়াই সেই দেশকে জেতানোর জন্য, তো সেটা কতদূর এবার জারি থাকবে সেটাই প্রশ্ন ছিল আর কি প্রণববাবু।
0: জারি থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে লিওনেল মেসি 90 মিনিট খেলবেন কিনা হয়তো প্রথম ম্যাচেই সাথে সাথে তাকে না দেখতে পারি স্টার্ট করতে, তবে তারপর থেকে আশা করব সুপার সাব হিসাবে খেলার মতো প্লেয়ার কিন্তু লিওনেল মেসি নন। তাতে করে যদি তিনি ফুল টাইম নাও খেলেন তাকে শুরু থেকে হয়তো আমরা দলে দেখতে পারবো, শুধু রোলটা হয়তো একটু ভিন্ন হবে, উইঙ্গার মেসিকে হয়তো আমরা দেখতে পাবো না, হয়তো স্ট্রাইকারের পেছন থেকে খেলবেন লিওনেল মেসি।
2: একদম। আর মনোময় তুমি কিছু বলতে যাচ্ছিলে?
1: আমি একটা প্রশ্ন এক্ষেত্রে রাখতে চাই, আপনি বিভিন্ন দলের কথা আলোচনা করছিলেন, ডার্ক হর্স, এই ডার্ক হর্স হিসেবে আপনি কোন তিনটে দলকে এগিয়ে রাখবেন? মরক্কো কিন্তু গত বছর বেশ ভালো খেলেছিল, কোন তিনটে দলকে এগিয়ে রাখবেন?
0: অবশ্যই আমি জানি না তুর্কিকে ডার্ক হর্স হিসেবে ধরবেন নাকি ওয়ান অফ দ্য স্ট্রং টিমস বলে ধরবেন, তবে তুর্কির কথা অবশ্যই বলবো। আর দ্য গুলার, কেনান ইয়েলডিস বলে যে দুজন প্লেয়ার রয়েছেন তাদের দিকে নজর থাকবে, সাথে অবশ্যই জাপানকে ডার্ক হর্স ধরবো, কারণ জাপান কিন্তু এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম একটা ফ্ল্যাগ বিয়ারার বললেই চলে, তো তাদের কাছ থেকে আশা রাখবো। এবং তাছাড়া ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের ঘরের মাঠে খেলা হয়, একটু বাড়তি অ্যাডভান্টেজ থাকবে।
2: ঠিক। তবে যারা বড় দল, এই বিশ্বকাপের বড় দল হিসেবে যারা পরিচিত, আপনার কিন্তু মানে তাদেরকে বাদ দিলে মনে হয় চলবে না। এক নম্বর স্পেন, তারা শেষ কটা বিশ্ব লাস্ট 2010 চ্যাম্পিয়ন হয়েছে, শেষ কটা বিশ্বকাপে শুরুটা কিন্তু তারা দুর্দান্ত করেছিল, কিন্তু তারা নক আউট স্টেজে গিয়ে কোনো ক্রমে হয়তো বিদায় নিয়ে নিয়েছিল, কিন্তু আপনি স্পেনকে হেলাফেলা করতে পারবেন না, কারণ তাদের যে কিছু খেলোয়াড় রয়েছে এবং ভবিষ্যতের তারকা হিসেবে যাকে তুলনা করা হচ্ছে লামিনা ইয়ামাল, সেও কিন্তু এবার সেই শক্তি সেই জোশ নিয়ে কিন্তু নামতে চলেছে
1: চলেছে।
2: আর আপনি হেলাফেলা করতে পারবেন না জার্মানিকে, যারা বরাবরই ডার্ক হর্স হিসেবে মনোময় বলছিল যে ডার্ক হর্স আপনি কাকে ধরবেন। ডার্ক হর্স তাদেরকে জার্মানিকে না বললেও কিন্তু জার্মানিকে আপনি হেলাফেলা করতে পারবেন না, যখন তখন তারা যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারেন এবং চ্যাম্পিয়নও হতে পারেন, সেটা কিন্তু আশ্চর্যের বিষয় হবে না, তাদের সেই শক্তি রয়েছে। এই দুটো দল মোটামুটি, আর তার সঙ্গে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমৃদ্ধ পর্তুগালকে কিন্তু রাখতেই পারি। আর তার সঙ্গে যেহেতু ছোট ছোট দলগুলো আরও রয়েছে, ইংল্যান্ড রয়েছে, বেলজিয়াম রয়েছে, এই দলগুলো কিন্তু সমীহ করার মতন। তো বিশ্বকাপ ফুটবল বলে যেহেতু কথা, যে সমস্ত দেশ তাদের খেলোয়াড় ঐতিহ্য বহু বছর ধরে রেখেছে এবং দেখিয়ে আসছে, সেই সমস্ত দেশগুলোকেও কিন্তু আমরা প্রথম যে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় কিন্তু রাখতে মনে হয় বাধ্য হবো। আপনি কি বলেন?
0: বাধ্য হব, কারণ ফুটবলটা ইন্ডিভিজুয়াল গেম নয়, দল গঠিত গেম, এবং জার্মানি সেই ফুটবলটা খেলে বারংবার, তারা একটা নতুন গ্রুপ অফ প্লেয়ার্স নিয়ে চলে আসে, যেখানে অবশ্যই কিছু ট্যালেন্টেড ইয়াংস্টার্স, যেমন ইয়ামালের কথা বললে স্পেনে, সেরকমই ফ্লোরিয়ান ভিয়ার্টস বলে একজন রয়েছেন জার্মানিতে, সাথে জামাল মুসিয়ালা, যাদের উপর নজর থাকবে জার্মানি, তবে তারা ইন্ডিভিজুয়াল ফুটবলে বিশ্বাস করেন না। এবং স্পেন যেভাবে ইউরোপতে সাকসেস পেয়েছে এবং সেরকমই তারা নেশনস লিগের ফাইনালে পৌঁছে গিয়েছিল, ইয়ামালের সাথেও আরেকটা প্লেয়ারের কথা বলতেই হয়, সেটা হলো নিকো উইলিয়ামস, অপর প্রান্ত থেকে যিনি অপারেট করেন, ডান দিক থেকে ইয়ামাল এবং বাদিক থেকে নিকো উইলিয়ামস, এবং এক্সপিরিয়েন্স তো রয়েছেই, রড্রির মতো প্লেয়ার রয়েছেন মাঝ মাঠে। তো স্পেন আর
2: পেড্রি রয়েছে, অলমো রয়েছে,
0: হ্যাঁ পেড্রি, ড্যানি অলমো রয়েছে, অনেক বার্সেলোনা রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়াররাই রয়েছে। আর তাছাড়াও বেলজিয়ামের কথা বলতে রোমেলু লুকাকুর কথা বলতে হয়, 89 গোলস তার ইন্টারন্যাশনাল ফুটবলে, অবশ্যই তিনিও রেকর্ড ছোঁয়ার চেষ্টা করবেন। তবে একজন খেলোয়াড় যার কথা আমরা হয়তো মেনশন করিনি, সেখানে দাঁড়িয়ে দুজন, একজন মেক্সিকোর যিনি গোলরক্ষক, হয়তো সারাটা 4 বছরের মাঝের সেই গ্যাপটা ধরে হারিয়ে যান, তবে ওয়ার্ল্ড কাপে ফিরে আসেন, 40 বছর বয়সী ওচোয়া, তারও ষষ্ঠ বিশ্বকাপ, তবে মাঝে দুটো বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেননি ঠিকই, স্কোয়াডে ছিলেন। এবং সাথে আমরা অবশ্যই এমবাপের কথা বলেছি, রোনাল্ডো মেসির কথা বলেছি, ইয়ামালের কথা বললাম, তবে আর্লিং হ্যালান্ডের নরওয়ে কিন্তু এবার,
2: আমি ঠিক এই কথাটাই তুলতে যাচ্ছিলাম যে নরওয়ের হ্যালান্ড কিন্তু এবার ইংলিশ প্রিমিয়ার লিগে মানে বেশ কয়েক বছর ধরে কিন্তু বিপক্ষ গোলরক্ষকদের ত্রাস হয়ে উঠেছেন, তো এই নরওয়ের সম্ভাবনা কতটা?
0: নরওয়ের সম্ভাবনা গ্রুপ স্টেজ থেকে বেরোনোর অবশ্যই রয়েছে, কারণ তাদের গ্রুপে রয়েছে ফ্রান্স, সেনেগাল আর ইরাক, নরওয়ে ছাড়াও। ফ্রান্সকে অবশ্যই সেই গ্রুপে ফেভারিট হিসাবে ধরা যেতে পারে, ইরাক এবং সেনেগালের সাথে পয়েন্ট যদি নরওয়ে তুলে আনতে পারে এবং হালান্ড যদি তার দলকে গ্রুপ থেকে টেনে বের করতে পারেন, কারণ যদিও ফুটবল ইন্ডিভিজুয়াল খেলা নয় তবে কিছু কিছু সময় কিছু কিছু মোমেন্টে আমরা মেসি রোনাল্ডোকে দেখেছি এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে তারা ম্যাচ কীভাবে বের করে আন, তো সেই ক্ষমতা যদি হালান্ডের থাকে বা তিনি যদি এই বিশ্বকাপ স্টেজে নিজেকে প্রমাণ করতে পারেন, নরওয়ে অবশ্যই গ্রুপ স্টেজ থেকে উত্তীর্ণ হবে।
2: একদম। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আপনারা যদি এখনও জুড়তে চান ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। মনোময় কী বলছিলেন?
1: একটা প্রশ্ন আমি জাহিরুল দা একটু এই জন্য করব, সবার বিশ্বকাপের অনেক কিছুর মধ্যে একটা জায়গায় তাদের কিন্তু সবসময় নজর থাকে, সেটা হচ্ছে গোল্ডেন বুট। গোল্ডেন বুট এবার কে পেতে চলেছে, কী মনে হয়?
0: খুব কঠিন প্রশ্ন। কিলিয়ান এমবাপের দল যদি ফ্রান্স যদি ফাইনাল অবধি যেতে পারে, অবশ্যই যে দল ফাইনাল অবধি যাবে তাদের কাছে অ্যাডভান্টেজটা বেশি থাকে। আর্লিং হালান্ড একজন কন্টেন্ডার, তবে তার দল কতটা দূর যেতে পারবে তার উপর ডিপেন্ড করবে। রোনাল্ডো কিন্তু টপ গোল স্কোরার হলেও বিশ্বকাপে খুব একটা গোল
1: তার ট্যালিতে নেই,
0: ঝুড়িতে নেই। তবে যদি আমরা শেষ বিশ্বকাপ বলে থাকি মেসি রোনাল্ডো, তার নজর কিন্তু অবশ্যই থাকবে গোল্ডেন বুটের দিকে।
2: আর ফ্রান্সের পারফরমেন্স সেটাও কিন্তু আমাদের চোখে সত্যি এবারও আমরা কিন্তু দেখব, সেটা আমরা আশা রাখি। ফ্রান্স দল হিসেবে যেই লাস্ট কয়েকটি বিশ্বকাপে পারফর্ম করে চলেছে এবং সম্প্রতি ফ্রান্সের ক্লাব পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা ফ্রান্সের থেকে কিন্তু আরও বেশি কিছু আশা রাখতেই পারি। খুব সংক্ষেপে ফ্রান্স দলটা নিয়ে যদি একটু বলেন ভাস্করবাবু।
0: ফ্রান্স দলে দেখুন, এমবাপে ছাড়াও ডেম্বেলে রয়েছেন, যিনি পিএসজির কথা বললেন, তো পিএসজিতে যেভাবে পারফর্ম করেছে, মাঝ মাঠে বেশ কিছু খেলোয়াড় আছে যারা ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের থেকে বলবো হার্ডওয়ার্কিং বেশি। তবে বেশিরভাগ ফ্রান্স দলের খেলোয়াড়াই কিন্তু ফ্রান্স অরিজিনের নয়, যেটা নিয়ে হয়তো খুব একটা আলোচনা হয় না, এবং তারা যেই পজিশনে যেরকম খেলোয়াড় দরকার, ফিজিক্যালিটি দরকার, যেখানে পেস দরকার, স্ট্রেংথ দরকার, সেইভাবেই কিন্তু তারা দল গঠনটা করে। তো অবশ্যই ফ্রান্সের থেকে আশা রাখা যেতেই পারে, এবং সবথেকে বড় ব্যাপার হলো ফ্রান্সের তারা ধারাবাহিক।
1: একদমই তাই। আরেকটি কিন্তু বিষয়, একদম আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, এই যে স্নায়ুর যুদ্ধ, এই বিশ্বকাপের দামামা যে বেজে উঠেছে, বিশ্বকাপ তার হাতেই উঠবে যেই দল স্নায়ুর যুদ্ধে সবসময় ধারাবাহিকভাবে এগিয়ে থাকবে, তাই তো জাহিলদা?
2: একদম। আমরা সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট ভাস্করবাবু।
0: খুব কঠিন প্রশ্ন করে দিলেন শেষেই, তবে বেশি সময় নেই তাই পর্তুগাল, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ফ্রান্স।
1: একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে ভাস্করবাবুর ঘোড়া কিন্তু পর্তুগাল, এটা কিন্তু বোঝা গেল।
2: একদম। আমরা চাইলেও আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছি না, কারণ আমাদের হাতে সময় কিন্তু বলছে এবার বিদায় নিতে হবে। আমাদের আজকের লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয় ছিল বেজে গেল ওয়ার্ল্ড কাপ 2026-এর ঘণ্টা। বিশ্বকাপের এই আলোচনায় আমাদের সঙ্গে, আমার সঙ্গে সহ অ্যাঙ্কার হিসেবে উপস্থিত ছিল মনোময়, এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ভাস্বর ঘোষ, বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ ও ধারা ভাষ্যকার। অসংখ্য ধন্যবাদ ভাস্বরবাবু আপনাকে আমাদের সঙ্গে আজকে জুড়বার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের এই লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

दोस्तों इस गीत के साथ এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় গ্রীষ্মের পছন্দের গান। গ্রীষ্মকালের এই বিকেলে যখন চারিদিকে ভয়াবহ গরম, আমরা এই গরমে প্রায় অতিষ্ঠ, এই সময় আপনারা কি গান শুনতে চাইছেন, কি গান শুনে নিজেদের মনকে আনন্দিত করতে চাচ্ছেন, এ বিষয় জানানোর জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ছবি ওপেন টি বায়োস্কোপ। গানটিতে সুর দিয়েছেন শান্তনু মৈত্র, শিল্পী অনুপম রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।

0: হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার।
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে বলছি।
0: বলুন, আপনার নাম?
1: অম্বিকা মণ্ডল।
0: অম্বিকা মণ্ডল, বলুন।
1: হ্যাঁ, তো গান শোনাচ্ছেন?
0: হ্যাঁ, আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয়
1: হ্যাঁ,
0: গ্রীষ্মের গান। আপনাদের বোলপুর বীরভূমে এই মুহূর্তে গরম কেমন, আবহাওয়া কেমন?
1: গরম, প্রচুর গরম, প্রচুর গরম। তবে এখন একটু বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা, তো তাতে কি
1: হ্যাঁ,
0: গরমটা একটু কম এখন মনে হচ্ছে?
1: এখন ঠান্ডা একটা হাওয়া আসছে,
0: আচ্ছা,
1: একটু ঠান্ডা হাওয়া আসছে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, বৃষ্টি নেমেছে এই মুহূর্তে। হ্যাঁ, প্রচন্ড গরম, একদম বাইরে একদম থাকা যাচ্ছে না, এতটাই রোদ, এতটাই গরম।
0: আচ্ছা, তো এই রকম একটা পরিস্থিতিতে আপনার কেমন গান শুনতে ইচ্ছে করছে?
1: আমার তো বৃষ্টির গান শুনতেই ইচ্ছা করছে।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা, অম্বিকা দি,
1: প্রেমের কাহিনী,
0: হ্যাঁ বলুন।
1: রিমঝিমে ধারাতে প্রেমের কাহিনী।
0: আমরা চেষ্টা করব আপনাকে এই গানটি শোনানোর। খুব ভালো থাকবেন, আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
1: হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে ছবি মন নিয়ে শিল্পী জুবিন গর্গ, সোহম এবং অনিন্দিতা।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: বলুন।

0: হ্যাঁ, তো আজকের প্রোগ্রামের যে ব্যাপারটা সেটা গান। তো গান তো সন্ধ্যাবেলায় একটা শ্যামা সঙ্গীত হলে খুবই ভালো হয়।
1: আমাদের নিতাইবাবু, আমাদের আজকের এখনকার যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের বিষয় বাংলা ছায়াছবির গান,
0: আচ্ছা,
1: এবং এই যে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে যে বীভৎস গরম, চারিদিকে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এই সময় আপনার ঠিক কেমন ধরনের গান শুনতে ইচ্ছে করছে, কেমন কোন ছায়াছবির গান শুনতে ইচ্ছে করছে এই বিষয়টি?
0: যে গানটা আছে,
1: আমরা শাওন রাতে আপনাকে পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। খুব ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, বীরভূম থেকে অম্বিকা মণ্ডল শুনতে চেয়েছিলেন রিমঝিমে ধারাতে গানটি শুনতে, প্রেমের কাহিনী ছায়াছবির এই গানটি, শিল্পী শান, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয় গ্রীষ্মের গান। এই প্রবল দাবদাহে আমরা যখন অস্থির, এই মুহূর্তে এই সন্ধ্যায় আপনাদের কেমন কী গান শুনতে ইচ্ছে করছে তা জানাতে ফোন করুন 9434076705 এই নম্বরে। এখনকার ছবি, প্রেমের কাহিনী, শিল্পী শান।

শিলিগুড়ি থেকে নিতাই রায় আমাদের কাছে যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন, সেই গানটি আপনাকে আমরা অন্য কোনো অনুষ্ঠানে শোনাব। এই আমাদের আজকের এই অনুষ্ঠান আনন্দধারা, এটি বাংলা ছায়াছবি ভিত্তিক। আপনার জন্য ওই গানটির পরিবর্তে আমরা শোনাচ্ছি চিনি ছায়াছবি থেকে লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দাদা ভাই, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: অমিতাভ ঘোষ বলছেন, বলুন অমিতাভ বাবু।
1: হ্যাঁ বলছি দাদা ভাই, একটা রিকোয়েস্ট আপনাকে করব, যদি আপনি রাখেন হ্যাঁ তাহলে খুব উপকৃত হব। সেটা
0: হ্যাঁ,
1: হচ্ছে, অ্যাপ কিন্তু আজকে খোলেনি,
0: আচ্ছা
1: হ্যাঁ কাজেই আমি সেই জন্য দেরি করে ঢুকেছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: আপনাদের
1: অ্যাপ অনেক
0: মানে
1: চেষ্টা,
0: আমাদের নিউজ অন এআইআর অ্যাপ, সেটা আজকে আপনাদের যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো বা অনেক সময় একটু অসুবিধে হয়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
0: হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি তো জানেন রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন যে যন্ত্র মানেই যন্ত্রণা, কাজেই
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক,
0: যান্ত্রিক এই সমস্ত ত্রুটি আমাদের মাথায় রেখেই কিন্তু এগিয়ে চলতে হয়। আপনি
1: অবশ্যই। আর তাছাড়া
0: তারপরেও
1: দাদা
0: যে,
1: ভাই, আমি রেডিও,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি যে রেডিও হচ্ছে আমার প্রাণ, আর আপনাদের শিলিগুড়ি, আমি এই দুদিন ধরে আমি নতুন শ্রোতা,
0: আচ্ছা
1: হ্যাঁ কিন্তু অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। আমি
0: আচ্ছা,
1: প্রত্যেক দিনই আসি আপনাদের 11টার সময় যে অনুষ্ঠানটা হয় লাইভ ফোন ইন,
0: সাড়ে
1: আর
0: দশটা থেকে
1: এইটাতে, হ্যাঁ সাড়ে দশটা বা 11টা থেকে যাই হোক,
0: সকাল,
1: আর এই একটা 5:30 থেকে হয়,
0: হ্যাঁ হ্যাঁ
1: আর একটা যেটা হয় রাত্রি 9:30, সেটাতেও মানে মাঝে
0: ঠিক।
1: মাঝে যাই,
0: আমাদের আজ
1: সেটা তো
0: আজ
1: কিন্তু
0: আমাদের
1: রেডিও।
0: রয়েছে এখন 5:30 থেকে 6টা, এরপরে রয়েছে রাত 9:30 থেকে 10টা, এবং তারপর 10:30 অর্থাৎ 10:30 থেকে 11টা।
1: হ্যাঁ তা
0: ঠিক আছে,
1: এখনকার বিষয় কি দাদা ভাই?
0: আমাদের আজকে এখন আনন্দধারা অনুষ্ঠানের
1: হ্যালো
0: বিষয়, হ্যালো শোনা যাচ্ছে? শোনা
1: হ্যালো
0: যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে?
1: হ্যালো,
0: শোনা যাচ্ছে অমিতাভ বাবু, শোনা যাচ্ছে কি?
1: হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলছি
0: হ্যাঁ
1: এখনকার বিষয়টা কি
0: হ্যাঁ
1: দিয়েছেন?
0: হ্যাঁ, আমাদের আনন্দধারা অনুষ্ঠানের এখন বিষয় গ্রীষ্মের গান। বীরভূম জেলা থেকে এর আগেও আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন
1: হ্যাঁ
0: আপনাদের।
1: অম্বিকা মন্ডল,
0: হ্যাঁ,
1: অম্বিকা মন্ডল,
0: আপনাদের ওখানে আপনি এই গরমটাকে কিভাবে অনুভব করছেন?
1: ও বিশ্বের গান না বিশ্বের গরম দেখে?
0: গ্রীষ্মের, গ্রীষ্মের গান, এই
1: আচ্ছা গ্রীষ্মের
0: গরমকালে
1: গান,
0: এই
1: হ্যাঁ
0: পরিস্থিতিতে আপনার কেমন ধরনের গান শুনতে ইচ্ছে করছে?
1: হ্যাঁ এই পরিস্থিতিতে দেখুন, মান্নাদের একটা গান আছে, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, তো এই যে গরমটা, হ্যাঁ মানে সকালে ছিল সাংঘাতিক হিউমিডিটি,
0: ঠিক,
1: মানে গলগল গলগল করে ঘাম, আর
0: হুম
1: বিকেল দিকে কিন্তু মানে 2:30 বা 3টের সময়
0: হুম
1: শুকনো বাজ, মানে শুকনো মেঘে ছিল, মেঘ ছিল কিন্তু
0: আচ্ছা
1: শুকনো বাজ, আর
0: আচ্ছা,
1: এখন পরিস্থিতি একটু শীতল, মানে সহনদায়ক, মানে সহনশীল আর কি।
0: আচ্ছা,
1: হ্যাঁ যে হিউমিডিটিটা ছিল সেটা সম্পূর্ণ কমে গিয়ে এখন একটু শীত আরামদায়ক আবহাওয়া হয়েছে, এবং
0: ঠিক,
1: যেটা আবহাওয়ার পূর্বাভাস
0: হুম
1: সেটা হচ্ছে আগামীকাল থেকে
0: হুম
1: হ্যাঁ বীরভূম সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা দিয়েছে দাদা ভাই।
0: আচ্ছা আচ্ছা, যাক, আপনাদের এই যে আমরা আপনার মুখে শুনলাম যে এরকম আপনাদের বৃষ্টি আসন্ন, এই আসন্ন বৃষ্টির পূর্বাভাস শুনে আমরাও আনন্দিত হলাম, এবং আপনার যে
1: বরিশ ধরা
0: পছন্দের
1: যে শান্তিরও বাড়ি,
0: শান্তিরও বাড়ি, আপনি যে গানটি শুনতে চেয়েছেন এই মুহূর্তে আপনাকে শোনাতে পারবো না, কারণ ওটি আধুনিক গান এবং এই
1: হ্যাঁ
0: অনুষ্ঠানটা আমাদের প্রধানত ছায়াছবির গানের অনুষ্ঠান। খুব ভালো
1: তাহলে
0: থাকবেন।
1: ওই গানটা শোনান, চৌরঙ্গী ছবির, বড় এক লাগে
0: ঠিক ঠিক, আমার আমরা আমরা আমরা আমরা আমরা ওই গানটি আপনাকে পরবর্তী কোনো অনুষ্ঠানে শোনানোর চেষ্টা করব, কারণ আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ
1: সময়
0: মুহূর্তে
1: চাইছে,
0: এসেছি,
1: হ্যাঁ
0: শেষ মুহূর্তে
1: হ্যাঁ দাদা
0: এসেছি।
1: ভাই ঠিক আছে,
0: আবার
1: অনুষ্ঠান
0: আমাদের
1: তো
0: ফোন
1: বেশ,
0: করবেন রাত 9:30 এবং 10:30, আমাদের একই রকমভাবে লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে। খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার,
1: ধন্যবাদ,
0: নমস্কার,
1: ধন্যবাদ দাদা
0: হ্যাঁ
1: ভাই,
0: হ্যাঁ
1: নমস্কার
0: হ্যাঁ হ্যাঁ।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এবারের ছবির শিল্পী অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় সিকিমের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয়নি। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ প্যাকিং 4, জিটি টিএস্টেট 3, মাথাভাঙা 2, দামথাং 2, ডিমা টিএস্টেট 1, কোচবিহার 1, মাঝেরবাড়ি 1, আলিপুরদুয়ার 1, বক্সাদুয়ার 1। আগামী 9ই জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আগামী 9ই জুন পর্যন্ত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম, এট এ ফিউ প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার অকার ওভার দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল প্যাকিং 4, জিটি টিএস্টেট 3, মাথাভাঙা 2, দামথাং 2, ডিমা টিএস্টেট 1, কোচবিহার 1, আলিপুরদুয়ার 1, বক্সাদুয়ার 1। ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্ট, সাব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্ট, সাব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ, হেভি রেইনফল লাইকলি

occur at one or two places over Jalpaiguri, Kochbihar, and Alipurduar districts of Sabimala and West Bengal. Thunderstorm with gustly wind and lightning very likely to occur at one or two places over the rest districts of Sabimala and West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. আকাশবাণী শিলিগুড়ি এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 6:05 বিচিত্র অনুষ্ঠানে শুনতে পাবেন যাত্রাপালা, মায়ের আশীর্বাদ। 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 শুনবেন বিজ্ঞান ঘরেও বাইরে। আজ শুনবেন দুটি কথিকা, প্রথমে বাঘ গণনা, বলবেন রিয়াঙ্কা দাস, এবং তারপর পৃথিবী কি সত্যি সূর্যের চারিদিকে ঘোরে এ বিষয়ে বলবেন তানিয়াধর। 8:30 আধুনিক গান শিল্পী পান্নালাল ভট্টাচার্য, 9:15 গজল পঙ্কজু দাসের কণ্ঠে। লাইভ ফোন ইন গানে গানে 9:30, 10:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 611 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি বিচিত্রানুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা, মায়ের আশীর্বাদ, পরিবেশনায় দ্য নিউ বীণাপাণি অপেরা।

0: এই তোরা চল এখান থেকে, আমরা সবাই কেটে পড়ি।
1: মা মঙ্গল চণ্ডী দেখা দিন, আশীর্বাদ দিন, কেউ জানবে না, কেউ বুঝবে না কত ব্যথা অন্তরে নিয়ে স্বামীকে হারিয়ে পুত্র দুটিকে নিয়ে কোন অজানার পথে চলেছি। বিদায় মহিম নগর, বিদায়, দেখি ভাগ্যে কি আছে, অভিশাপ না আশীর্বাদ।
2: কি দুর্যোগ, কি

0: চল একটু চল, একে কেউ নেই, অতর্কিত আক্রমণে নির্যাতনে পুত্র সহ কোথায় হারিয়ে গেল প্রিয়তম ভাতটা আমার, বা বারে ভাগ্যের পরিহাস।
1: এত প্রাতকালে কে আপনি?
0: মানুষ।
1: মানুষ? মানুষের কি দুর্দশা! কর্দমাক্ত ধূলি ধূসরিত দেহ, সর্বাঙ্গে রক্ত ঝরছে। চলুন আমি আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দেই।
0: আপনি?
1: হ্যাঁ আমি। দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, নির্যাতিত মানবতার আত্মকণ্ঠে পশুর লীলাক্ষেত্র, মাটির বুকে পড়েছে উৎসবের সারা, মানবতার কণ্ঠে উঠেছে জয়গান। ওরে শয়তানের দল, যদি মানব জন্মের সার্থকতা চাস, তাহলে পাপের গোলামি ছেড়ে, পশুত্বের বলি দিয়ে, হত্যার অস্ত্র ফেলে মানুষের অন্তরে দাও শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা।
0: ভালোবাসা? ভালোবাসা?

0: বাহ, কি সুন্দর মন মাতানো এই সন্ধ্যা আরতি!
1: ছি ছি রাজকুমারী, এ আবার আরতি নাকি? কি দঙ্গ তুলে মাতলামি করা!
0: এ সময় তুমি এখানে কেন এনায়েত খা? এ তো হিন্দুর মন্দির।
1: তাতে কি হয়েছে? ওই পুতুল আমি ভেঙে গুড়িয়ে দেব। তুমি কালাম পাহাড়ের নাম শুনোনি?
0: তুমি এখান থেকে যাও এনায়েত খা।
1: নিশ্চয়ই যাবো, তোমার ওই মন্দিরের সামনে তোমাকে সাদি করে নিয়ে যাব। পেয়ারি
0: সাবধান এনায়েত খা, তুমি মানুষ না জানোয়ার?
1: তাহলে জানোয়ার তোমাকে ক্রস করতে চললো?
0: এ কি হচ্ছে? ছাড়ো ছাড়ো বলছি, নইলে আমি চিৎকার করবো, কে আছো? বাঁচাও বাঁচাও!
1: কেউ নেই, কেউ আসবে না।
2: সাবধান অত্যাচারী!
1: কে?
2: অত্যাচারিত ভারতবাসীর অন্তরের অভিশাপ, তোমার মতো শয়তানের সাক্ষাৎ সমন। শয়তান, পথ পরিত্যাগ করো, নইলে।
1: আচ্ছা, লেখে নিয়ত রাখে সিন্ধু, আমার হাত থেকে শিকার কেড়ে নেওয়ার পরিণাম হবে মৃত্যু।
0: কে আপনি? আমার জীবন রক্ষা করলেন?
2: দীনদুঃখিনী সন্তান, নিপীড়িত মানুষ, এ কি আপনার হাত কেটে গেছে, রক্ত ছুটছে? আসুন, আমার জামা ছিঁড়ে হাত বেঁধে দিয়ে রক্ত পড়া দূর করি।
0: আপনি?
2: কোনো কথা নয়, আমার কাঁধে ভর দিয়ে চলুন, আপনাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আমি কুটিরে ফিরব।
0: এত রাতে কুটিরে ফিরবেন? পাশে দুশ্মন, ভয় করবে না?
2: ভয়? ভয় কাকে বলে আমি জানি না। আমি দুর্বট, আমি হিমাদ্রি, আমি অজেয়। আচ্ছা চলি, নমস্কার।
3: চলি বললে কি চলা যায় বাবা? এরই মধ্যে তোমাদের ম্লেচ্ছতার কাণ্ড কীর্তি সব মহারাজের কানে পৌঁছে গেছে। মহারাজের আদেশ, তোমাকে বদ্ধ ঘরে আটকে রাখতে হবে।
2: উত্তম, চলো তোমাদের সেই কোথায় লৌহ বদ্ধ ঘর। আপনি ভেতরে যান রাজকুমারী, আমি দেখি লৌহ কপাটের মতো এই বদ্ধ লৌহ ঘর ঝরঝর করে ভাঙতে পারি কি না।
1: নরহরি, ওহে নরহরি, দেখলে শুনলে তো সব। হ্যাঁ নরহরি, তোমার তো টাকার প্রয়োজন, এই সুবর্ণ সুযোগ, ছলে বলে কৌশলে রাজকুমারী আর ওই যুবকের নামে মিথ্যা কলঙ্ক অপবাদ প্রচার করে দাও। পারিশ্রমিক পাবে 50,000 টাকা। পারবে না?
3: নরহরি পারে না, এমন কোনো কাজ নেই। তা এনায়েত খা, টাকাটা নগদ পাবো তো?
1: পাবে, তবে খুব সাবধান নরহরি। আমি যে মন্দির চত্বরে রাজকুমারীর সঙ্গে ঢলাঢলি করছি, তার হাত কেটে গেছে, এ যেন প্রকাশ না পায়।
3: না, প্রকাশ পাবে না, কিন্তু আমার টাকাটা শীঘ্রই দিয়ে দিও। যাক বাবা, এতদিনে তাহলে ভাগ্য ফিরলো, 50,000 টাকা। কিস্তিমাত
1: কিস্তিমাত, শয়তানি তেমনি করে এগিয়ে চলো এনাথ খা, এগিয়ে চলো। তোমার ভাগ্য উঠছে রঙিন পতাকা, এরপর মহারাজকে হত্যা করে রাজকুমারীকে শাদী করে রাজ্য শহরের প্রাসাদ দখল করে আমি হব প্রথম নগরীর এক ছত্র মালিক।
0: মালিক, তিন দুনিয়ার মালিক, তুমি অসুর দমনে জেগে ওঠো প্রভু, তুমি জাগো প্রভু, তুমি জাগো।
4: কি হয়েছে মা, তোমার চোখে জল?
0: ফাঁকির পরিহাস দেখি, আনন্দে আমার চোখে জল আসছে শুধু। ওরে, আমিও যে ছিলাম মহিন্নগরীর রানী, আর আজ
4: সে কথা থাক মা, দাদা যে আজও এলো না মা।
3: আমার দাদা আর আসবে না মানিক, রাজকুমারীকে নিয়ে ঢলাঢলি এবং ম্লেচ্ছতার বিচার চাইতেই আমরা এসেছি। কি ম্লেচ্ছতা, কি ম্লেচ্ছতা!
0: থামুন, আমার পুত্র জয়দেব এ অন্যায় করতে পারে না, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি।
4: শয়তান, প্রতারক, তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বেরো, বেরো বলছি, বেরো, নইলে।
0: সুদেব, এ কি সত্যি?
4: সুদেব, সূর্য পশ্চিমে উঠতে পারে, আকাশে চন্দ্র তারা গ্রহ নাও উঠতে পারে, তবু তবু দাদা এ অন্যায় কাজ করতে পারে না।
3: কৃষ্ণেই তার কুলোপানার চক্কর। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দেখি কিছু করতে পারি কি না।
0: সুদেব, কারো অন্যায় আমি সহ্য করতে পারি না, এ কথা যদি সত্য হয় তাহলে আমি নিজের হাতে নিজের পুত্রকে গলা টিপে হত্যা করব। মায়ের আশীর্বাদের পরিবর্তে এ হবে চরম অভিশাপ।
4: অভিশাপ দিও না মা, অভিশাপ দিও না, আসুক ঝড়, আসুক বিদ্যুৎ, আসুক বৃষ্টি, হয়ে যাক প্রবল বন্যা, সেই বন্যায় শয়তানরা হাবুডুবু খাবে, আর তুমি আনন্দে দুহাত তুলে তাতই তাতই নৃত্য করতে করতে জীবনের জয়গান গেয়ে যাবে।
0: সুদেব, সুদেব!
4: হ্যাঁ মা, আমি সেই সুদেব যার দাদা ফুলের মতো পবিত্র, যার মা দেবী মূর্তি ধারণ করে দুহাত ভরে জগতের সন্তানকে অভয় আশীর্বাদ প্রদান করবে।
0: গোটা পৃথিবীটাই কি মিথ্যে চক্রান্তির কবলে পড়ল সুদেব?
4: শয়তান অসুর দমনী চামুন্ডা রূপ নীতিশূল হস্তে সিংহপরি তুমি হয়ে ওঠে মা দেবী প্রতিমা।

তোমার সারা পাইনি, সারা দাও প্রতিমা, সারা দাও। আমি যে একা বড় অসহায়, একই প্রতিমা অভাবের চলা সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করলে প্রতিমা। ভালোই হলো, আর এক ফুটো ফট জোগাড় করতে হবে না, একখানা কাপড় জোগাড় করতে হবে না, তুমি তোমাকে উপোস করে থাকতে হবে না। কে আছো দরদি বন্ধু, এগিয়ে এসো প্রতিভা

0: বিসর্জনের পালা। বন্ধু মহিম তার স্ত্রী পুত্রকে আমার ইঙ্গিত বিসর্জন দিয়ে আমি যে পাগল হয়ে গেলাম। কে কে ওখানে? মহিম বন্ধু? না না, আমি নই ভাই, আমি নই। কে কে অট্টহাস্য করলে?
1: আমি।
0: তুমি কি চাও? তুমি

0: সাহেব, ফকির সাহেব, তবে তুমি তুমি কি
1: প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, এই কথাকে আমি জীবনে মরণে কখনো বলতে পারি।
2: কিসের
0: এত কোলাহল, কি চায় তারা?
3: তারা আপনার কন্যার মিলচ্ছতা দূর করতে বিচার চায় মহারাজ।
0: কি বললে?
3: হ্যাঁ মহারাজ, দিন কয়েক আগে সন্ধ্যার অতীত দেখে ফেরার পথে রাজনন্দিনী এক যুবকের সাথে ঢলাঢলি করছিল দেখে সবাই বিচলিত, তাই তারা বিচার চাইতে এসেছে মহারাজ।
0: এ কথা সত্য?
3: সত্য মহারাজ, আমিও স্বচক্ষে দেখেছি। আহা, কি ম্লেচ্ছতা! তোবা তোবা!
0: ম্লেচ্ছতা, দাবি, বিচার! যে রাজা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাইকে শ্রদ্ধা করে ভালোবাসে, তার বিরুদ্ধে ওই হীন আচরণ! এই অন্যায় ফসলের মাশুল দিতে প্রস্তুত হও রাজা প্রতাপপুত্র, প্রস্তুত হও, নতুন দিন আসছে, নতুন দিন আসছে।
3: আপনি কি উন্মাদ, মানে পাগল হয়ে গেলেন মহারাজ?
0: উন্মাদ, পাগল? না না, এখন আমি পাগল হইনি। হ্যাঁ শোনো নায়েত খা, তোমার কথা যদি সত্য হয় তাহলে রাজনন্দিনীকে আমি সহজে হত্যা করব, আর যদি মিথ্যা হয় তাহলে সৈতন্দ্রের হাত পা বেঁধে অন্ধকার কক্ষে নিক্ষেপ করবে। তা দেখে রাজ্যবাসী আতঙ্কে স্বাক্ষর করে কেঁপে উঠবে। ভবিষ্যতে আর যেন কেউ অন্যায় আচরণ না করে।
4: তুমিও খুব হুঁশিয়ার হয়ে কাজ হাসিল করো এনায়েত খা, তোমার কথা মতো মিথ্যা প্রচার করেছি, জয়দেবকেও কারাগারে আটকে রেখেছি। হ্যাঁ, এবার দাও দেখিনি আমার 50,000 টাকা, নইলে সব সত্য ফাঁস করে আমি বেলুন ফাটিয়ে দেব খা সাহেব। সোজা মানুষ আমি, তোমায় সোজা কথা বলে গেলাম বন্ধু।
3: বন্ধু? তোমার এই বন্ধু একটা জীবন্ত কাল সর্প, তোমাকে দেব টাকা, বরং তোমাকে দিয়ে বহুত বহুত কাজ হাসিল করে তোমাকেই দিব ফাঁসিয়ে।

0: बहुत बहुत गोलमेर सेलमार पौचे जहा पड़ा सुजला सुफला शस्य श्यामलाय बांगलाय एत नारीश एत आर्जी बांगलार घरे घरे कि हम देखब दिन पर दिन के बा कारा नालिश करछे के तार अन्यायकारी
1: महान बंगेश्वरेर जय हो
0: के तुमि
1: दिनहीन एक बंगजनेर सन्तान
0: कि नाम तोमार
1: नामेर कि प्रयोजन जनाब
0: তোমাকে কি তার কৈফিয়ত দিতে হবে
1: না জনাব না আপনাকে আমার শ্রদ্ধা জানাতে হবে কিন্তু কোথায় বসতে দেই আপনাকে এখানে তো হিরে ঝলমল সিংহাসন নেই
0: বাঁচলা তা রাখা মূর্খ আমি বলতে এসেছি
1: যা বলতে এসেছেন চটপট বলে ফেলুন এই মাত্র বাসুদেব পণ্ডিত মশাইয়ের স্ত্রী অভাবের জ্বালা সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছে তার যে কেউ নেই তার স্ত্রীকে শ্মশানে নিতে হবে সৎকার করতে হবে পণ্ডিত মশাই গরিব তিনি গরিব জন্য কেউ যায় না
0: তাহলে তুমি যাচ্ছ কেন
1: দিন দুঃখী অসহায় গরিব মানুষের সেবা করাই তো আমার কাজ নইল এই শয়তানরা
0: শয়তান কই আমি তো কোথাও শয়তান দেখতে পেলাম না
1: আপনি অন্ধ আপনি মহান ব্যক্তি তাই এসব নোংরামি আপনার চোখে পড়ে না
0: খামোশ বেয়াদব
1: চিৎকার করবেন না শয়তান এনায়েত খা নরহরি পালের সঙ্গে হাত মিলিয়ে কেমন করে সমস্ত মেয়েদের কুলে কলঙ্ক লেপন করা যায় কেমন করে জোর করে ধরে এনে তাদের শাদী করা যায় তার ব্যবস্থা করুন
0: এসব তুমি কি বলছো যে দেশে এত আদর্শবান মানুষ সেই দেশের মানুষ আজ অমৃত ফেলে বিষ ভক্ষণ করছে
1: তাই তো মানুষ আজ বিষফল পাচ্ছে জনাব
0: জনাব নয় ভাই জনাব নয় তুমি পারবে শয়তানদের দমন করতে তুমি পারবে সোনার বাংলা গঠন করতে
1: বঙ্গেশ্বর
0: বঙ্গেশ্বর নয় ভাই বঙ্গেশ্বর নয় যে সব শয়তানরা সমস্ত মেয়েদের জীবনে কুলো কলঙ্ক লেপন করে যাদের ভয়ে কুলবধূরা নদীর ঘাটে যেতে পারে না তাদের আর কেউ ক্ষমা করলেও তোমার মতো বাংলার সংগ্রামী মানুষ কোনো দিনই ক্ষমা করবে না ক্ষমা করবে না

0: এইসব অকল্যাণকারী ব্যক্তিরা।
1: দেখো কল্যাণ, তোমার নাম অকল্যাণ হলেই ভালো হতো।
0: তুমি ঠিকই বলেছো দিদি, আমার বাবা নরহরিপাল যেরকম অসুখ অকল্যাণকারী ব্যক্তি, তাতে কল্যাণ নাম রাখাটা বাবা মায়ের পক্ষে উচিত হয়নি।
1: আচ্ছা কল্যাণ, এই যে সারাদিন তুমি ঘোরাঘুরি করো, তোমার পরিশ্রম হয় না?
0: পরিশ্রম না করলে কি শয়তানদের দমন করা যায়, ভালো ফল পাওয়া যায়? তাই আমি ঘুরে ঘুরে সব অপকর্ম সংগ্রহ করি নন্দিনীদি।
1: অপকর্ম সংগ্রহ করে কি করবে?
0: পারি, শয়তানরা যখন ধরা পড়বে তখন সাক্ষী দিতে হবে না, তাই আমিই হব প্রথম সাক্ষী।
1: আচ্ছা কল্যাণ, জয়দেব বলে কাউকে তুমি জানো?
0: জানি মানে, বড় ভালো মানুষ দিদি, বড় ভালো মানুষ। তাকে তুমি বিয়ে করো দিদি, তাকে তুমি বিয়ে করো।
1: হ্যাঁ,
0: তোমার চোখ মুখ বলছেই।
1: দেখো কল্যাণ, তোমার বাবা আর গোলাম এনায়েত খা জয়দীপকে মিথ্যা আটকে রেখেছিল, আমি প্রহরীকে বশ করে পালাবার সুযোগ করে দিয়েছি।
0: খুব ভালো করেছো দিদি, আমার আরো একটা প্রমাণ সংগৃহীত হলো, এটাও আমি লিখে রাখলাম।
1: তুমি আরো লেখাপড়া করলে না কেন কল্যাণ?
0: ওই শয়তান বাবার জন্য বেশি লেখাপড়া করলে নাকি পণ্ডিত হয়ে বাবার সব অপকর্ম প্রকাশ করে দেব বলে।
2: নন্দিনী, আবার কার সঙ্গে কথা হচ্ছে? ভিতরে এসো, অনেক কথা আছে।
1: আসি বাবা।
2: দেখো তো দেওয়ালে ওই ছবিটি কার?
1: ও তো আমার মায়ের।
2: তাহলে ওই মায়ের দিকে তাকিয়ে বলো তো মা, জয়দেব নামে এক যুবক তোমার প্রতি অশালীন ব্যবহার করেনি?
1: না বাবা, শয়তান এনায়েত খা আমার প্রতি অসমান ব্যবহার করলে, ওই যুবক দূর থেকে এসে আমার প্রাণ বাঁচায়, এমনকি নিজের জামা ছিঁড়ে আমার কাটা হাত বেঁধে দেয়।
2: আমি যে শুনলাম এনায়েত খা তোমাকে বাঁচিয়েছিল।
1: মিথ্যে কথা, এনায়েত খা একটা জীবন্ত শয়তান, কাল রাহু, ওকে তুমি বরখাস্ত করো বাবা।
2: এনায়েত খা, এনায়েত খা, দিনের পর দিন তুমি যে অন্যায় আচরণ করছো, তাতে তোমার শাস্তি, তোমার শাস্তি। না না না, সে যে অন্যায়কারী তার কি কেউ প্রমাণ আছে?
0: আছে মহারাজ, ওই এনায়েত খা আর আমার বাবা নরহরিপাল কত মেয়ের যে জীবন নষ্ট করেছে, কত কুলবধূর গায়ে যে কলঙ্ক লেপন করেছে, কত ঘর বাড়ি যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারই হত্যা নেই।
2: এত সব তুমি জানলে কি করে?
0: আমি যে কল্যাণ, কল্যাণ করাই যে আমার কর্ম। এনায়েত খা আমার বাবাকে 50,000 টাকা দিতে চেয়েছি, আপনাকে হত্যা করে রাজনন্দিনীকে শাদী করে সেই হবে প্রতাপগড়ের রাজা। আপনি আপনি এদের বিচার করুন মহারাজ, আপনি এদের বিচার করুন। এমনকি মহান বঙ্গেশ্বরকেও আমরা নালিশ করেছি।
2: হ্যাঁ হ্যাঁ বিচার, হ্যাঁ বিচার করব, এমন বিচার করব। এই কে আছে? এনায়েত খা।
3: আমায় ক্ষমা করুন মহারাজ, চিরদিন আমি আপনার গোলাম হয়ে থাকব।
4: আমাকেও ক্ষমা করুন মহারাজ, ওই এনায়েত খাই আমাকে 50,000 টাকা দিতে চেয়েছিল আপনার আর রাজকুমারীর সর্বনাশ করবার জন্য। আমায় ক্ষমা করুন মহারাজ।
2: তোমাদের করবো ক্ষমা। কে আছিস?

0: খোদা, না না, আমাদের মতো শয়তানের মৃত্যুই ভালো, মৃত্যুই ভালো।
1: আমার আরো একটা প্রার্থনা আছে মহারাজ।
2: আবার কি?
1: নন্দিনী দিদির সঙ্গে জয়দেবের বিবাহ দিন মহারাজ, এই আমার শেষ প্রার্থনা।
2: বিবাহ, মৃত্যুদণ্ড, প্রার্থনা, বিচার হবে, সব হবে, কিন্তু তার আগে আমাকে ওই দেবীর কাছে যাওয়া প্রয়োজন। ওরে কে আছিস? রাজ রথ সাজা, যাত্রার আয়োজন কর, আমি দেবী দর্শনে যাব, আমি দেবী দর্শনে যাব। দেবী দর্শনে যাবি? দেবী নেই, দেবী হারিয়ে গেছে, দেবী নিবিয়ে গেছে, দেবী প্রতিমা বিসর্জন হয়ে গেছে।
3: পাগল, পাগল, এরা সবাই পাগল।
2: এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে।
3: ওরেই হাতে বাগান দল, কে দেবে তোদের খেতে? লোকে বলে বাসুদেব পণ্ডিত পাগল।
2: না না না না না না, আমি পাগল নই।
3: চুপ, একদম হাসবে না।
2: আমার প্রতিমা, আমার প্রতিমা ঘুমিয়েছে, তার ঘুম ভেঙে যাবে।
3: ইস, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো প্রতিমা, খাবে না? দেখো দেখো প্রতিমা,
2: রূপালী আসরে লাল পাহর, কি সুন্দর একখানা শাড়ি তোমার জন্য এনেছি।
3: না না না না, ছেঁড়া নয়, ছেঁড়া নয়, পরো পরো প্রতিমা, খুব সুন্দর মানাবে। ও অভিমান, ও গো অভিমানিনী, তবু তোমার ঘুম ভাঙবে না। তবে কি,
2: তবে কি ওই সোনার রথে চড়ে ওই সোনার প্রতিমা উড়ে যায় দূরে?

0: তাদের তো দর্শন পেলাম না, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার নয়ন মণিদের, ফিরিয়ে দাও আমার স্ত্রী পুত্রদের, মঙ্গলময়ী জয়দেব সুদেব, ওরে ওরে তোরা কোথায়? আয় বাবা আমার বলে আয়, না না না না এই দিকটাই নেই, ওই ওই দিকটাই খুঁজে দেখি।
1: খুঁজতে খুঁজতে সারাটা দিন চলে গেল, তবু তবু জয়দেবের দেখা পেলাম না। ফিরে আয় মানি, মায়ের কোলে ফিরে আয়।
2: এই আপনি কাকে খুঁজছেন, কি হারিয়েছে আপনার?
1: মানি, মানিক হারিয়েছে মা।
2: সমুদ্রের অতল জল থেকে আপনার মানিককে আমি খুঁজে দেব মা? আপনার মানিক হারিয়েছে, আমার হারিয়েছে অমূল্য সম্পদ।
1: সেই সম্পদ কি মা বলো, আমি পারি কিনা খুঁজে দিতে? ওর সুদেব, ওরে জয়দেব, জয়দেব,
2: জয়দেব!
1: এ কি আতঙ্কে শিউরে উঠলে কেন মা? আমার জয়দেবের কি?
2: না না, তিনি মহান ব্যক্তি, আমার প্রাণ বাঁচিয়েছিলেন, নিষ্ঠুর নিয়তি। এ তুমি কি করলে?
1: তোমার কি নাম মা? কি সুন্দর পটল চেরা চোখ, বাঁশির মতো নাক, অমৃতের মতো বাণী, দিগন্ত প্রসারিত আকাশের মতো তোমার বক্ষ পঞ্জুর, তুমি মানবী না দেবী?
2: আমি প্রতাপগড়ের রাজকুমারী নন্দিনী।
1: কি বললি? প্রতাপগড়? না না, আমার সামনে নাম উচ্চারণ করো না।
2: কেন মা কেন?
1: ওই প্রতাপগড়ের রাজা প্রতাপ রুদ্রের ইঙ্গিতে অতর্কিত আক্রমণে পালিয়ে এসে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঢুকতে ঢুকতে কেঁদে বেড়াই।
2: আর কাঁদতে হবে না মা, সব হারানো চালা ভুলে গিয়ে চোখের জল মুছে ফেলো মা। আমি বলছি আবার সব ফিরে পাবে।
1: ফিরে পাবো, ফিরে পাবো আমার স্বামীকে, ফিরে পাবো আমার হিত গৌরবকে।
2: পাবে মা পাবে।
1: তাহলে নিয়ে যাও মায়ের আশীর্বাদ, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তাই মনোবাক্যে প্রণাম করবে, সব মনস্কামনা তোমার পূর্ণ হবে মা।
3: রাজকুমারী, কতদিন পর দেখা হলো, অভিবাদন গ্রহণ করুন।
2: ভারী দুষ্টু, কতদিন তোমার জন্য ওই পথপ্রান্তে বসে থাকি, কই দেখা তো হয় না।
3: সময় হলে দেখা হবে, তোমার মনে বসন্তের কোকিল ডাকলেই তো কোকিল এসে উড়ে গায়ে বসবে।
2: শয়নে স্বপনে জাগরণে আমি যে তোমাকে ডাকি জয়দেব।

0: আছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম করুন গিয়ে।
1: বাড়ি? আমাদের বাড়ি তো নেই, ওই দূরে পথ প্রান্তে আছে একটি পর্ণকুটির মাত্র।
0: সেই পর্ণকুটিরকে আমি রাজ অট্টালিকায় পরিণত করব।
1: না না রাজকুমারী, তাহলে যে আমরা দিন দরিদ্র অসহায় অনাথদের কথা ভুলে যাব। এই পর্ণকুটিরেই আছে সুখ শান্তি দয়া মায়া স্নেহ ভালোবাসা। পারবে না, পারবে না তুমি পর্ণকুটিরে দিন যাপন করতে?
0: নিশ্চয়ই পারবো, তোমার সাহচর্য আর মায়ের আশীর্বাদ মাথায় গ্রহণ করে আমি সব সইতে পারবো, সব সইতে পারবো। আমি সেদিনের অপেক্ষায় রইলাম।
1: এসো নন্দিনী, তোমার শুভ। ওই আবার কোকিল ডাকছে, এ কি এই প্রজাপতিটা বারবার এসে গায়ে পড়ছে কেন? ওরে বাবা, আবার শঙ্খধ্বনি! সবে মিলে যে এর সংকেত শুভ বিবাহ।

0: ন্যায়ের ঘন্টা বেজে উঠল। আমার মতো পাপীদের পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার নেই। বিমলা, বাবা কল্যাণ, কোনো সময়ের জন্য তোমাদের এতটুকু ভালোবাসিনি, ভালো কিছু খেতে পড়তেও দেইনি, তোমরা আমায় ক্ষমা করো।
1: নরহরি, এই আমাদের গুনাহের ইনসাফ।
0: দেখো তো, দেখো তো এনায়েত খা, সূর্যটা ঠিক মতো উঠছে তো, পৃথিবীটা ঠিক মতো ঘুরছে তো, ওই ওই আমার স্ত্রী পুত্র আমায় ডাকছে, দাঁড়া দাঁড়া বাবা, আমি আসছি। ও বহু দেশবাসী, তোমরা আমায় ক্ষমা করো, আমি জীবন দিয়ে এই পাপে প্রায়শ্চিত্ত করছি। তোমার কাজ শুরু করো।
1: নানা খাতক, আগে আমার জীবন নাও, আমি প্রস্তুত, আমার কাজ তুমি শুরু করো। অনেক গুণাহ পুঞ্জীভূত হয়ে আছে, আমার মতো লোক বেঁচে থাকলে আরো হাজারো হাজারো এনাৎকার সৃষ্টি হয়ে গোটা দেশটাকে কলুষিত করবে। নরহরি, আমারই জন্য তোমাকে মরতে হচ্ছে, তুমি তুমিও আমাকে ক্ষমা করো নরহরি, ক্ষমা করো।
0: না, আমি প্রস্তুত অন্যায়ের মাসুল দিতে। ঘাতক, তোমার কাজ শেষ করো ভাই।
1: ঘাতক, আমার আর এক দণ্ড বেঁচে থাকার ইচ্ছে নেই, যথা নিয়মে তোমার কাজ তুমি শুরু করো। জগৎবাসী দেখুক শয়তানের কি দুর্বার
0: পরিণাম। আর আমার অবিলম্ব সয় না। নাও ভাই, জীবন নদের খেয়াঘাটে কেউ বা হয় আগে পার, কেউ বা পরে, সত্য যে আছে সবার উপরে। ঘাতক, তোমার কাজ শেষ করে তুমি জগতের বুকে মঙ্গল

আমার, এ কণ্ঠস্বর যেন কত পরিচিত আমার। তবে কি না না না না, কে আমি কি ভাবছি? কাঁদিতে কাঁদিতে

0: جانیم جانیم شدیم شدیم
1: জয়ের মালা পড়তে সংসার সমাজ প্রতিষ্ঠা করতে তুমি আশীর্বাদ করো মা, সেই আশীর্বাদ আমরা মাথায় তুলে রাখবো।
2: আশীর্বাদ তো চিরদিন মাথায় থাকে বাবা।
1: কে আপনি?
2: রাজা প্রতাপ রুদ্র ভিখারীর মতো তোমাদের দুয়ারে আজ দণ্ডায়মান।
3: রাজা, কিন্তু আপনি কেন এসেছেন? কি চান এখানে? আমরা তো আর কিছু নেই, অত্যাচারে জর্জরিত করে সবই দিয়েছেন, আর কেন?
0: বসতে দে সুদীপ, বসতে দে, অতিথি নারায়ণ, অমর যুদা করতে নেই।
2: শুনুন দেবী, অনেক অত্যাচার অনেক অন্যায় আমি করেছি, শয়তানদের চক্রান্তে ভুল বুঝে অনেক নির্যাতন করেছি, তবু আপনার পুত্র জয়দেব আমার কন্যার প্রাণ বাঁচিয়েছে। সব জেনে লজ্জা ঘৃণা ভয়ে আমার অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠছে, আপনি আমার ক্ষমা করুন দেবী।
3: ক্ষমা? কিসের ক্ষমা? যে ঘাত আমাদের সংসারকে বলি দিয়েছে, আঘাতের পর আঘাত করেছে, আমার ফুলের মতো পবিত্র দ্বারাকে বিরা দোষে বদ্ধ করে আটকে রেখেছে, তাকে তুমি ক্ষমা করো না মা, তাকে তুমি ক্ষমা করো না।
2: ক্ষমা করুন দেবী, নইলে যে আরো দুটি প্রাণ অকালে ছড়ে যাবে।
0: হৃদয় চঞ্চল হইও না, দয়া সামনে এসো না, বলির পরিবর্তে আমি বলি চাই, রক্তের পরিবর্তে চাই রক্ত।
1: একজনকে বাঁচাতে তুমি অন্য একজনকে বলি দিতে চাও মা?
0: হ্যাঁ, আমি বলি চাই, ভীমা ভয়ঙ্করী মূর্তি ধারণ করে আমি শত্রুর বলি চাই।
2: ক্ষমা করুন দেবী, আমায় ক্ষমা করুন।
0: না না, ক্ষমা নেই, ক্ষমা নেই।
4: ক্ষমা হে পরম ধর্ম।
0: কে?
4: তোমার পুত্র। এক পুত্রকে বাঁচাতে তুমি আর এক পুত্রকে বলি দিতে চাও মা?
0: হ্যাঁ চাই, নির্যাতনী যখন আমার স্বামীর সর্বাঙ্গে রক্ত ঝরছিল তখন, তাই আমি চাই রক্তের বদলে রক্ত।
4: অতি হিংসায় অন্ধ হয়ে তুমি ভুলে গেছ মা সেই মহাজন বাণী, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, মাতৃত্ব বিসর্জন দিয়ে তুমি যদি পুত্রেই রক্ত পান করতে চাও মা, তাহলে জগতের সন্তানগণ কেউ আর মা নাম উচ্চারণ করবে না মা।
0: পুত্র!
4: মধুর মা নামে কলঙ্ক দিও না জননী, শরণাগত সন্তানকে কোলেই তুলে নেই, একবার দাঁড়াও তোমার সেই বলা ভয়া মূর্তিতে, আমরা তোমার চরণ।

0: সব মিটে গেল। ওঠো রাজা প্রতাপ রুদ্র।
1: আপনার পুত্র জয় দেবের শুভ বিবাহ
2: হবে। দিদিকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এইটাই আমার শেষ প্রার্থনা।
3: প্রার্থনা পূর্ণ হবে, এই বিবাহ হবে।
1: তুমি বেঁচে আছো ভাই, সব অপরাধ ভুলে গিয়ে, সব পাপের প্রায়শ্চিত্তের অবসান করে রাজা প্রতাপ রুদ্র হাত ভিখারির মতো তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে দুহাত পেতে।
3: রাজা রাজা, আমার হয়েছে জয়, তুমি আজ পরাজিত, আজ আমি সব ফিরে পেয়েছি। কি শান্তি, কি শান্তি!
2: সব শান্তি প্রতিষ্ঠা করতে নন্দিনী দিদিকে সম্প্রদান করবে কে?
4: আমি?
2: আপনি?
4: হ্যাঁ হ্যাঁ আমি, কিন্তু কিন্তু আমি যে মুসলমান বিধর্মী। রাজা প্রতাপ রুদ্র কন্যা সম্প্রদান করুন।
0: কিন্তু
4: আচার কোনো কিন্তু নয়, ছত্র কন্যাকে পুত্রবধূ রূপে গ্রহণ করে লক্ষ্মী প্রতিষ্ঠা করুন দেবী।
0: এসো বুকে এসো মা লক্ষ্মী।
3: বাহ বাহ, কি আনন্দ, কি আনন্দ! মঙ্গলময়ী, সুদেব, জয়দেব, ওরে জয়ের বিষান বাজাও, সমাজের বুকে জয়ের নিশান উড়িয়ে দাও, জয়ের নিশান উড়িয়ে দাও।
5: তোমার চোখে জল কেন বাবা? চোখের জল মুছে ফেলো, জয়গান করো।
4: এই জয়ের প্রতিষ্ঠা করতে আর দেরি নয় রাজা।
1: নন্দিনী, আয় মা, এসো বাবা জয়দেব, আজ আমি রাজপ্রাসাদ রাজত্ব আমার কন্যা সহ তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি গ্রহণ করে চিরসুখী হও। বন্ধু মহিম চাঁদ, দেবী মঙ্গলময়ী, আমার অভাগিনী মেয়েটাকে তোমাদের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে নেব চির মুক্তি।
4: মুক্তি নয় ভাই, মুক্তি নয়। আসুন রাজা প্রতাপ রুদ্র, আসুন জমিদার মহিম চাঁদ, এই আজকের শুভলগ্নে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি দাঁড়িয়ে বলি, ধর্মে আমরা তফাৎ হলেও জাতিতেই কিন্তু একই বাংলা মায়ের দুটি সন্তান।

বিচিত্রানুষ্ঠানে এতক্ষণ শুনলেন যাত্রাপালা। মায়ের আশীর্বাদ পরিবেশনায় দ্য নিউ বীণাপাণি অপেরা। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

শ্রোতা বন্ধুরা, এবারের ছবি আমার প্রেম। শিল্পী কিশোর কুমার গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

এবারের ছবি রাজা হিন্দুস্থানি, শিল্পী উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। গানটিতে সুর দিয়েছেন নাদিম শ্রাবণ।

এতক্ষণ হিন্দি ছায়াছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: रूपियाँको एटीएफ प्राइस स्टेबिलाइजेशन फण्डलाई अनुमोदन गरेको छ। कर्नाटक कंग्रेस विधायक दलका नेता डीके शिवकुमारले आज राज्यको 25 मुख्यमन्त्रीको रूपमा शपथ लिनुभयो। आज बिहान दिल्लीको मालवीय नगरमा रहेको एक होटलमा आगलागी हुँदा 21 जनाको मृत्यु भएको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदी, राष्ट्रपति द्रौपदी मुर्मू, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, केन्द्रीय गृहमन्त्री अमित शाह र दिल्लीकी मुख्यमन्त्री रेखा गुप्ताले दुखद घटनामा ज्यान गुमाउनेप्रति समवेदना व्यक्त गर्नुभयो।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডিকে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
2: आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में कैबिनेट में बहुत बड़े महत्वपूर्ण फैसले लिए गए हैं, जिसमें आज की जो वेस्ट एशिया क्राइसिस के कारण एटीएफ एविएशन टर्बाइन फ्यूल उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीज का एक एटीएफ प्राइस स्टेबिलाईजेशन फंड क्रिएट किया गया।
1: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
2: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कंट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कंट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
1: दिल्ली और जातीय राजधानी अंचल छाड़ा हरियाणा, राजस्थान और उत्तर प्रदेश को यह प्रकल्प के आवतায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডিকে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথবাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডিকে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। দুই তৃতীয়াংশের বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
1: রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞান বিষয়ক ধারাবাহিক বিজ্ঞান ঘরেও বাইরে। এ বিষয়ে আজ শুনবেন দুটি কথিকা। প্রথমটি বাঘ গণনা, বলবেন রিয়াঙ্কা দাস, এবং তারপর পৃথিবী কি সত্যি সূর্যের চারিদিকে ঘোরে, এ বিষয়ে বলবেন তানিয়া ধর। 8:30 আধুনিক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য। 9:15 গজল, শিল্পী পঙ্কজ উধাস। 9:30 লাইভ ফোন ইন গানে গানে। 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নীলিমা সেন। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।
1: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
4: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
5: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
4: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
5: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
4: डायल कीजिए 8700014242।
5: नंबर एक बार फिर नोट करें 8700014242।
0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে আরও 32 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমন জারি করেছে ইডি। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেছে। আসছি বিস্তারিত খবরে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নৌসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম, ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখার সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল।
2: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
0: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
3: আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব।
0: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। জেলায় জেলায় আজ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনে জেলার 20টি ব্লক সরাসরি যুক্ত ছিল। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অন্নপূর্ণা যোজনার সূচনা করেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল। অনুষ্ঠানে 100 উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নবান্নে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলায় আপাতত 2,60,000 নাম নথিভুক্ত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রীকান্ত পল্লী। এক উপভোক্তা জানান,
4: আমার নাম মৌসুমী ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জন্য, মেয়ে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনার ফর্ম যে আইনগুলো, তাতে আমরা খুব খুশি এবং এটা মহিলাদের আত্মনির্ভরতার জন্য খুব বড় একটা পদক্ষেপ। এটা আমরা আমাদের নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক, সংসারের প্রয়োজনে হোক এবং মেয়েরা তাদের পড়াশোনার খরচ হোক, যেভাবে হোক মহিলারা নিজের ইচ্ছা মতো নিজের মন মতো একটা খরচা করার সুযোগ পেল।
0: দার্জিলিং জেলাতে উপভোক্তারা আজ অন্নপূর্ণা যোজনার সুবিধা হাতে পেয়েছেন। এ উপলক্ষে শিলিগুড়ি ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। হুগলি জেলার পান্ডুয়া ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আকাশবাণীর একটি প্রতিবেদন।
5: অন্নপূর্ণা যোজনার উদ্বোধনের দিনই একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। এদিনের বৈঠকে খাদ্য, আইন, সমাজকল্যাণ এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে মা আহার করা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে 390টি কেন্দ্রের পাশাপাশি আরও 110টি নতুন কেন্দ্র চালু হবে, ফলে রাজ্য জুড়ে মোট 500টি কেন্দ্র থেকে 5 টাকায় খাবার দেওয়া হবে। সপ্তাহে 2 দিন ডিম, 2 দিন মাছ এবং বাকি দিনগুলিতে নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সব্যসাচী নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুন থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। সমাজকল্যাণ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে নিকাশী নালায় কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি এবং দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও ক্ষতিপূরণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি মহলের মতে নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার এবং জনমুখী কর্মসূচির রূপরেখা স্পষ্ট করতে এই ধারাবাহিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সুমন দের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক, বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বতন সরকার 1 বৈশাখী দিনটি ধার্য করেছিল। রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে মন্ত্রিসভা 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, উন্নয়নের কাজে রাজ্য সরকার বিরোধী দলের প্রতিনিধি থাকায় এলাকায় কোনো বৈষম্য করবে না। নবান্নের এই বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এরা হলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান প্রমুখ। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যের দপ্তর বন্টন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার মন্ত্রিসভার নতুন 35 জন সদস্যের মধ্যে দপ্তর বন্টন করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করেছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। এরাজ্যে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পগুলি ত্বরান্বিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। ওইদিন তিনি নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজ সমন ধরিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী 15 জুন ইডির দপ্তরে তলব করা হয়েছে। মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে অস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজে নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ যোজনায় আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
6: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান ধারাবাহিক বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আমাদের আজকের প্রথম কথিকা বাঘ গণনা, এ বিষয়ে বলছেন রিয়াঙ্কা দাস।
7: বাঘ হল বৃহৎ বিড়াল গোত্রের প্রাণীদের অন্যতম, খাদ্য পিরামিডের শীর্ষে অবস্থান করছে, ছত্র প্রজাতি হিসেবে চিহ্নিত। বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে যে কোনো প্রজাতির অস্তিত্ব প্রয়োজন, ফলে তাকে সংরক্ষণ করার দায়িত্ব বর্তায়। 20 শতাব্দীর সূচনায় বিশ্বে এই প্রজাতির সংখ্যা প্রায় 1 লক্ষের মতো ছিল। 2015 সালে সংখ্যাটা এসে দাঁড়ালো 3062 থেকে 3948-এর মধ্যে। ব্রিটিশ শাসনকালে ভারত উপমহাদেশে হাজার হাজার বাঘ বাস করত বলে অনেকেরই বিশ্বাস। কিন্তু 1972 সালে ভারত সরকার যখন বন্যপ্রাণ আইন প্রযুক্ত করে, তখন বাঘের সংখ্যা 200-এর নিচে নেমে গিয়েছিল এবং এই সময়কালে ব্যাঘ্র প্রকল্পের পরিকল্পনা গৃহীত হয়। এখন দেশে প্রকল্পের সংখ্যা 50 এবং 21টি রাজ্যে বিস্তৃত। স্বভাবতই সংরক্ষণের জন্য যদি প্রকল্পের ব্যবস্থা থাকে, তাহলে যে প্রাণীর সংরক্ষণ তার বৃদ্ধির হার পরিমাপ করার জন্যই বাঘ শুমারির আয়োজন করতে হয়। একটি অরণ্য এলাকায় যতগুলি প্রাণী বাস করে তাদের প্রত্যক্ষভাবে গুনতে পারলে ভালো হতো, কিন্তু বাস্তবে তা সম্ভব নয় বলে পরোক্ষভাবে তাদের সংখ্যা নির্ধারণ করার চেষ্টা করা হয়। বাঘ একক প্রাণী হিসেবেই চলাফেরা করে, একমাত্র প্রজননের সময়কাল বাদ দিয়ে। প্রজননের সময় পুরুষ সঙ্গী কিছুদিন এবং তারপরে শাবক সহ প্রায় 2 বছর স্ত্রী বাঘ জীবন অতিবাহিত করে। মানবের পক্ষে বাঘের নিকটস্থ হওয়া যেহেতু বিপদের সম্ভাবনা, তাই বাঘ গণনার ক্ষেত্রে উপযুক্ত পরোক্ষ পদ্ধতিগুলি ব্যবহার করা হয়ে থাকে। পায়ের ছাপই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মনে করা হয় প্রত্যেক পায়ের ছাপই আলাদা আলাদা রকমের এবং সবৈশিষ্ট্য বর্তমান, ফলে একটি এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের পায়ের ছাপ গুণে সেই এলাকার বাঘের সংখ্যার একটি হদিশ পাওয়া যায়। আবাসস্থলের বিভিন্নতার জন্য পায়ের ছাপেরই পরিবর্তন ঘটে। এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের অভিজ্ঞতা বিশেষ জরুরি এই গণনার ক্ষেত্রে। এই পদ্ধতিতে আর্থিক ব্যয় অল্প এবং স্থানীয় লোককে স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো যায়। বাঘের যাতায়াতের পথে ক্যামেরাগুলি বসানো হয়। এই জাতীয় ক্যামেরাতে অন্ধকারে ছবি তোলার প্রযুক্তি বর্তমান। ক্যামেরা বসানোর জায়গাগুলি সঠিকভাবে নির্বাচন করতে হয়। জলের সূত্র যেখানে এবং আরও কয়েকটি বিশেষ জায়গায় ক্যামেরা ব্যবহার করা হয়। ক্যামেরার ছবিতে ওঠা বাঘের ডোরাকাটা দাগ বিশ্লেষণ করে সংখ্যা নির্দিষ্ট করা হয়। দাবি করা হয় ভিন্ন ভিন্ন প্রাণীর ডোরাকাটাতে পার্থক্য বর্তমান। ডোরাকাটার পার্থক্য অনুধাবন করতে পারে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যা বিশেষভাবে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। এই পদ্ধতিতে স্বেচ্ছাসেবকের ব্যবহার খুবই কম। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ক্যামেরা বসানো ও তুলে আনার কাজ সতর্কভাবে করে থাকেন। এই পদ্ধতিতে প্রয়োগে আর্থিক ব্যয় অনেক বেশি। যে অরণ্যে লবণাক্ত জল প্রবেশ করে সেখানে ক্যামেরা ব্যবহার করা বিশেষ অসুবিধাজনক, ক্যামেরাগুলি ক্ষতি হয়ে যায়। বাঘের পরিত্যক্ত বিষটা বিশ্লেষণ করার সুযোগ গ্রহণ করা হয়। দেহের এই বজ্র

0: পরীক্ষাগারে এনে ডিএনএ বিশ্লেষণ করা হয় এবং ডিএনএ এর পার্থক্য আলাদা আলাদা ভাগ চিনতে সাহায্য করে। এখানে সাফল্য অনেক বেশি পরিমাণে হবে আশা করা যায়, কিন্তু অনুসন্ধানের সময়কালে একটি অঞ্চলের সমস্ত প্রাণীদের বিষ্ঠা সংগৃহীত হবে এ সম্ভাবনা খুবই কম। বিষ্ঠা ত্যাগ ও সংগ্রহণের মধ্যবর্তী সময় দীর্ঘ হলে বিষ্ঠা থেকে অক্ষত কোষ উপাদান পাওয়া খুবই কঠিন। বাঘ ধরে রেডিও কলার পরিয়ে দেওয়া হয় এবং এর সাহায্যে গণনা করা হয়। রেডিও কলার পড়াতে গেলে বাঘকে ঘুম পাড়ানিগুলি ব্যবহার করে অসার করতে হয়, ফলে এই পদ্ধতির জটিলতা অনেক এবং সমস্ত বাঘকে এইভাবে পাওয়া নাও যেতে পারে। ভারতবর্ষে তিনটি পর্যায়ে গণনা করা হয়। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ ও দেরাদুনের ভারতীয় বন্যপ্রাণ সংস্থা এই পদ্ধতি নিরূপণ করেছেন এবং দেশের সর্বত্র অনুসরণ করা হয়। বিট পর্যায়ের বনকর্মীরা স্থানীয়ভাবে সমীক্ষা করে তথ্য সংরক্ষণ করেন। সমীক্ষা করে তথ্য সংগ্রহের পদ্ধতি অবহিত হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সমীক্ষার প্রথম তিন দিন প্রত্যক্ষ দর্শন ও পরোক্ষ প্রমাণ সংগ্রহ প্রভৃতি কাজগুলি করেন। অবশিষ্ট তিন দিন তৃণভোজীয় স্থানীয় উদ্ভিদের ওপর সমীক্ষা করেন, যাতে একটি পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হয়ে ওঠে। উপগ্রহের তথ্য থেকে আবাসভূমি বিন্যাসকরণ। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের সহযোগিতায় ভারতীয় বন্যপ্রাণ সংস্থা পরিসংখ্যান ও উপগ্রহের তথ্য বিশ্লেষণের কাজ করেন। ক্যামেরা ফাঁদ পদ্ধতি পরিচালনা করেন গবেষক জীববিজ্ঞানীরা। একটি আংশিক মডেলের সাহায্যে তিনটি পর্যায়ে তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে ত্রুটিসমূহ যথাসম্ভব দূর করা হয়। স্থানীয় স্তরে সমীক্ষা, আবাসভূমির বৈশিষ্ট্য এবং সম্পর্ক সমীকরণ প্রভৃতি পরিসংখ্যানগত পরিমাপ করা হয়। এর ফলে প্রাণীর একটা সম্ভাব্য সংখ্যা পাওয়া যায়। এবারের গণনার কাজে অত্যাধুনিক পদ্ধতিসমূহ ব্যবহার করার প্রয়াস নেওয়া হয়েছে। 44,000 মাঠবাসী অংশগ্রহণ করেছিলেন। 3,18,000 ব্যাঘ্র আবাস সমীক্ষা করা হয়েছে এবং প্রায় 20টি রাজ্যে। প্রায় 3,81,400 বর্গ কিলোমিটারের এলাকায় অনুসন্ধান চালানো হয় বাঘ ও তার শিকার প্রাণীদের উদ্দেশ্যে। সমীক্ষার দল 139টা পাঠ স্থানের 26,760 পয়েন্টে জোড়া ক্যামেরা ফাঁদ বসিয়েছিলেন। বাঘ ও চিতাবাঘ মিলিয়ে প্রায় 35 মিলিয়ন ছবি সংগৃহীত হয়েছে। তার মধ্যে 76,523 বাঘ ও 51,337 চিতাবাঘের ছবি পাওয়া গেছে। ভারতের ব্যাঘ্র আবাসের প্রায় 86% অঞ্চলে ক্যামেরা ফাঁদ ব্যবহার করা হয়েছিল। গণনাকারী দল আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করেছিলেন। বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ তা দেখে বিশেষজ্ঞরা বলতে পারেন সংশ্লিষ্ট বাঘের ফটো কোন সময় তোলা হয়েছিল, বর্ষায় না শীতে। প্রতি 4 বছর অন্তর বাঘ শুমারি হয়ে থাকে। 2006 সাল থেকে শুরু করে একেবারে বাঘ গণনা চতুর্থবার। 2006 সালে বাঘের সংখ্যা ছিল 1411, 2010-এ 1706, 2014-তে 2226 এবং 2018-তে হল 2987। তাহলে গত 4 বছরে 741টি বাঘ বেড়েছে, বৃদ্ধির হার 33%। দেশের সবচেয়ে বেশি বাঘ চিহ্নিত হয়েছে মধ্যপ্রদেশে, তারপরেই কর্ণাটক। আগেরবার উত্তরবঙ্গে 3টি বাঘের অস্তিত্ব ছিল, এবারে ওই অঞ্চলকে বাঘহীন ঘোষণা করা হয়েছে। 2014 সালে সুন্দরবনে বাঘের উপস্থিতি ছিল 76টি, এবারে দেখানো হয়েছে 88টি, বৃদ্ধির হার প্রায় 16%। আসামে 167টি থেকে 190 হয়েছে, 23টি বেড়েছে। আসামের মুখ্য বনপালের দাবি, দুর্গম এলাকার সমীক্ষায় দল পৌঁছাতে পারেনি, তাহলে সংখ্যা আরো বৃদ্ধি পেত। মিজোরামে কোনো বাঘের অস্তিত্ব ধরা পড়েনি। দেশে 5টি ভূমিখণ্ড বাঘের জন্য চিহ্নিত, শিবালিক গাঙ্গেয়, মধ্য ভারত ও পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও ব্রহ্মপুত্র সমতল ভূমি এবং সুন্দরবন। চারটি রাজ্য যথা মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রে 300-এরও বেশি বাঘ বর্তমান। আরও চারটি রাজ্য যথা তামিলনাড়ু, আসাম, কেরালা ও উত্তরপ্রদেশে 150-এরও বেশি বাঘ আছে। 2006-এর সঙ্গে তুলনা করলে এরকম 8টি রাজ্য আছে যেখানে বৃদ্ধির হার 100 ভাগেরও বেশি। বক্সা, ডাম্পা ও পালামৌতে 1টিরও বাঘের দেখা মেলেনি, অথচ 1973 সালে পালামৌতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। ভারতবর্ষে মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান ও কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান উন্নত মানের সংরক্ষিত অঞ্চল হিসেবে মর্যাদা লাভ করেছে। উড়িষ্যা রাজ্যে নতুন এলাকায় বাঘের সন্ধান মিলেছে সুন্দরগড়ের হিমাগিরি অরণ্য, রায়গড় জেলার মুড়িগাড়া এবং হীরাকুদের দেবীগড় বন্যপ্রাণ সাংচুয়ারিতে বাঘ দেখা গেছে। অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা বাঘের নতুন এলাকা হিসেবে পরিগণিত হয়েছে। এই রকম উচ্চতায় বাঘের সন্ধান অত্যন্ত উৎসাহজনক। ভদ্রা বাঘ সংরক্ষিত অঞ্চলে 2000 সালে 6টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল। 2018-তে তা বেড়ে 40টি হয়েছে। সর্বাপেক্ষা প্রাচীন ব্যাঘ্র প্রকল্প কর্বেট পার্ক, আর সবচেয়ে নতুন প্রকল্প কামলাং এ। 2018 সালে প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে যে শুমারি হয়েছে তাতে বাঘের সামগ্রিক সংখ্যা ধরা হয়েছে 3890। এর মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল এবং কিছু এশীয় দেশে বাঘের স্বাস্থ্যবান ছত্রগোষ্ঠী বর্তমান। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ ও ভারতীয় বন্যপ্রাণ সংস্থার বিশেষজ্ঞগণ দাবি করেছেন 2018-এর বাঘ গণনায় সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। গৃহীত ডাবলিং স্যাম্পল টেকনিকে 2টি পর্যায় বর্তমান। প্রথম পর্যায়ে বনবিভাগের সমীক্ষকগণ পায়ের ছাপ, প্রাণীর বিষ্ঠা বিশ্লেষণ ও পড়ে থাকা শিকারের অবশিষ্টাংশ থেকে তথ্য আহরণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে ক্যামেরা ফাঁদ থেকে তথ্য ও চিত্র সংগ্রহ করা হয়েছে। 2টি পর্যায়ে সম্মিলিত তথ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা হয় গণনা অপেক্ষাকৃত নির্ভুল করার উদ্দেশ্যে। জনৈক বিশেষজ্ঞ জানান, সুন্দরবনের নরম মাটিতে পদচিহ্নের রূপান্তর ঘটে, তাছাড়া সব সময় পায়ের ছাপ সঠিকভাবে অনুসরণ করা যায় না, সেই জন্য বাঘের যাতায়াতের পক্ষে ক্যামেরা বসানো হয়। ক্যামেরায় ছবি দেখে বাঘ পিছু ডোরা কাটা দাগের ধরন থেকে শনাক্ত করা হয়। অবশ্য মধ্য ভারত ও মহারাষ্ট্রের মাটি শক্ত বলে বাঘের পদচিহ্ন অক্ষত থাকে, তাকে কাজে লাগানো যায়। ভারত ও বাংলাদেশ মিলিয়ে সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার, এর 40 ভাগ ভারতে। এই ক্ষেত্রে অনেক প্রশ্ন তুলেছেন, সুন্দরবনে দুই দেশের প্রাণী স্বাভাবিকভাবে সীমানা অতিক্রম করে, কোন বাঘ সুন্দরবনে স্থায়ী অধিবাসী নিরূপণ করা বেশ কঠিন কাজ। 50টি সংরক্ষিত অঞ্চলে এমন দুর্গম এলাকা রয়েছে যেখানে ক্যামেরা ফাঁদ বসানো দুরূহ কাজ। যেহেতু একটি সময় সীমার মধ্যে সমীক্ষার কাজ সম্পন্ন করতে হয়, তাতে কিছু প্রাণীর নজর এড়িয়ে যেতেই পারে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ক্যামেরা ফাঁদ নির্দিষ্ট কিছু জায়গায় বসানো হয়, ফলে সমগ্র আবাসভূমির তথ্য সংগৃহীত হয় না এবং নমুনা এলাকাগুলির তথ্য সম্ভারের ভিত্তিতে অবশিষ্ট এলাকায় বাঘের সংখ্যা অনুমিত হয়। রাশিবিজ্ঞানের নিয়মে এই তথ্যে ভুল থেকে যেতে পারে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস গণনায় ফলাফল প্রকাশ করতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভারতবর্ষ বাঘের নিরাপদ আশ্রয়। তথ্য বলছে সংখ্যা বৃদ্ধি হলেও প্রাণীটির নিরাপত্তা নিয়ে গুরুতর সংশয় আছে। সম্প্রতি উত্তরপ্রদেশের পলিভিটে একটি বাঘিনীকে পিটিয়ে শেষ করে দেওয়া হয়। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছেন, 2015 থেকে 2018 এর মধ্যে 423টি বাঘের মৃত্যু ঘটনা ঘটেছে। 70টি বাঘ চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। 87টি বাঘের মৃত্যুকে সন্দেহজনক আখ্যা দেওয়া হয়েছে। এই মৃত্যুগুলি চোরা শিকারীদের দ্বারা কিনা নিশ্চিতভাবে বলা যায়নি। চোরা শিকারীদের দ্বারা মৃত্যু ঘটনা 2015 সালে মাত্র 12টি, কোনো সন্দেহজনক মৃত্যুর খবর ছিল না। 2018 সালে 13টি চোরা শিকারীদের হাতে প্রাণ গেলেও 54টি বাঘের সন্দেহজনক মৃত্যু ঘটেছে। গত বছরই এ রাজ্যে লালগড়ে একটি বাঘকে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে মারা হয়। বাঘ গণনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। 2018 সালে শুমারিতে বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটেছে কোনো সন্দেহ নেই। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জনৈক অধিকর্তা বলেছেন, সুন্দরবনে প্রাণী রক্ষার বন বিভাগের সাথে যৌথ বন পরিচালনা সমিতি বিশেষ সহযোগিতা করেছে। নাইলন জাল দিয়ে জঙ্গল ঘিরে দেওয়ার বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারছে না। বাঘের নিরাপত্তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বেড়েছে, নজরদারিও আগের থেকে বাড়ানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বড় বিড়াল গোত্রীয় শিকারী প্রাণীদের স্বাভাবিক প্রজনন হার এইভাবে বৃদ্ধি পায় না। বৃদ্ধির এই হারের কারণগুলি নিবিড়ভাবে অনুসন্ধান করা আবশ্যক। আবার দেশের কিছু অঞ্চলে বাঘ লোপ পেয়েছে, এই দিকটাও বিশ্লেষণ করার তাগিদ থেকে যায়।
1: বাঘ গণনা এ বিষয়ে এতক্ষণ বললেন রিয়াঙ্কা দাস। এবারের বিষয়, পৃথিবী কি সত্যি সূর্যের চারিদিকে ঘোরে, এ বিষয়ে বলছেন তানিয়া ধর।
2: বহু বছর আগে পদার্থবিদ হেরমান বন্ডি বিবিসিতে বিজ্ঞান সম্বন্ধে কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন। সহজ ভাষায় বিজ্ঞানের কথা অপেশাদার, সাধারণ লোকজনকে বুঝিয়ে বলার জন্য। তার একটি বক্তৃতায় তিনি খেদ করেছিলেন যে আজকাল স্কুলে অনেক কঠিন বিষয় শেখানো হয়, কিন্তু ছেলেমেয়েদের যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তার প্রমাণ কি, তারা বলতে পারে না। কথাটা আজও সত্যি, বরং আজ সেটা হয়তো আরো কঠোর সত্য হয়ে দাঁড়িয়েছে। অথচ সবাই বিশ্বাস করে যে সূর্য স্থির এবং পৃথিবী ঘুরছে, তার কারণ বইয়ে লেখা আছে বা গুগলে তাই দেখাচ্ছে। যেহেতু আজকাল গুগল হলো সকলের বিশ্বাসের আধার, তথাকথিত শিক্ষিত লোকজন যখন কোনো কিছুর কারণ না জেনে বা বুঝে শুধু বইয়ে লেখা আছে এই তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বাস করে, তখন সেটাকে এক ধরনের কুসংস্কার বলা যায়। হোক না সেটা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত সত্য, শুধু কুসংস্কার বলে এটা যে চিন্তার বিষয় তা নয়। বইয়ে লেখা বা ফোনের মাধ্যমে পাওয়া উড়ো খবরের ওপর এই অন্ধবিশ্বাস খুব বিপজ্জনক ব্যাপার। আসলে বিজ্ঞান যখন কয়েকটি নিয়ম বা তথ্যের সমষ্টি হিসেবে শেখানো হয়, তখনই এই অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি। আজকাল বিজ্ঞানের পাঠ্যপুস্তকে তথ্যের সম্ভার দেখে হতবাক হতে হয়। কয়েকটি নিয়ম মুখস্থ করে অঙ্ক কষার নাম বিজ্ঞান শিক্ষা নয়। বিজ্ঞান হলো প্রশ্ন করতে শেখার আরেক নাম। কিভাবে প্রশ্নের যুক্তিসম্মত উত্তর খুঁজতে হয় সেই পদ্ধতি শেখা, তথ্য থেকে সিদ্ধান্তে পৌঁছানোর সময় সব ফাঁক ফোকর বোঝানো হলো কিনা সেই দিকে সতর্ক হতে শেখায় আসল বিজ্ঞান শিক্ষা। সেই জন্য পৃথিবী কি সত্যি সূর্যের চারিদিকে ঘোরে এমন প্রশ্ন একেবারেই অবান্তর নয়, বরং ছাত্রছাত্রীদের এমন উল্টোপাল্টা প্রশ্ন করে তার উত্তর খুঁজে নিতে দেওয়া উচিত। তাহলেই আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে, বিশাল আকারের বই মুখস্থ করে নয়। সত্যি বলতে কি, বর্তমান স্কুল শিক্ষার সিলেবাসে যেসব বিষয় শেখানো হয় সেগুলো অপ্রাপ্তবয়স্কদের শেখানোর চেষ্টা হাস্যকর। অথচ কোপারনিকাস যখন পৃথিবীকে সৌরমণ্ডলের কেন্দ্র থেকে সরিয়ে সূর্যকে এনে বসিয়েছিলেন, তখন তার মনে এর প্রমাণ নিয়ে খুঁতখুঁত রয়ে গিয়েছিল। তার কারণ, শুধু আমাদের আকাশে গ্রহ উপগ্রহের চলনের উপর নির্ভর করলে প্রাচীন গ্রিক চিন্তাভাবনার মধ্যে ফাঁক খোঁজা মুশকিল। তাদের পৃথিবীকেন্দ্রিক হিসাবেও সূর্য চন্দ্র গ্রহগুলোর চলাফেরা ব্যাখ্যা করা যেত এবং সেই জন্যই হাজার বছর ধরে লোকজন

তা বিশ্বাস করে এসেছিল। কোপার্নিকাস জানতেন পৃথিবী যে ঘুরছে তার একটা নিশ্চিত্র প্রমাণ চাই, এবং তিনি এও জানতেন এই প্রমাণ কি ধরনের পর্যবেক্ষণ থেকে পাওয়া যেতে পারে। ধরা যাক পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেই কথা মনে রেখে আকাশের নক্ষত্রদের দিকে নজর দেওয়া যাক। এবার যদি পৃথিবী এবং এই সুদূর নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্বে আরও কোনো একটি নক্ষত্র থাকে, আমরা এই নক্ষত্রটিকে দূরের নক্ষত্রগুলোর প্রেক্ষাপটে নড়তে দেখব। জানুয়ারিতে তাকে যে জায়গায় দেখা যাবে 6 মাস পর সেখানে নয়, ভিন্ন জায়গায় দেখা যাওয়ার কথা। পৃথিবী যদি ঘোরে এবং মাঝামাঝি দূরত্বের কোনো তারার পর্যবেক্ষণ করা হয় তাহলে এমনটা হতে বাধ্য। যদি না দেখা যায় তাহলে বুঝতে হবে পৃথিবী অনড়। তবে এখানে একটা যদি থেকে যায়, এমনও তো হতে পারে যে সেরকম মাঝামাঝি দূরত্বের কোনো তারা নেই। কোপার্নিকাস জানতেন যে কোনো তারার ক্ষেত্রে এমন নড়াচড়া করা যায় না। তখন তিনি বলেছিলেন যে এমন মধ্যবর্তী দূরত্বের কোনো তারা নেই, তাই এই পরীক্ষা দ্বারা কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো সূক্ষ্ম পর্যবেক্ষণে এই নড়াচড়া ধরা যেতে পারে, তাই দূরবীন উদ্ভাবনের পর গ্যালিলিও নিজেও চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল সপ্তর্ষি নক্ষত্রমণ্ডলের অন্তর্গত কোনো একটি তারার ওপর নজর রাখা যেতে পারে, সেই ক্ষেত্রে অন্যান্য তারাগুলো হবে প্রেক্ষাপটের তারা। তবে যতটুকু সম্ভব মাথার ওপরের আকাশের তারার ওপর পর্যবেক্ষণ করা উচিত, কারণ দিগন্তের কাছাকাছি থাকলে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাবে কোনো নক্ষত্রের অবস্থানের মাপ ভুল হতে পারে। গ্যালিলিওর ছোট দূরবীনে বশিষ্ঠ নক্ষত্রের অবস্থান ছিল একেবারে নট নরনচরণ। এর প্রায় 60 বছর পর 1669 সালে ইংল্যান্ডের রবার্ট হুক লক্ষ্য করেছিলেন সপ্তর্ষিমণ্ডলের আরেকটি তারা মরিচি। তিনি দেখেছিলেন যে তারাটি ধীরে ধীরে নড়ছে। তার দূরবীন ছিল বেশ বড়, 36 ফুট লম্বা, এবং লন্ডনের আকাশে মরিচি প্রায় মাথার ওপরে থাকে। খাড়া দূরবীনের নিচে শুয়ে দূরবীনে চোখ রেখে হুক মাপছোক করতেন। তিনি বলেছিলেন যে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তারাটি 1 ডিগ্রির প্রায় 100 ভাগ সরেছিল। পরীক্ষার ফল নিয়ে হুকের নিজের মনেই সন্দেহ ছিল। প্রথমত, শুধু 1 মাসের পর্যবেক্ষণ যথেষ্ট নয়, 1 বছরে সেটা আগের জায়গায় ফিরে এলো কিনা দেখা চাই। কিন্তু তার শরীর এত খারাপ ছিল যে এই পরীক্ষা আরও চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়ত, আবহাওয়া ছিল প্রতিকূল। তৃতীয়ত, দূরবীনটি সত্যিই খাড়া ছিল কিনা, অর্থাৎ একেবারে মাথার ওপরের আকাশ দেখাচ্ছিল কিনা, সেটা নিয়েও তিনি নিঃসন্দেহ ছিলেন না। তার কারণ, বাড়ির ছাদে হেলে পড়েছিল এবং সেই সঙ্গে খুব সম্ভবত দূরবীনটিও আরও পুরোপুরি খাড়া ছিল না। 1674 সালে তার লেখা অ্যান অ্যাটেম্প টু প্রুভ দ্য মোশন অফ দ্য আর্থ ফ্রম অবজারভেশনস বইতে এই সব অসুবিধের কথা বিশদভাবে বর্ণিত ছিল। এর 10 বছর পর গ্রিনউইচ মান মন্দিরে 100 ফুট গভীর কুয়ো কেটে তার মধ্যে খাড়া দূরবীন বসিয়ে মরিচির অবস্থান মাপার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষাও বাদ দিতে হয় নানা কারণে। একটি কারণ ছিল কুয়োর মধ্যে বাতাসের আর্দ্রতার জন্য দূর নক্ষত্রের আলো এমনিতেই খানিকটা বেঁকে যাচ্ছিল, তাই আকাশে নক্ষত্রের অবস্থানের আপাত দোলাচলের কতটুকু পৃথিবী নড়ার জন্য আর কতটুকু হাওয়ার জলকোনার জন্য সেটা বোঝার উপায় ছিল না। এর 50 বছর পরের কথা, 1729 সাল, রেভারেন্ড জেমস ব্র্যাডলি পাদ্রী হলেও তার নেশা ছিল রাতের আকাশের পর্যবেক্ষণ। তার কাকার কাছে জ্যোতির্বিজ্ঞানের হাতেখড়ি। 25 বছর বয়সেই সতর্ক পর্যবেক্ষক হিসেবে তার এত নাম ডাক ছিল যে খোদ নিউটন পর্যন্ত তাকে এটা সেটা পরীক্ষা করার জন্য বলতেন। পাদ্রী হওয়ার 2 বছর পরেই তিনি চার্চের কাজ ছেড়ে পুরোপুরি বিজ্ঞান সাধনায় মন দেন।
1724 সালে তার সঙ্গে স্যামুয়েল মলিনিউ নামক এক ধনী, প্রভাবশালী এবং শখের জ্যোতির্বিজ্ঞানীর সঙ্গে পরিচিত হয়, যিনি হকের পরীক্ষা আবার হাতে নাতে করার জন্য উৎসাহী ছিলেন। লন্ডনের কাছে কিউ অঞ্চলে তার বড় বাড়িতে একটি খাড়া দূরবীন বসানোর উদ্যোগ নেন। এটি 24 ফুট লম্বা ছিল, কিন্তু হকের দূরবীনের চেয়ে আরও বেশি সূক্ষ্ম পর্যবেক্ষণের ক্ষমতা ছিল, কারণ এটির লেন্সগুলি ছিল উন্নত মানের। ব্র্যাডলি এবং মলিনিউ 1725 সালের শেষ ভাগ থেকে আকাশে মরিচির অবস্থান লক্ষ্য করতে শুরু করেন। কোপারনিকাসের যুক্তি মতে তারাটিকে আকাশের উত্তর দক্ষিণে নড়তে দেখা উচিত। জুলাই মাসে সবচেয়ে দক্ষিণে এবং জানুয়ারিতে উত্তরের দিকে সবচেয়ে বেশি সরে যাওয়ার কথা। ব্র্যাডলি এবং মলিনিউ দেখলেন যে তারাটি সত্যি বছরে একবার ঘুরছে, কিন্তু কোপারনিকাসের ভবিষ্যবাণীর সঙ্গে একটা তফাৎ দেখা যাচ্ছিল। জুলাই জানুয়ারি মাসে সবচেয়ে বেশি না সরে এপ্রিল অক্টোবরে বেশি সরে যাচ্ছিল, 3 মাসের ফারাক রয়ে যাচ্ছে হিসেবে। তারা প্রথমে ভেবেছিলেন দূরবীনের কোথাও গণ্ডগোল আছে, মাপ নিতে ভুল হচ্ছে, কিন্তু এই সব দিকে সতর্ক হয়েও 2 বছর ধরে তারা মরিচির নড়াচড়া লক্ষ্য করে দেখলেন, সেটি নড়ছে এবং বছরে একবার ঘুরে আসছে, কিন্তু 3 মাসের তফাতে। 1728 সালে মলিনিউ খুব কম বয়সে মারা যান, তার বাড়ি বিক্রি হয়ে যায় এবং দূরবীনটাও নামিয়ে ফেলতে হয়। এরপর ব্র্যাডলি তার সেই কাকার বাড়িতে একটি খাড়া দূরবীন বসিয়ে মাপজোক করতে থাকেন। একদিন হঠাৎ তার মাথায় খেলে গেল যে তারা আসলে একটি সম্পূর্ণ অন্য ঘটনা প্রত্যক্ষ করছেন। বুঝতে পারলেন গলত কোথায়। কোপারনিকাসের নিয়ম মতে মরিচির দিকে তাকালে পৃথিবীর কক্ষপথের 2 প্রান্তে গিয়ে সেই তারার সবচেয়ে বেশি সরে যাবার কথা, অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে পৃথিবীর অবস্থানের ওপর নির্ভর করে নক্ষত্রের সবচেয়ে বেশি নড়ার কথা। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন যে সেটা না হয়ে যখন পৃথিবীর পূর্ব পশ্চিম দিকে গতিবেগ সবচেয়ে বেশি তখন নড়ছে তারাটি। এরপর তিনি মরিচি ছেড়ে অন্য তারাগুলোর লক্ষ্য করলেন। দেখলেন শুধু মরিচি নয়, তার আশেপাশের নক্ষত্রগুলো একইভাবে নড়ছে, কিন্তু কোপারনিকাসের নিয়ম মতে শুধু মধ্যবর্তী দূরত্বের তারাগুলোর নড়া উচিত। সবগুলোই যদি মাঝামাঝি দূরত্বের হয় তাহলে কি দূরে কোনো নক্ষত্র নেই? এই নিয়ে ভাবতে ভাবতে তার মাথায় এসেছিল যে কক্ষপথে পৃথিবীর অবস্থান নয়, তার গতিবেগের জন্য নক্ষত্র নড়ছে, আর সেই জন্য শুধু মরিচি নয় সব তারাই নড়ছে। এই সিদ্ধান্তে আসার পরই তিনি বুঝতে পেরেছিলেন কি হচ্ছে। এই ঘটনা আমরা বৃষ্টির দিনে প্রায়ই প্রত্যক্ষ করি। ধরা যাক আমরা বৃষ্টির দিনে ছাতা হাতে বেরিয়েছি এবং মনে করা যাক বৃষ্টির ফোঁটা মাথার ওপর থেকে খাড়াভাবে পড়ছে। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ছাতাটিকে মাথার ওপর সোজা রাখাই শ্রেয়, কিন্তু আমরা যখন হাঁটতে শুরু করি তখন দেখি যে ছাতাটিকে খানিকটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখলে বৃষ্টির ছাঁট থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি। এর কারণ হলো আমাদের চলন্ত অবস্থার দৃষ্টিকোণ থেকে মনে হবে বৃষ্টির ফোঁটা ঠিক মাথার ওপর থেকে না পড়ে খানিকটা তেরছাভাবে পড়ছে। ব্র্যাডলি বলেছিলেন যে ঠিক এই রকম ঘটনা ঘটেছে মরিচি এবং অন্যান্য তারা থেকে আসা আলো লক্ষ্য করার সময়। এখানে আমাদের জায়গায় পৃথিবীকে, বৃষ্টির ফোঁটার জায়গায় নক্ষত্রের আলো এবং ছাতার জায়গায় দূরবীনের কথা ভাবতে হবে। তখন বোঝা যাবে দূরবীন খাড়া না রেখে খানিকটা তেরছাভাবে রাখতে হবে। আরেকভাবে বলা যায় নক্ষত্রের আপাত অবস্থান খানিকটা সরে যেতে বাধ্য, এবং সেটা সবচেয়ে বেশি সরবে যখন পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এপ্রিল এবং অক্টোবরে। একটি পেন্ডুলামের কথা মনে রাখলে এটা বুঝতে সহজ হবে। পেন্ডুলাম যখন সবচেয়ে বেশি সরে তখন তার গতিবেগ সবচেয়ে কম হয়, তখন সে খুব ধীরে ধীরে একদিকে চলার সীমায় পৌঁছে দিক বদল করে অন্যদিকে সরতে থাকে। তার গতিবেগ সবচেয়ে বেশি হয় যখন সে মাঝপথে থাকে। তাহলে কোপারনিকাসের তত্ত্ব যাচাই করা হলো, কিন্তু একটু অন্য পদ্ধতিতে। তাতে লাভ হলো বেশি,
কারণ এই পদ্ধতিতে শুধু পৃথিবী যে ঘোরে সেটা ছাড়াও পৃথিবীর গতিবেগও আন্দাজ করা গেল।

0: আমরা যদি বৃষ্টির ফোঁটার গতিবেগ এবং আমাদের হাঁটার গতিবেগ মিলিয়ে হিসাব করি, তাহলে অঙ্ক করে বার করা যায় ছাতাটিকে ঠিক কতটুকু তেরছা করে ধরতে হবে। উল্টো করে বলা যায়, যদি বৃষ্টির ফোঁটার গতিবেগ জানা থাকে, তাহলে ছাতা ধরা কোন মাপলে আমরা আমাদের হাঁটার গতি বুঝতে পারব। এই ক্ষেত্রে নক্ষত্রের সরে যাওয়ার মাপ এবং আলোর গতিবেগ থেকে পৃথিবীর কক্ষপথে চলার গতিবেগ জানা যেতে পারে। হকের পরীক্ষার সময়ই প্যারিসে মান মন্দিরের এক জ্যোতির্বিদ এরিক রোমার বৃহস্পতি উপগ্রহের পর্যবেক্ষণ করে আলোর গতিবেগ মাপার চেষ্টা করেছিলেন। তার মাপ খুব একটা সঠিক ছিল না, যদিও আলোর আসল গতিবেগের এক তৃতীয়াংশ কম ছিল তার মাপ, তবু ব্রাডলির কাজে লেগে গিয়েছিল। এই অঙ্ককোষে ব্রাডলি পৃথিবীর গতিবেগের একটা আন্দাজ পেয়েছিলেন। এভাবেই প্রমাণিত হলো যে পৃথিবী সত্যিই সূর্যের চারিদিকে ঘোরে। কোপার্নিকাসের আরব্ধ কাজ সম্পূর্ণ হল। আসল কথা হলো, সৌরমণ্ডলের বাইরের দিকে নজর না দিলে, শুধু তার অন্তর্মহলের দিকে তাকালে সূর্য পৃথিবীর চারিদিকে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই নিয়ে শুধু বাদানুবাদী সার হয়। কোপার্নিকাস সেটা বুঝেছিল এবং সেই জন্য দূর নক্ষত্রের পর্যবেক্ষণের কথা বলেছিলেন। অথচ এই সহজ কথাটি স্কুলের পাঠ্যপুস্তকে কেন নেই সেটা ভেবে অবাক হতে হয়। এই জন্যই কার্তিক চন্দ্রপাল বহু বছর ধরে পৃথিবীর চারিদিকে সূর্যের কক্ষপথ এঁকে লোকজনকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বুঝতে পারেননি যে শুধু কক্ষপথের হিসাব থেকে কখনোই জানা যাবে না কে কার চারিদিকে ঘুরছে, কারণ বাইরের দিকে না তাকালে এই আপেক্ষিক ঘূর্ণনের মীমাংসা সম্ভব নয়। আর সেই তর্ক যে অষ্টাদশ শতাব্দীতেই মিটমাট হয়ে গেছে এবং সেটা বুঝতে যে শুধু বৃষ্টির দিনে ছাতা তীর্ছা করে রাখার কথা জানতে হয়, সেটা খুব সহজেই স্কুলের ছাত্রছাত্রীদের শেখানো যেতে পারে। সত্যি বলতে গেলে এই সুযোগে অঙ্কের ক্লাসের ত্রিকোণমিতি এবং ভেক্টর রাশির যোগ বিয়োগ ইত্যাদি পাঠও করে নেওয়া যায়। তাই হেরমন বন্ডির খোদক্তি মোটেই অবান্তর নয়, বরং স্কুলের পাঠ্যপুস্তকগুলো আরেকবার খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। শুধু নতুন আবিষ্কারের কথা জানানোই যথেষ্ট নয়, পুরনো তথ্যগুলো কিভাবে জানা গেল সেই নিয়ে প্রশ্ন করতে দিতে হবে ছাত্রছাত্রীদের, তাহলেই বিজ্ঞান শিক্ষা সার্থক হবে বলে মনে হয়।
1: পৃথিবী কি সত্যি সূর্যের চারিদিকে ঘোরে? বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কথিকা, আলোচক তানিয়া ধর। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

এতক্ষণ আধুনিক গান শুনলেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনার প্রিয় শিল্পী, আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পীর গান, গানের শিল্পীর বিষয় আমাদের জানান এবং আপনাদের পছন্দের গান আপনারা শুনে নিন আমাদের পক্ষ থেকে। নমস্কার, কে বলছেন? ফালাকাটা থেকে পরিতোষ বাবু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের ফালাকাটায় গরম কেমন পড়ছে?
1: হ্যাঁ, বৃষ্টি হলো, বৃষ্টি হলো, তখন কমলো।
0: হ্যাঁ, বৃষ্টি হয়েছে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, আপনার প্রিয় শিল্পী কে?
1: হ্যাঁ,
0: আপনার প্রিয় শিল্পী কে?
1: প্রিয় শিল্পী সবাই আছে, লতা গলা গান দেখতে দেন।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা নিশ্চয়ই শোনাবো, ভালো থাকবেন। ঠিক আছে, শ্রোতা বন্ধুরা, ফালাকাটা থেকে ফোন করেছিলেন পরিতোষবাবু, পরিতোষ দাস, আমাদের নিয়মিত শ্রোতা। আপনারাও আপনাদের প্রিয় শিল্পীর গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করতে পারেন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আমাদের ফোন করুন, আপনাদের প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনে নিন। আমাদের পরিতোষবাবু ফালাকাটা থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, ছবির নাম ম্যায়নে প্যার কিয়া, শিল্পী লতা মঙ্গেশকর।

0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
1: বলুন প্রবীরবাবু, কেমন
0: হ্যাঁ
1: আছেন?
0: খুব ভালো আছি, কিন্তু দাদা ভাই ভালো বলতে এত গরম,
1: হ্যাঁ,
0: মানে সেই সেই মানে গরমে আর কি আর হাঁস ফাঁস করতে করতে আমার সবাই আর কি আমরা সেই হাঁস ফাঁস করছি আর কি গরমে একটু
1: আকাশ
0: সুস্থি।
1: আকাশ
0: হ্যাঁ
1: আকাশ কি বলছে, বৃষ্টি হবে?
0: আকাশে কোনো ওই বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দাদা ভাই,
1: এই
0: একদম
1: কিছুক্ষণ
0: মানে
1: কিছুক্ষণ আগেই 5:30টার সময় আরেকটি লাইভ ফোনিং অনুষ্ঠানে
0: হ্যাঁ
1: বীরভূম থেকে ফোন এসেছিল আমাদের কাছে।
0: হ্যাঁ
1: বীরভূমে এরকম গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু সেখান থেকে বীরভূমের মানুষজন কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে, কারণ বীরভূমে বৃষ্টি হয়েছে। তো
0: ও
1: বর্ধমানের বর্ধমানের
0: হ্যাঁ
1: এখনো কি আকাশ কি এখনো বৃষ্টির কি পূর্বাভাস দিচ্ছে না?
0: না না না না না কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু একটা বিকেল বেলায় আর কি ওই 6টার সময় আপনার ঠান্ডা হাওয়াটা এলো, তাহলে বীরভূমে হয়তো বৃষ্টি হয়েছে, সেদিক
1: হ্যাঁ,
0: থেকে
1: বীরভূমে
0: ঠান্ডা
1: হ্যাঁ
0: হাওয়াটা
1: ঠান্ডা
0: এসেছে।
1: হাওয়াটা আপনারা পেয়েছেন, পাশে
0: হ্যাঁ হ্যাঁ
1: প্রতিবেশী
0: হ্যাঁ
1: হিসেবে হাওয়াটা পেয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
1: যাক
0: এবং
1: যাক,
0: দেখুন আমার প্রিয় শিল্পী হচ্ছে দাদা ভাই, হ্যাঁ ওই শ্যামল মিত্র,
1: ঠিক
0: ওই
1: আছে,
0: শ্যামল মিত্র, হ্যাঁ শ্যামল মিত্রের কোনো গান যদি আপনার সংগ্রহে থাকে যে করুন শোনাবেন। হ্যাঁ
1: নিশ্চয়ই।
0: আর তাছাড়া এমনি যা শোনাচ্ছেন দাদা ভাই আমরা শুনছি, আপনার পরিচালনা খুব ভালো হচ্ছে এবং
1: নিশ্চয়ই
0: আমরা
1: নিশ্চয়ই,
0: সাথে রয়েছি। হ্যাঁ
1: একদম, ফোন
0: হ্যাঁ
1: ফোন করবেন প্রবীরবাবু, খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ থাকবেন।
1: ঠিক ঠিক, আপনিও সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ দাদা ভাই,
1: নমস্কার প্রবীরবাবু।
0: নমস্কার নমস্কার দাদা
1: হুম
0: ভাই।
1: হুম শ্রোতা বন্ধুরা, আমাদের আরেকটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো নমস্কার দাদা ভাই,
1: কে বলছেন?
2: হ্যাঁ আমি বীরভূম থেকে, বোলপুর থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বীরভূম থেকে অম্বিকা দিদির সাথে আবার কথা হচ্ছে আমাদের।
2: আপনি একটু আগেই বলছিলেন না বৃষ্টির কথা, বীরভূম থেকে ফোন করে,
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
2: বৃষ্টি হলো একটু, এক পাতলা হলো।
1: আচ্ছা আচ্ছা, যাক,
2: হ্যাঁ
1: এই
2: হ্যাঁ
1: খুব বৃষ্টিকে আমরা সেই
2: হ্যাঁ
1: সময় আমরা বৃষ্টিকে
2: হ্যাঁ
1: বৃষ্টির গুরুত্বটা বুঝতে পারি যখন কিনা আমাদের আমাদের এই যে,
2: হ্যালো
1: হ্যালো শোনা যাচ্ছে
2: হ্যালো,
1: অম্বিকাদি, শোনা যাচ্ছে? হ্যালো,
2: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, আমরা কিন্তু শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এবার।
1: হ্যাঁ, তো আমরা কিন্তু বৃষ্টির গুরুত্বটা তখন বুঝতে পারি যখন কিনা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের দাবদাহ সহ্য করতে হয়, তাই না? আমরা তখন
2: হ্যাঁ
1: বুঝতে পারি যে বৃষ্টির কি মাহাত্ম্য। তা যাই হোক,
2: হ্যাঁ
1: বীরভূম জেলায় জেলা যেমন ভিজেছে, বর্ধমান ভিজুক, সমগ্র পশ্চিমবঙ্গে

0: এই সুন্দর বৃষ্টি হয়ে যেন সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আপনার প্রিয় শিল্পী অম্বিকা দি, আপনার প্রিয় শিল্পী কে?
1: হ্যাঁ, আমার প্রিয় শিল্পী হচ্ছে লতাজি।
0: লতাজি, লতাজির কণ্ঠে গান ইতিমধ্যেই শ্রোতারা শুনেছেন, লতাজি ছাড়া আর কে কে রয়েছেন আপনার প্রিয় শিল্পীদের মধ্যে?
1: এছাড়াও আছেন, আছেন, ওনার গানও খুব ভালো
0: হ্যাঁ, আবার
1: লাগে।
0: বলুন, আবার বলুন, শোনা শুনতে পেলাম না।
1: আশা ভোঁসলে,
0: আশা ভোঁসলের কণ্ঠে গান, ঠিক আছে, আমরা শোনানোর চেষ্টা করব আপনাকে আশা ভোঁসলের কণ্ঠে গান। খুব ভালো থাকবেন অম্বিকা দি, নমস্কার।
1: ভালো থাকবেন আপনিও। হ্যাঁ
0: হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন করুন আপনাদের প্রিয় শিল্পীর কণ্ঠে গান শোনার জন্য, 9434076705, আবার একটি ফোন। নমস্কার, কে বলছেন? আচ্ছা,
1: আমি আপনার স্টেশনটা শিলিগুড়িতে থাকলেও আমি কলকাতা থেকে প্রতিদিন শুনতে পারি।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: ভালো স্টেশনটা শোনা যায় মিডিয়ামে যাই। কিউএসএল কার্ড কি আপনারা দেন?
0: আবার বলুন।
1: কিউ,
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন। না, এখান থেকে সেরকম কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, রিধান চন্দ্র আপনার নাম তো তাই বললেন, তাই তো? আপনার আপনার বয়স কত জানতে পারি?
1: ১২।
0: হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি আমাদের খুব একজন ক্ষুদে শ্রোতা, তাই তো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ৭।
0: ৭-এ পড়ো, কোন স্কুলে পড়ো?
1: ওই জুলিয়ান ডে স্কুল, গঙ্গানগর।
0: আচ্ছা, তুমি পড়াশোনা ছাড়া আর কি কি শেখো? আচ্ছা, তুমি গানও গাও?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আমাদের আমাদের এখন একটি গান শোনাতে পারবে?
1: না,
0: একটি গান, একটা একটা গান শোনাও, যে কোনো।
1: আমার লজ্জা লাগে।
0: আচ্ছা, লজ্জা করে, ঠিক আছে, তোমার তোমার লজ্জা ভাঙার জন্য একটা কথা বলে দিই, তুমি একটা সুন্দর করে একটা গান তুমি অভ্যাস করবে, এবং এই রকম সময়ই আমাদেরকে ফোন করে আমরা কিন্তু তোমার কণ্ঠে গান শুনবো, ঠিক আছে? তুমি তুমি কলকাতার কোথায় থাকো? হ্যাঁ, সেটা তো কলকাতায় নয়, সেটা তো উত্তর ২৪ পরগনায়, তাই না? ঠিক ঠিক ঠিক, কলকাতা মফস্বল, ঠিক আছে, খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে।
1: থ্যাংক ইউ।
0: হুম,
1: আমার গান হচ্ছে যে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, মুশকিল আসান করো দিনকাল ভালো নয়।
0: লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, ঠিক আছে, আমরা তোমার গানটিও শোনানোর চেষ্টা করব।
1: নমস্কার।
0: নমস্কার,
1: ধন্যবাদ।
0: হুম হুম, শ্রোতা বন্ধুরা, আমরা এবারে গান শুনব প্রবীর বাবুর পছন্দের শিল্পী শ্যামল মিত্র। শ্যামল মিত্রের আকাশ প্রদীপ ছায়াছবি থেকে এই গানটি শুনব। গানটিতে সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়। তার আগে একটি ফোন নিয়ে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, কে বলছেন শিলিগুড়ি থেকে?
2: নিবেদিতা দত্ত বলছি।
0: নিবেদিতা দত্ত, হ্যাঁ নিবেদিতা দি, বলুন। আচ্ছা, আমরা মান্নাদের কণ্ঠেও গান শোনার চেষ্টা করব, জানি না এত অল্প সময়ের মধ্যে কতজন শ্রোতার আমরা অনুরোধ রক্ষা করতে পারবো, তবু আমরা চেষ্টা করছি, ভালো থাকবেন। ছবির নাম আকাশ প্রদীপ, শিল্পী শ্যামল মিত্র।

0: শ্রোতা বন্ধুরা, উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম থেকে হৃদয়ানচন্দ্র লোপামুদ্রা কণ্ঠের লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, আমরা সেই গানটি শুনবো। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বেলাকুমার মন্থনী পাড়া থেকে বলছি।
0: হ্যাঁ, নাম, আপনার নামটা বলুন।
1: আমার নাম নবকুমার রায়।
0: নবকুমার রায়, নববাবু নমস্কার, কেমন আছেন বলুন?
1: আছি, ভালোই আছি। তবে গান শুনতেছি আপনাদের প্রোগ্রাম।
0: হ্যাঁ, আপনার প্রিয় শিল্পী?
1: এই অনুষ্ঠানের মধ্যে একটা, এই অনুষ্ঠানের মধ্যে ভাওয়াইয়া গান হয় না?
0: এই অনুষ্ঠানে ভাওয়াইয়া গান হয় না। আমাদের ভাওয়াইয়ার গান শোনার জন্য আপনি বুধবার ছাড়া অন্যান্য দিন সন্ধে 6:05 থেকে 6:40 পর্যন্ত আমাদের অনুষ্ঠান হয় মেঠো সুর। সেই মেঠো সুর অনুষ্ঠানে আপনি অবশ্যই ফোন করবেন। মেঠো সুর অনুষ্ঠানটি হয় বুধবার বাদে, অন্যান্য দিন হয়। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন নবকুমার বাবু। নমস্কার। একদম একদম, এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। শ্রোতা বন্ধুরা, এবারে শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা, শুভরাত্রি।
0: কে
1: আমি
0: বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, সোমাদেবী বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার প্রিয় শিল্পী কে?
1: আমার প্রিয় শিল্পী তো লতা মঙ্গেশকর,
0: লতা,
1: কারণ লতা
0: লতাজির গান আমরা
1: মঙ্গেশকর গান
0: শুনেছি আজকে,
1: শুনে নিলাম।
0: তাছাড়া?
1: হ্যাঁ, তাছাড়া সাধনা সর্গম, না হলে সুমন কল্যাণপুরের গান।
0: ঠিক আছে, আমরা চেষ্টা করব, আমাদের সময় আজকে খুব কম, যদি সময় থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে শোনাবো, না হলে আপনি
1: ঠিক আছে,
0: আগামীকাল এই সময় ফোন করবেন।
1: ঠিক আছে,
0: ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকবেন।
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার।
1: আচ্ছা, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, শিলিগুড়ি থেকে নিবেদিতা দত্ত শুনতে চেয়েছিলেন মান্নাদের কণ্ঠে গান, এবার আমরা শুনে নেব মান্নাদের কণ্ঠে সেই কালোজয়ী গান, তবে তার আগে একটি ফোন নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
2: আমি শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে বলছি।
0: নাম?
2: বাপ্পাদিত্য দত্ত।
0: বাপ্পাদিত্য দত্ত, বলুন।
2: আমি আজকে আপনাদের এই রেডিও সেন্টারে সন্ধে 6টা বাজে 10 মিনিটে না গিটার বাজাতাম, রবীন্দ্রসঙ্গীত গান টান শোনাতাম, তো
0: আচ্ছা আচ্ছা
2: আমার খুব
0: আচ্ছা
2: ভালো লাগতো। আমি রেডিও এখনো শুনি বরাবর,
0: আচ্ছা
2: যোগাযোগ করতে পারছিলাম না আপনাদের সাথে। আমি
0: আচ্ছা আচ্ছা
2: আমি কিশোর কুমারের গান ভালোবাসি, কুমার শানুর গান, আর এমনি মাঝে ওই এরকম প্রোগ্রাম যদি আপনারা দেন ওই গানের অনুষ্ঠান, আমি তাহলে আবার গিটার বাজাবো। তাহলে
0: নিশ্চয়ই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অফিসে, অফিস অফিস টাইমে আসবেন, এসে আমাদের সঙ্গে, আমাদের অফিসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে আসবেন। ভালো থাকবেন বাপ্পাদিত্যবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যুব অনুষ্ঠান, আপনি তার মানে যুব অনুষ্ঠানে বাজাতেন? ঠিক ঠিক ঠিক ঠিক
2: ঠিক আছে,
0: খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ
2: খুব ভালো লাগছে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শিল্পী মান্না দে।

শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন কিন্তু ইতিমধ্যে এখনও অনেক আসছে। আমরা ক্ষমা প্রার্থী, আমরা সকলের ফোন সময়ের অভাবে ধরতে পারলাম না, বা আজ যারা ফোন করেছিলেন আমাদের তাদের অনেকের গানই আমরা শোনাতে পারলাম না। সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, ঠিক 10:30 থেকে আমাদের আরেকটি লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, মনের জানালা। আপনারা সেই অনুষ্ঠানেও ফোন করে কিন্তু আপনাদের মনের কথা আমাদের জানাতে পারেন। আমাদের আজকের গানে গানে অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে, ৪০ জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত ৭৭ লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যায়, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রাহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে ১০,০০০ কোটি রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী ৩৬ মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লি কে পলিউশন কো রোকনে কে লিয়ে এক লাগাতার কই স্টেপস লিয়ে যা রহে হ্যায়। উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো ৪০% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা ও ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ আতা হ্যায় অর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস অর বাসেস পুরানি ট্রাকো অর বসো কো রিপ্লেস করনে কা ইসমে ফ্যাসলা লিয়া গয়া হ্যায়।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য ৮,৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা ৩১ নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং ২৩১ নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য ৩,৯৩৬ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নৌসের আলী হলে দলের ৫৮ জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরজ্জামান। পরে ঋতপ্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও ১২ জন মন্ত্রী বিধায়ক হিসেবে বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডি কে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেকে 50

0: 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
1: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাব, যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করল।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমালু ঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশসহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এতে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের 2 জন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর রুতভিকা গাদ্দে চীনা তাইপে ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন নীলিমা সেনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, গত যে অনুষ্ঠানটি আমাদের লাইভ ফোন ইন হলো, অর্থাৎ গানে গানে অনুষ্ঠানে, আমাদের প্রচুর শ্রোতা বন্ধুরা তাদের প্রিয় শিল্পীর গান শুনতে চেয়ে আমাদের অনুরোধ করেছিলেন, এবং সময়ের অভাবে আমরা অনেক ফোনই কিন্তু সে সময় ধরতে পারিনি। তাই আমরা আজকের যে মনের জানালা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই একই বিষয় আপনাদের কাছে রাখলাম, আপনার প্রিয় শিল্পী। বলতে বলতে একটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তো শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের আজকের মনের জানালা অনুষ্ঠানের ফোন এসেছে একটা। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি অরিজিৎ মল্লিক বলছি, হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে।
0: হাজারিবাগ থেকে অরিজিৎ মল্লিক বলছেন, বলুন অরিজিৎ বাবু।
1: আমার আজকে আপনি যে বিষয়টা বলে আমাদের প্রিয় শিল্পীকে, আমার প্রিয় শিল্পী হলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এনাদের
0: অবশ্যই
1: আমি মন দিয়ে শুনি, খুব ভালো লাগে।
0: ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে আপনার প্রিয় শিল্পী দ্বয়ের কণ্ঠে গান শোনাতে। ভালো থাকবেন অরিজিৎ বাবু, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান। নমস্কার, কে বলছেন? শিলিগুড়ি থেকে দিলীপ দাস বলছেন, বলুন দিলীপ বাবু।
2: বললাম
0: আপনার প্রিয় শিল্পী।
2: হ্যাঁ, আমার আমার মনের মতো শিল্পী হলো আপনার রবীন্দ্র জৈন।
0: আচ্ছা,
2: আর হেমলতা।
0: চেষ্টা করব আপনাকে আপনার প্রিয় শিল্পীর কণ্ঠে গান শোনানোর। খুব ভালো থাকবেন দিলীপ বাবু, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানের শুরুতেই বেশ কয়েকটা ফোন পেয়ে গেলাম। আমরা আগের অনুষ্ঠানের রেস ধরে এগিয়ে যাব। আমাদের গানে গানে এর আগের যে অনুষ্ঠান, সেখানে বাপ্পাদিত্য দত্ত শিলিগুড়ি থেকে শুনতে চেয়েছিলেন কুমার শানুর কণ্ঠে গান, আমরা সেই গানটি শুনব। তবে তার আগে আরেকটি ফোন। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রাদি বলুন।
3: আমার প্রিয় শিল্পী হলেন আরতি মুখোপাধ্যায়।
0: আরতি মুখোপাধ্যায়, অবশ্যই চেষ্টা করব আপনার প্রিয় শিল্পীর কণ্ঠে গান শোনাতে।
3: বিয়ানিয়া ছবি থেকে।
0: হ্যাঁ,
3: মাধবীর মধুতে হলো মিতালি।
0: চেষ্টা করব, আপনাকে এই গানটি মনে হয় এর আগেও একবার শুনিয়েছিলাম আমি।
3: হ্যাঁ, এই গানটা খুব ভালো লাগে।
0: হ্যাঁ, আজকে আজকে অন্য কোনো গান শোনাবো। ঠিক আছে,
3: আচ্ছা, অন্য গান শোনাবো।
0: ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকবেন আরতি দি, নমস্কার।
3: নমস্কার।
0: তো শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু এখন আর ফোন নেব না, এখন গান শুনব। প্রথমেই বাপ্পাদিত্য বাবুর অনুরোধের গান কুমার শানুর কণ্ঠে।

আশা ভোসলে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বীরভূম থেকে অম্বিকা মণ্ডল। আমরা তার কণ্ঠে আমরা শুনে নেব গান।

শ্রোতা বন্ধুরা, আশা ভোসলের কণ্ঠে এই গানটি শুনলাম আমরা স্বয়ংসিদ্ধ ছায়াছবি থেকে। এবারের আমরা শুনব জলপাইগুড়ি থেকে সোমা গাঙ্গুলির পছন্দের শিল্পী সাধনা সরগম, তার কণ্ঠে এই গানটি শুনব, ছবির নাম আনাড়ি। গানটিতে সুর দিয়েছেন আনন্দ মিলিন্দ।

মুর্শিদাবাদ হাজারিবাগ থেকে অরিজিৎ মল্লিক। অরিজিৎ বাবু শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গান। আমরা শুনে নেব এমনই একটি গান, ছবির নাম সপ্তপদী।

শ্রোতা বন্ধুরা, শুনছেন লাইভ ফোন ইন মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনার প্রিয় শিল্পী। আমরা এতক্ষণ শুনছিলাম, আমাদের এতক্ষণ যারা, যে সমস্ত শ্রোতা বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেছেন, তাদের পছন্দের গান। আপনারা আবারও আমাদের ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। ফোন করে আমাদের জানান আপনাদের প্রিয় শিল্পীর বিষয়ে। আমাদের এবারের শিল্পী রবীন্দ্র জৈন, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শিলিগুড়ি থেকে দিলীপ দাশ।

শ্রোতা বন্ধুরা, আমাদের লাইফ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনাদের প্রিয় শিল্পী। আপনাদের প্রিয় শিল্পীর কণ্ঠে গান শোনার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। আমাদের ফোন করুন, আপনার প্রিয় শিল্পীর কণ্ঠে গান শোনার জন্য। এবারে আমরা শুনব শিলিগুড়ি থেকে শুভ্রা সেনগুপ্ত শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আমরা এখন শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে। ছবির নাম প্রতিশোধ, গানটিতে সুর দিয়েছেন অজয় দাশ।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের মনের জানালা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: This is Akashvani, the news read by Saira Mujtaba. The Union Cabinet has approved one-time budgetary support of 10,000 crore rupees for oil marketing companies to provide aviation turbine fuel or ETF price stabilization support to Indian Airlines for the domestic and international operations. The support will be provided to companies to facilitate stable ETF pricing for airlines during the ongoing period of exceptional fuel price volatility arising from the West Asia crisis. Briefing media in New Delhi today, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said this is a self-sustaining revolving fund which will help to stabilize ETF prices for scheduled Indian carriers.
1: ETF price stabilization fund
2: A self-sustaining revolving fund has been established under the ATF price stabilization fund. Airline carriers who want to participate in this will be provided aviation turbine fuel at a stable price during the current crisis. This is expected to significantly reduce the adverse impact on the aviation sector, where over 70 lakh jobs have started to be affected by the ongoing stress in the industry.
1: Because of the stress in the sector, now it will significantly mitigate.
0: The Union Cabinet has also approved a scheme for support to the National Capital Region Planning Board for replacement of old trucks and buses in Delhi NCR area. The scheme, with a total financial outlay of 9,585 crore rupees, seeks to incentivize owners of trucks and buses registered in the Delhi NCR region that comply with BS4 or earlier emission norms to replace them with BS6 or electric vehicles. In major political developments in West Bengal, Ritabrat Banerjee has been appointed as the leader of the opposition in the West Bengal Legislative Assembly. The appointment follows the Assembly Speaker's reported recognition of a rebel group of Trinamool Congress legislators as a separate legislature party. In Karnataka, senior Congress leader D.K. Shivakumar was sworn in as the 25th Chief Minister of the state today. Governor Thevarchand Gehlot administered the oath of office. Dr. G. Parameshwar, who held the home portfolio in the Siddaramaiah cabinet, was sworn in as Deputy Chief Minister. 12 legislators also took oath as cabinet ministers. Several senior Congress leaders, including Lok Sabha Leader of Opposition Rahul Gandhi and Congress President Mallikarjun Kharge, Chief Ministers of Telangana, Kerala and Himachal Pradesh, attended the ceremony. Prime Minister Narendra Modi has congratulated D.K. Shivakumar on taking oath as Chief Minister. Prime Minister Narendra Modi has stated that yoga is gaining tremendous popularity across the world. In a social media post, the Prime Minister said that he will join the first World Yogasan Sports Championship 2026 virtually tomorrow. The championship will be held in Ahmedabad in Gujarat. Mr. Modi said that the platform has brought together yoga enthusiasts from around the world. United States Ambassador to India Sergio Goa has said that 99% of the proposed India-US interim trade agreement has been finalized and both sides are working to resolve the remaining issues. Speaking at the City 2026 India conference in Mumbai today, Mr. Goa expressed confidence that the agreement could be concluded within the next few weeks. National Payments Corporation of India has officially partnered with Acada Bank to launch Unified Payments Interface or UPI acceptance in Cambodia. The Ministry of Finance said that the first phase enables millions of Indian travelers to make seamless QR payments at over 4.5 million Cambodian merchants via a two-way corridor to follow. It said that in the subsequent phase, the corridor will become fully bi-directional. Cambodian citizens visiting India will soon be able to use their domestic banking and digital payment applications to scan millions of UPI QR codes throughout India. Union Minister for Social Justice and Empowerment, Dr. Virendra Kumar, today chaired a meeting of the National Council for Transgender Persons in New Delhi. Discussions were held on various aspects of welfare and employment, including enhancing awareness, promoting economic empowerment, strengthening financial inclusion, improving access to essential services, and ensuring effective grievance redressal mechanisms. And in badminton, India's Ayush Shetty advanced to the pre-quarterfinals of the Indonesia Open Super 1000 with a comeback win over China's Wang Hongyang. India also secured a mixed doubles victory as Rohan Kapoor and Ruthvika Gadde defeated Chinese therapies Yang Fu Swan and Hu Ling Fang. And that is the end of this news bulletin.
3: Akashvani Shiliguri, Abhavar Purvabhash. আগামী 9 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বহু জায়গায় এবং অন্যান্য জেলাগুলোর কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। 6:25 কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। 6:45 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রলেখা চৌধুরী। 7:00 প্রত্যুষা। 7:45 নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী ভূপেন হাজারিকা। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল দ্বৈতকণ্ঠে পণ্ডিত রাজন মিশ্র এবং পণ্ডিত সাজন মিশ্র। 10:00 শ্যামা সঙ্গীত স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। 10:20 অতুল প্রসাদের গান শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী। কিছু কথা কিছু গান 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় নবম শ্রেণীর জীববিদ্যা। 12:05 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ। 3:00 শুনতে পাবেন গান পরম্পরা। এই অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী ওস্তাদ আলী আকবর খান। 3:30 যুব অনুষ্ঠান সুরে ছন্দে। 4:00 সন্দেশ টু সোলজার্স। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা। 6:05 লাইভ ফোন ইন মেঠো সুর। 6:40 ভাওয়াইয়া শিল্পী দীপালী রায়। 8:30 আধুনিক গান শিল্পী মান্না দে। 9:15 গজল শিল্পী পঙ্কজ উদাস। 10:00 শুনতে পাবেন লোক ও লঘু সঙ্গীতের জাতীয় কার্যক্রম। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি। জয় হিন্দ।